বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ, চৌঠা রবিউল আওয়াল 1448 হিজরি, 18ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা ও প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting in the morning of Tuesday, the 3rd of Bhadra, the 4th of Rabiul Awal, and August the 18th. The news read by Shamim Khan. First, the headlines. Cabinet approves provision to abolish RAB and form specialized unit under police force called SRB. Decides to change fiscal year from April to March from 2028 to 29 fiscal year. Public engagement and implementation of election promises are government's major successes in 180 days, says PMO spokesperson Mahdi Amin. Law and order situation visibly improves in 6 months of the government, comments Home Minister. Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al Saud invites Prime Minister Tariq Rahman to visit Saudi Arabia. Government to implement new pay scale for government employees this year, says Finance and Planning Minister. Information and Broadcasting Minister calls for radical modernization and structural transformation of media to reflect aspirations of people. And Donald Trump threatens to attack Oman if it gets in the way over Iran deal. Now the details. The Cabinet approved the draft of Special Response Battalion Act 2026, proposing to abolish the Rapid Action Battalion RAB and replace it with a new specialized unit named Special Response Battalion SRB under police force. The Cabinet gave the approval at its meeting held at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair yesterday. The draft law placed by Home Affairs Ministry proposed forming a multi-party grievance redress committee to address complaints of citizens as well as internal grievances of SRB members. Under the proposed law, manpower, authority, facilities, funds, property, accounts, records and other relevant assets associated with RAB will be transferred to SRB. The Cabinet also decided to change the country's fiscal year from the existing July-June period to April-March. According to the proposal, Bangladesh's July-June fiscal year often pushes infrastructure work into peak monsoon months, causing delays, poor quality construction, higher cost and widespread public suffering. Adopting April-March as the fiscal year would make it possible to complete infrastructure development activities before the onset of monsoon. The government decided to treat fiscal year 2027-28 as the transitional fiscal year and complete it within 9 months from July to March. All government activities will subsequently begin according to the new April-March fiscal year from fiscal year 2028-29. Prime Minister's Office spokesperson Dr. Mahdi Amin said, "Government is working relentlessly to establish democratic values and good governance." He said this while presenting an overview of the activities and achievements of Tariq Rahman-led government over its first 180 days at a view exchange meeting at the PMO in the capital yesterday. Mahdi Amin said, "Extensive public engagement and implementation of electoral pledges are the major achievements of the government within its first 180 days. Government journey of these days is a direct reflection of accountability, transparency and responsibility towards the people," he added. Highlighting various aspects of implementation of the election manifesto of BNP and welfare-oriented initiatives, Mahdi Amin said, "Immediately after the election, the government began implementation of its electoral pledges." Home Minister Salahuddin Ahmed said, "The country's law and order situation has witnessed visible improvement over the last 6 months or 180 days of the government." He said this while briefing journalists after a meeting of the committee formed to make recommendations on the report of Bangladesh Judicial Service Pay Commission at the Ministry of Finance at the Secretariat yesterday. The minister said more time would be needed to further consolidate the situation in line with people's expectations. Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al Saud invited Prime Minister Tariq Rahman to visit Saudi Arabia. Saudi Ambassador to Bangladesh Dr. Abdullah Zafar H. bin Abia handed over the invitation letter to Prime Minister Tariq Rahman yesterday during a meeting with him at the Prime Minister's Cabinet Division office in the capital yesterday. This is Bangladesh Betar giving you the news. Finance Minister Amir Khusro Mahmood Chaudhry said, government will implement the new pay scale for public servants this year. He said this after meeting at the Secretariat to review the judicial pay scale yesterday. Finance Minister indicated that more discussions are needed before taking a final decision. Information and Broadcasting Minister Zahiruddin Shobhan called for radical modernization and structural transformation of media-related institutions to properly reflect public aspirations and address the challenges of rapidly changing technological landscape. He was addressing a seminar at the National Institute of Mass Communication, NIMCO, in the capital yesterday. The Information and Broadcasting Minister said public voices are no longer confined to government-controlled or officially registered media outlets. U.S. President Donald Trump threatened to bomb Oman, a U.S. ally, if it gets in the way of his administration's own talks with Iran. Fox News reported that the U.S. and Oman have been negotiating separately with Tehran to reopen the Strait of Hormuz. It has been largely closed for nearly 6 months during U.S.-Iran war. Fox News also said U.S. President made the threat to Oman during a phone call. Earlier, Iranian officials said they were close to finalizing a deal with Oman. Cricket in the second and last test between Bangladesh and host Australia will be held at Mackay on Saturday next. The match is scheduled to start at 6 a.m. Bangladesh time. Bangladesh are leading the two-match series by 1-0. Dhaka Meteorological Office says, due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions till 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions and landslides may also occur at places over hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the well-marked low over Northwest Bay and adjoining coastal areas intensified into monsoon depression and now lies over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay. It's likely to move northwestwards further. Under its influence, squally weather may affect maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Coxsabazar, Mongla and Paira have been advised to keep hoisted low. Local caution signal number 3. Repeat, local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says the chances of rain are thundershowers with temporary south, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Babna, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Puttakhali, Noakhali, Kumilla, Chattogram and Coxsabazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Cabinet approves provision to abolish RAB and form specialized unit under police force called SRB. Decides to change fiscal year from April to March from 2028 to 29 fiscal year. Public engagement and implementation of election promises are government's major successes in 180 days, says PMO spokesperson Mahdi Amin. Law and order situation visibly improves in 6 months of the government, comments Home Minister. Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al Saud invites Prime Minister Tariq Rahman to visit Saudi Arabia. Government implement new pay scale for government employees this year, says Finance and Planning Minister. Information and Broadcasting Minister calls for radical modernization and structural transformation of media to reflect aspirations of people. And Donald Trump threatens to attack Oman if it gets in the way over Iran deal. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh beta khulram khobor korchi Abdul Sabur. Shorok poribohon o setu railpath ebong nau poribohon mantri Sheikh Rabiul Alam bolechen মংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে মংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, মংলা বন্দরের সম্ভাবনা রয়েছে, মংলা বন্দরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সকলের সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে তা সমাধান করা হবে। তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলোতে সেবাবন্ধ পরিবেশ তৈরি হলে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। মংলা বন্দরের উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন। সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ কমিশনার মোহাম্মদ সাজেদুর রহমান, ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মংলা কাস্টমস কমিশনার ডক্টর আবুনুর রাশেদ আহমেদ ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি এ সময় উপস্থিত ছিলেন। মংলা বন্দর ব্যবহারকারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমদানি ও রপ্তানিকারক সহ গণমাধ্যম কর্মীরা সম্মেলনে অংশ নেন। এর আগে মন্ত্রী বাগেরহাটের দশানী রামপাল মংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ জাক নাসের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সড়ক বিভাগ 72,98,00,000 টাকায় ব্যয়ে 10 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করছে। জাপানি একটি প্রতিনিধি দলের সাথে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক এক মত বিনিময় সভা গতকাল উপাচার্যের বাংলোর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসে মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন করে জাপানি ভাষা কোর্স চালুর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করা হয় এবং জাপানি ভাষা কোর্স সম্পাদনকারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গ্রাজুয়েশনের পরেই শতভাগ চাকরি নিশ্চয়তার পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন, ওয়েস্ট ওয়াকামা মেডিকেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ডক্টর সেইজি ইশিমোতো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের পরিচালক ইয়োতো শিগে মোরি এবং ওয়াকামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউল করিম সহ বিভিন্ন অনুষদের ডিনগণ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের হাইরোড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ রাখার অভিযোগে 5টি ফার্মেসি মালিকের কাছ থেকে 18,000 টাকা জরিমানা আদায় করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাটের ভালো ফলন হয়েছে। জেলায় 25,578 মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।

0: জেলা প্রশাসক গোটকা ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা একাদশ 2-1 গোলে কলোরা উপজেলা একাদশকে পরাজিত করেছে। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া মোল্লাপাড়া মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দেশপ্রেম স্পোর্টিং লাউতরা ফুটবল একাদশ 3-2 গোলে রাজাপুর RRFC ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকার মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

ধন ধন বল যত ধন দুনিয়াতে কত মার ধন মানিক রতন কত ধনী গুণী কত মহাজন কত মার ধন মানিক রতন কত ধনী।

বাংলাদেশের মাটি আমার।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনের সর্বশেষ গানটি শুনবেন ইসরাত জাহান লিজার কণ্ঠে। গানটির কথা লিখেছেন এস এম রুহুল আমিন।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন গাজী মাহফুজ আনামের কণ্ঠে। গানের কথা লিখেছেন নারায়ণচন্দ্র রায় ও সুর করেছেন অপূর্ব রায়।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালীর আয়োজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি এস এম রুহুল আমিনের লেখনীতে ও তৌহিদ হাসান ফারুকের সুরে শুনবেন শেখ আব্দুস সালামের কণ্ঠে।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণেল রেয়াজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শুনবেন ঝুমু গায়নের কণ্ঠে। গানের কথা লিখেছেন আলী আশরাফ বিশ্বাস ও সুর করেছেন প্রদীপ রাহা।

এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসান ইমাম পলাশ। গানটির কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক ও সুর করেছেন শেখ আলী আহমেদ।

এতক্ষণ বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রীতা চৌধুরী। মন্ত্রিসভা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আইন 2026 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ আইনের আওতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনী অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2028-29 অর্থবছর থেকে অর্থবছরের সময়কাল 1 এপ্রিল থেকে 31 মার্চ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়। এদিকে সীসা বিষক্রিয়ায় ঝুঁকি কমাতে মন্ত্রী পরিষদের বৈঠকে ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লেড ফ্রি বাংলাদেশ 2025-2035 খসড়া অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অন্তহীন পথ চলছে। তিনি সরকারের দায়িত্ব গ্রহণে 180 দিন পূর্তি উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানি মুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং বহুল আলোচিত বিভিন্ন মামলা দৃশ্যমান অগ্রগতি সহ শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারে 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো 2025-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গতকাল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। তিনি গতকাল সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর একথা বলেন। অর্থমন্ত্রী আভাস দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসমক্ষে তুলে ধরা হবে বলে জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাক্সই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: স্টুডিওর ঘড়িতে সকাল 9টা বেজে 5 মিনিট। বাংলাদেশ বেতার খুলনা।

0: আমরা সবাই চাই আমাদের জীবনে একজন একান্ত আপন মানুষ থাকুক, কিন্তু প্রকৃত অর্থে আপন মানুষ কেমন হয়? এই প্রশ্ন কিন্তু এক জীবনে প্রায় সবার মনেই উকি দেয়। তবে আমার কাছে কিন্তু এর ছোট্ট একটি উত্তর আছে। আপন মানুষ সেই যে কাজের মাঝে, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে মনে রাখে, যেমন আমাদের খুলনা বেতারের নিয়মিত বন্ধুরা।
1: ঠিক তাই, আর আমরাও কিন্তু আপন মানুষ বন্ধুদের, কারণ আমরা শত ব্যস্ততার মধ্যে দিয়েও প্রতিদিন বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু আমরা সাথে আছি।
0: একদমই তাই। আর বন্ধুরা কিন্তু কাজের মাঝেও আমাদের শুনতে ভুলে যান না, চিঠি লেখেন, কথা বলেন নিয়মিত ফোন ইন প্রোগ্রামে। আজও কিন্তু তেমন একটি চিঠি এসে হাজির হয়েছে যার জন্য এত কথা বলা। তবে তার আগে যে যেখান থেকেই শুনছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর আয়োজনে। আশা করছি সকলে ভালো আছেন। আর আজ পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি, চন্দ্রা দেবনাথ।
1: আমি নূরজাহান আক্তার।
0: একদমই তাই, এবং আমরা কিন্তু দুইটি মাধ্যম নিয়েই আপনাদের সাথে হাজির হয়েছি।
1: আমরা কিন্তু আজকে বন্ধুদের একটি চিঠিও হাতে পেয়েছি, আমরা চিঠি পড়ব বন্ধুদের। তার আগে বন্ধুদের, নতুন বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি। আমাদের কাছে চিঠি লিখবেন রূপালী, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000।
0: একদমই তাই। আর যদি ফোনে কথা বলতে চান তাহলে 01974-121-970 এই নম্বরে তো আমরা রয়েছি, কথা হবে একটু পরেই আপনাদের সাথে।
1: তো দেরি না করে আগে আমরা চিঠিটা
0: পড়ি। হ্যাঁ, কারণ বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন, কখন আমার চিঠিটা পড়া হবে।
1: আমাদেরকে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ কাশিম সর্দার, উলা ডুমুরিয়া, খুলনার বন্ধু। বন্ধু আমাদের কাছে লিখেছেন, বন্ধুর সাথে কিন্তু আরো অনেক বন্ধু রয়েছে, রয়েছেন মোহাম্মদ জিসান, আফজাল মোল্লা, লুৎফর জর্দার, ইসমাইল হোসেন, রবিল।
0: আচ্ছা,
1: তো বন্ধুরা সবাই মিলে শুনতে চেয়েছেন বোবা খুনি। আচ্ছা, এই ছায়াছবি থেকে গান কনকচাপা ও মনির খানের কণ্ঠে।
0: অবশ্যই আমরা অবশ্যই গানটি শোনাবো, কারণ বন্ধুদের অনুরোধ তো আমরা কখনো ফেলি না।
1: না না না, কখনোই না। তো চলুন শুনে আসি আমরা বন্ধু অনুরোধের গানটি।

0: সুপ্রিয় শ্রোতা, আশা করছি আপনাদের পছন্দের গানটি কিন্তু আপনারা শুনতে পেয়েছেন।
1: তো আরো পছন্দের গান বন্ধুদের আছে, তবে আজকে কিন্তু সময়টা একটু কম, তাই না? আমাদের আজকে কিন্তু একটি রিলে আছে, ঢাকা থেকে আমাদের এই রিলেটা আমরা প্রচার করব। রিলের ঘোষণাটা তুমি একবার দিয়ে দিতে পারো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রাজস্ব সম্মেলন ২০২৬ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর এই অনুষ্ঠানটি আমরা কিন্তু আজকে রিলে করে শুনতে পাব মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশি বেতার মোবাইল অ্যাপ থেকে। তো এই মুহূর্তে আমরা কিন্তু গান শুনবো, বন্ধুদের গান যেহেতু রয়েছে আমাদের পছন্দে, আমরা আরও একটি গান শুনবো। বন্ধুরা প্রস্তুত থাকবেন, আমরা তারপরে আপনাদের সাথে ফোনইনে কথা বলবো, ০১৯৭৪১২১৯৭০ এই নাম।
0: একদমই তাই। তাহলে এবারে শোনাবো চরম আঘাত ছায়াছবি থেকে মিতালী মুখার্জি ও কুমার শানুর কণ্ঠে গান, গানটি শুনতে চেয়ে লাভ লু আপনি দেয়া
1: দেয়ার
0: খুলনার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন, আশা করছি সাথে আসছেন। চলুন শুনে আসি আপনার পছন্দের গান।

0: প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলেছিলাম আপনাদের সাথে কথা হবে 01974-1219-70 এই নম্বরে। নাম্বারটি রয়েছে খোলা, নিয়ে নিচ্ছি প্রথম বন্ধুর ফোন কল। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ভালো আছি। জি জি জি, আপনি কোন গানটি শুনতে চান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি আমি আপনার ফোন কলটি। নেওয়া হয়েছে আপনার পছন্দের গানের তালিকায়ও যুক্ত করা হয়েছে, আপনার আগামীতে অবশ্যই শুনতে পাবেন। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আখি মূল্যন ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন। তবে বন্ধু, আপনাদের অনুরোধের গান আমরা শুনিয়ে থাকি, আপনারা নাম বলে আপনাদের অনুরোধের গানের কথা বললে আমরা সহজের সাথে আপনাদের গানটি প্রচার করতে পারবো। আমাদেরও তো আসলে কিছু দায়বদ্ধতা আছে, তাই না, যে আপনাদের গান আমরা যে শোনাবো আপনাদের পছন্দের গান বলে কথা অনুষ্ঠানে। যাই হোক, হ্যালো, জি আদাব। জি জি, ভালো আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য বন্ধু। বন্ধু যেমনটি বলেছেন, আখি মিলন ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, এই যে গানের কথাটাও জানিয়েছেন, এমনটি আমরা আশা করি, তাই না?
1: একদমই তাই। হ্যালো, নমস্কার। বাংলাদেশ বেতার খুলনা, কার সাথে কথা বলছি? আমি কার সাথে কথা বলছি, আপনি কে বলছেন? আপনার নাম ঠিকানাটা বলুন। আচ্ছা, রঞ্জন কুমার মজুমদার। জি জি, অঞ্জন কুমার মজুমদার। হ্যাঁ হ্যাঁ, বলুন।
0: বন্ধু, আপনারা যখন ফোন করবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের কথা দীর্ঘায়িত না করে ছোট করে আপনাদের অনুরোধ, আপনাদের নাম ঠিকানা বলে এই করলে আমরা আরো কিছু বন্ধুদের অনুরোধ নেওয়ার সুযোগ পাব, আমরা অন্যদেরকে সুযোগ দেই। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, এই মুহূর্তে ফোন ইন পর্বে। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আচ্ছা ঠিক আছে। বন্ধু ইতিহাস ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, ভিটা নাইরে মাটি নাইরে এই শিরোনামে, কুমার বিশ্বজিতের কণ্ঠে। যাই হোক, এবারে নিয়ে নেব, কে আছেন ফোনের ওপারে? শুভ সকাল। ডুমুরিয়া থেকে। জি জি, আমরা সবাই ভালো আছি। আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা কিন্তু আপনাদেরই, আপনাদের জন্যই আমরা এই আয়োজন নিয়ে বসে আছি, আপনাদের বিভিন্ন অনুরোধ শোনার জন্য, তাই না?
1: একদমই তাই।
0: বন্ধুরা মন খারাপ না করে ভাবুন না, আমরা আছি আপনাদের সাথে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি? জি জি, বলুন। আচ্ছা হুম বলুন।
2: একটু আগে যে বোয়ালমারি ফরিদপুরকে ফারুক কথা বললো বুঝলেন, ওই একই ব্যক্তি আব্দুল সামাদ রাউত।
0: আচ্ছা আপনার সেটা না ঠিক আছে।

0: বন্ধু, আপনি যদি এত কথা বলেন আর নিজেই গান গেয়ে শোনান, তাহলে তো আপনার অনুরোধটি আর আমাদের প্রচারের প্রয়োজন নাই, তাই না? তো আপনার অনুরোধটি প্রচারের জন্যেই আপনি আমাদেরকে সাহায্য করুন, এই এইভাবে নয়, আপনার অনুরোধ অন্যরে যেভাবে করে সেভাবে অন্য বন্ধুদের দেখে একটু শিখে নেবেন।
1: হ্যালো, আমরা সকলে ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি ফোন কল নিয়ে কিন্তু আমরা গানে ফিরে চলে যাব, তো দেখে নেব কে আছেন সর্বশেষ বন্ধু আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি উজ্জ্বল ভাই বলেন। আচ্ছা ঠিক, অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। এইভাবেই বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আর আপনাদের জন্য এই মুহূর্তে চলে যাব আবারও গানে। এবারে গান শুনবো আমরা মনির খানের কণ্ঠে, ছায়াছবি শ্রেষ্ঠ সন্তান। শুনতে চাই, আমাদেরকে অনুরোধ করেছিলেন নিরঞ্জন রূপসা খুলনার বন্ধু আপনি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব আশা ভালোবাসা, ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, এই গানটির মধ্য দিয়েই আজকের মতো শেষ করতে হচ্ছে রূপালী রাজন, যে যেখান থেকে শুনলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সম্প্রচার শুরু হওয়া মাত্র আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ শুনতে থাকুন দেশের গান।

0: এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bdo মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 সরাসরি সম্প্রচারে বাংলাদেশ বেতারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি এবং মাননীয় উপদেষ্টা অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ। জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা নিতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে আজকের এই সম্মেলনে মত বিনিময় করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সচরাচর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক বা মত বিনিময় অনুষ্ঠিত হয় না, এবারই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহেই কিন্তু এই মত বিনিময় অনুষ্ঠিত হবে বলে তথ্যে জানানো হয়েছে। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের যে কৌশল এই সম্পর্কে এখানে একটি ধারণা দেওয়া হবে, একটি প্রেজেন্টেশন তুলে ধরা হবে। রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রমের পরিচালন প্রক্রিয়া যেমন কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া, কিভাবে ভ্যাট নিবন্ধন ও পেমেন্ট করা হয়, অনলাইনে টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের নিয়ম এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা হবে এবং গৃহীত যে পদক্ষেপগুলো রাজস্ব বোর্ড নিয়েছে সেগুলো তুলে ধরা হবে এবং এনবিআর এর অটোমেশন কার্যক্রমের অগ্রগতি এবং বিদ্যমান অনিয়ম এবং অদক্ষতা যেগুলো আছে সেগুলো দূর করার যে প্রক্রিয়া সেগুলো এখানে তুলে ধরা হবে। এবং এটি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, বিশেষ করে রাজস্ব আদায় কার্যক্রমকে কিভাবে আরো গতিশীল, স্বচ্ছ, জনবান্ধব এবং আধুনিক করা যায় এ বিষয়ে এখানে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এবং নীতি নির্ধারণী পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা আলোচনা করবেন। এবং মাঠ পর্যায়ের যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে, শুল্ক কর কর্মকর্তাদের যে কাজ করতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হতো বা চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করবেন। রাজস্ব সম্মেলন প্রাঙ্গণে এই যে সম্মেলনটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু রাজস্ব সেবা কার্যক্রমগুলো নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সেখানে বেশ কিছু স্টলও রয়েছে যেখান থেকে রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যারা দর্শনার্থী আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তারা এখান থেকে ধারণা নিতে পারবেন। শ্রোতা বন্ধুরা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই রাজস্ব সম্মেলন অনুষ্ঠানটি শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অল্প কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের কার্যক্রম যখনই শুরু হবে আমরা তা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: দূরে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটি এবারে সরাসরি সম্প্রচার করছি মঞ্চ থেকে।
1: সাথে রাজস্ব সম্মেলন 2026-এ আপনাদের স্বাগত জানাচ্ছি।
2: ডিস্টিংগুইশড গেস্ট, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ইট ইজ এ গ্রেট প্লেজার টু ওয়েলকাম ইউ অল টু দ্য রেভিনিউ কনফারেন্স 2026।
1: একটি শক্তিশালী অর্থনীতি, একটি সক্ষম রাষ্ট্র এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে রাজস্বের ভূমিকা অপরিসীম। আজকের সম্মেলন সেই বৃহত্তর অভিযাত্রারই একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আজকের এই আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
3: অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
4: আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আছেন মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী বৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, সরকারি সচিববৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অংশীজন এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আহসান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি
5: আমি মির্জা মোহাম্মদ মামুন সাদাত, অতিরিক্ত কর কমিশনার।
6: নির্ঝর আহমেদ, অতিরিক্ত কমিশনার কাস্টমস ও ভ্যাট।
4: কাজী ইরাজ ইশতিয়াক, যুগ্ম কমিশনার কাস্টমস ও ভ্যাট।
7: নুসরাত ফারজানা, উপকর কমিশনার। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন। সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
8: লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য প্রোগ্রাম বিগিনস উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম। আই রিকোয়েস্ট এভরিওয়ান টু কাইন্ডলি স্ট্যান্ড এন্ড শো রেসপেক্ট টু দ্য ন্যাশনাল অ্যান্থেম।

0: ধন্যবাদ। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। থ্যাংক ইউ। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারী মোহাম্মদ জহিরুল ইসলাম।
1: السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله.

0: سورة أحزاب آيات 33. হে মুমিনগণ, তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের সাফল্যের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষ হলো, ধন্যবাদ। এবার পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ করবেন শ্রী অসীম চৌধুরী।

0: ಆಯು ಶ್ರೀಮದ್ ಭಗವದ್ಗೀತಾ ತಿತಿಯಧ್ಯಾಯು ಕರ್ಮಯೋಗ ನಿಯತ ಕುರು ಕರ್ಮ ತ್ವಂ ಕರ್ಮ ಜೇಯಹೀಯ ಕರ್ಮನಂ ಶರೀರ ಯತ್ರಾಪಿ ಚಾತಿ ನಾ ಪಶೀದೇತ ಕರ್ಮನಂ. ತುಮಿ ನಿಯತೈ ಕರ್ಮ ಕರೆ ಜಾವು, ಕರ್ಮ ನಾ ಕರಾ ಅಪೇಕ್ಷಾ ಕರ್ಮ ಕರಾ ಅನೇಕ ಭಾಲು. ತಾಛಡಾ ಕರ್ಮ ನಾ ಕರಲೆ ಶರೀರ ಯಾತ್ರಾ ಓ ನಿರ್ವಾಹ ಹಬೆ ನಾ, ಅರ್ಥಾತ್ কর্ম ছাড়া কেহ বাঁচতে পারবে না। মানুষের মঙ্গলের জন্য দুটি পথের নির্দেশ দেওয়া হয়েছে, একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের পথ অবলম্বন করাই ভালো। ওম সব্বে ভবন্তু সুখিনঃ, সব্বে সন্তু নিরাময়াঃ, সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিত দুঃখ বাগো ভবে। সকলেই সুখী হোক, সকলেই লোকমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ শেষ হলো, ধন্যবাদ। এবার পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দানিয়েল দীপন সরকার।
2: সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে যাচ্ছি। এক ব্যক্তি দূরদেশে যাওয়ার সময় তার দাসদের ডেকে একজনকে 10টি মুদ্রা, দ্বিতীয় জনকে 5টি মুদ্রা ও তৃতীয় জনকে কিছু মুদ্রা দিয়া কহিলেন, তোমরা ব্যবসা করো, আমি এসে হিসাব লইব। পরে ফিরে এসে তিনি জানতে চাইলেন ব্যবসায় কে কত লাভ করেছে। প্রথম জন, প্রভু আমি আরো 10 মুদ্রা, দ্বিতীয় জন আমি আরো 5 মুদ্রা লাভ করেছি। প্রভু কহিলেন, তোমরা উত্তম বিশ্বস্ত দাস, এজন্য তোমরা 10 নগর ও 5 নগরের উপরে কর্তৃত্ব করো। তৃতীয় জন কহিলেন, আমি জানতাম আপনি কঠিন লোক, তাই আপনার মুদ্রা রুমালে বাঁধিয়ে রাখিয়েছিলাম, এই আপনার মুদ্রা। তার প্রভু কহিলেন, তুমি দুষ্ট ও অলস দাস, আমি তোমার বিচার করিব। কথাগুলি লেখা আছে পবিত্র বাইবেলের লোকলিখিত সুসমাচার 19:1-17। অর্থের সঠিক ও বিশ্বস্ত ব্যবহার জাতীয় ব্যক্তি জীবনের অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, আর অপব্যবহার ও অবিশ্বস্ত ব্যবহার জাতিকে কঠিন দারিদ্রতার মধ্যে ফেলে দেয়। স্রষ্টা তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। এই প্রত্যাশা রেখে পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি, আমেন।
1: পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ শেষ হলো, ধন্যবাদ। এবার পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দ প্রিয়।
3: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স, সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, উত্থানবাতু সতি মাতু সুশিকম্মাস্য নিশ্চকম্মাকারিনো সয়াতস্য সদম্মজীবিনো অপ্পামতস্য যশো বিবর্ধতি। বাংলা হচ্ছে, যিনি উৎসাহশীল, স্মৃতিমান ও সুবিবেচক, যিনি সংযত ইন্দ্রিয়, ধর্মপরায়ণ ও উদ্যমশীল, তার যশ ক্রমশই বর্ধিত হয়। মানুষের জীবনে এক বিরাট কর্মক্ষেত্র, এখানে যে কর্মহীন হয়ে কাল যাপন করে তার জীবন অর্থহীন, আলস্যে আরামে যে মগ্ন থাকে তার মনুষ্য জন্মই বৃথা। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা ইন্দ্রিয়সমূহ সংযত করে অনাসক্ত থেকে কর্ম করেন, তিনি বিশিষ্ট হন, সর্বজনের প্রশংসা অর্জন করেন। আজকে পবিত্র ত্রিপিটক পাঠ এখানে শেষ করছি। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হো।
4: পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ শেষ হল, ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং 2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পূর্বানুমানযোগ্য রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি, রাজস্ব বান্ধব মানসিকতার বিকাশ এবং রাজস্ব প্রশাসনে কর্মরতদের মনোবল বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়োজন করেছে আজকের এই রাজস্ব সম্মেলন 2026। এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে রাজস্ব প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ ভীষণভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত। এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি রাজস্ব সম্মেলন 2026 এর আহ্বায়ক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য মূসক বাস্তবায়ন ও আইটি সৈয়দ মুশফিকুর রহমান মহোদয়কে।
5: Ladies and gentlemen, now I respectfully request the convener of the Revenue Conference 2026, Mr. Sayyid Mushfiqur Rahman, member VAT Implementation and IT, National Board of Revenue, to deliver the welcome address.
6: Bismillahir Rahmanir Rahim. Rajasho Sammelone Sammanit Shobhapati, Jatiyo Rajasho Board Chairman Janab Hasan Habib. আজকের সম্মেলনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব হামিদ হোসেন মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি অনলাইনে সংযুক্ত অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের সামরিক ও বেসামরিক প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আর জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের আমার প্রিয় সহকর্মীগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। রাজ্য সম্মেলন 2026-এ আপনাদের সবাইকে জানাই উষ্ণ স্বাগতম। আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের 71-এর মহান স্বাধীনতার যারা প্রাণ দিয়েছেন এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা আত্মবিসর্জন দিয়েছেন এবং সংগ্রাম করেছেন তাদেরকে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আজ জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত আনন্দ এবং গৌরবের একটি দিন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত জানাতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ও আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই আগমন আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, এটি জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন গড়ে তোলার বিষয়ে আপনার শক্ত অবস্থানের একটি শক্তিশালী বার্তা। জাতীয় রাজস্ব বোর্ড যে রাজস্ব সংগ্রহ করে সেটি রাষ্ট্রের উন্নয়ন সক্ষমতার অন্যতম প্রধান আর্থিক ভিত্তি। এই রাজস্বের মাধ্যমে নির্মিত হয় অবকাঠামো, পরিচালিত হয় শিক্ষা, স্বাস্থ্যসেবা, সম্প্রসারিত হয় সামাজিক সুরক্ষা এবং সৃষ্টি হয় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ফিসক্যাল স্পেস। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এ সময় আমাদের অর্থনীতি আগের তুলনায় অনেক বড় ও ডাইভার্সিফাইড হয়েছে। বিশ্বের সফল রাষ্ট্রগুলোর অভিজ্ঞতা আমাদের দেখায় যে অর্থনৈতিক উন্নয়নের পেছনে শুধু পুঁজি বা প্রাকৃতিক সম্পদ নয়, টেকসই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হল শক্তিশালী প্রতিষ্ঠান। ড্যারেন আজমুল্লু এবং জেমস রবিনসন তাদের বহুল আলোচিত ওয়াই নেশনস ফেইল গ্রন্থে লিখেছেন, ইনস্টিটিউশনস আর রিজনস ওয়াই সাম কান্ট্রিজ সাকসিড এন্ড আদার্স ফেইল। বিষয়টি বোঝার জন্য একটা উদাহরণ এখানে আমরা দিতে পারি। 2006-এ আমাদের রাজধানীতে চলাচলের গতি ছিল 21 কিলোমিটার ঘন্টায়। 20 বছর পর 2026-এ সেটি হয়েছে ঘন্টায় 4 কিলোমিটার। এই শহরে এর মধ্যে কিন্তু অনেক এক্সপ্রেসওয়ে হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, কিন্তু গতি কমে গেল প্রায় 80%। এর কারণ হল অবকাঠামো উন্নয়ন হয়েছে কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একটি আধুনিক রাষ্ট্রে রাজস্ব প্রশাসন কোনো স্ট্যান্ড অ্যালোন এন্টিটি নয়, এটি একটি কোর ইকোনমিক ইনস্টিটিউশন যা রাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের উল্লেখযোগ্য কম্পোনেন্টগুলো হল আমাদের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা, পুঁজি বাজার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি। এর যে কোনো একটি দুর্বল হলে এর নেতিবাচক প্রভাব কিন্তু রাজস্ব প্রশাসনে পড়বে। আজকে আমাদের কর জিডিপির অনুপাত যে বিশ্বের সর্বনিম্ন তা পরিষ্কারভাবে বলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা দাঁড় করাতে পারিনি। এটা বলা যায় আমাদের গোটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের এটা একটা কালেক্টিভ ফেলিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাজস্ব প্রশাসনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে চেষ্টা করছি এবং চলমান ট্রান্সফরমেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমি আমার এই স্বাগত বক্তব্যে আপনাকে একটু বলতে চাই। ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের করদাতাদের অধিকাংশ সেবাই আমরা অনলাইনে নিয়ে আসা উদ্যোগ গ্রহণ করেছি এবং চলমান আছে। আমরা ফিজিক্যাল ইন্টারাকশন কমানোর চেষ্টা করছি, কমপ্লায়েন্স কস্ট কমানোর চেষ্টা করছি, সার্ভিস ডেলিভারি এবং সিমলেস করার চেষ্টা করছি। আমাদের বিজনেস প্রসেসকে আমরা রিডিজাইন করে দিচ্ছি যাতে রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো হিউম্যান ডিসক্রিপশন কমে আসবে। আমাদের রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় অ্যাসেট হলো ডেটা। আমাদের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ডেটা, ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে বিপুল ডেটা রয়েছে। এসব তথ্যের প্রোডাক্টিভ ইউজের মাধ্যমে আমরা একটা ডেটা ড্রিভেন রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন করতে চেষ্টা করছি। এতে অনেস্ট ট্যাক্স পেয়ার যারা তাদের উপর আননেসারি বার্ডেন কমবে এবং ডেলিভারেট ইভেশনে যারা থাকছেন তাদের বিরুদ্ধে আমাদের এনফোর্সমেন্ট আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে আমরা লেজিটিমেট ট্রেডকে ফেসিলিটেট করার নীতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমাদের এই আয়োজনের দ্বিতীয় অংশে আপনি যখন প্যাভিলিয়ন ঘুরবেন, পরিদর্শন করবেন, তখন এগুলো আমরা আরও সুস্পষ্ট করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, 2026-27 অর্থ বছরে আমাদের রাজস্ব আদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে 6,04,000 কোটি টাকা। গত অর্থ বছরের আদায়ের তুলনায় এটি প্রায় 45% বেশি। অনেকে উচ্চাভিলাষী মনে করলো এর পূর্ব নজির না থাকলেও আমরা বিশ্বাস করি এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের মাঠ পর্যায়ে সহকর্মীরা সক্ষম, কারণ আমাদের রয়েছে হাইলি স্কিলড, প্রফেশনালি কম্পিটেন্ট এবং এথিক্যালি স্ট্রং একটি ওয়ার্কফোর্স যারা উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। আমরা ধারণা করছি আজকের সম্মেলন শেষে আমাদের মতো আপনিও বিশ্বাস করবেন যে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা আমাদের দেওয়া হয়েছে তা আমরা অর্জন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর জিডিপি নিম্ন হারের জন্য আমরা নিয়মিতই বেশ বিব্রত অবস্থার সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে আমাদের নিজেদের এবং সহযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েই বলতে হয়, আমাদের কর জিডিপির অনুপাত যেমন কম, আমাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগের হারও আঞ্চলিক দেশগুলোর তুলনায় অনেক কম। আমাদের দেশে প্রতি 100 টাকা আদায় করতে আমরা খরচ করি 21 পয়সা, ভারতে সেটা হয় 60 পয়সা, পাকিস্তানে 63 পয়সা, থাইল্যান্ডে 71 পয়সা, জাপানে 1.70 টাকা। অর্থাৎ কর জিডিপি বৃদ্ধির সাথে বিনিয়োগের একটা সুস্পষ্ট পজিটিভ কোরিলেশন রয়েছে। তাই রাজস্ব বোর্ডের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এর উন্নয়নে ও লজিস্টিক্সে প্রয়োজনীয় ব্যয় করা একটা ভালো বিনিয়োগ বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী রাজস্ব প্রশাসন একটি শক্তিশালী রাষ্ট্রের আর্থিক ভিত্তি, কারণ একটি আধুনিক রাজস্ব প্রশাসনকে কেবল রাজস্ব আহরণের মধ্যেই নিজেকে সীমিত রাখতে চলবে না, বরং একটি আধুনিক রাজস্ব প্রশাসনকে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর্স থেকে সৃষ্ট দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক চাহিদা পূরণে সক্ষম হতে হয়। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতির পাশাপাশি ওয়েলথ ডিস্ট্রিবিউশনে বৈষম্য কমিয়ে আনার বিষয়ে আধুনিক রাজস্ব প্রশাসনকে সচেতন থাকতে হয়। আমরা আপনার নেতৃত্ব ও দিক নির্দেশনায় আধুনিক ইন্টিগ্রেটেড ডেটা ড্রিভেন এবং করদাতা ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আপনার উপস্থিতি এবং দিক নির্দেশনা আমাদের ট্রান্সফরমেশন জার্নিকে আরও বেগবান করবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। পরিশেষে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি অমর উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, ইন দিস ওয়ার্ল্ড নাথিং ক্যান বি সেড টু বি সার্টেন এক্সেপ্ট ডেথ অ্যান্ড ট্যাক্সেস, মৃত্যু এবং কর ছাড়া কিছুই নিশ্চিত না। একটি আধুনিক রাষ্ট্র গড়তে হলে তাই আমাদের সবাইকে সঠিকভাবে কর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকের উপস্থিতির জন্য জাতীয় রাজস্ব পক্ষ থেকে আপনাকে আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা এবং উষ্ণতম স্বাগত। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মহোদয়কে তার প্রাঞ্জল স্বাগত বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, রাজস্ব শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে মানুষের শ্রম এবং সামনে রয়েছে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। কর প্রদান ও রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে তাই সম্পৃক্ত রয়েছে আমাদের উন্নয়ন, আমাদের সক্ষমতা এবং আমাদের ভবিষ্যৎ। আর এই ভাবনাকে ধারণ করে এখন প্রদর্শিত হবে কর দিব গর্ব দেশ শীর্ষক একটি ভিডিও চিত্র। সবাইকে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য অনুরোধ করছি।
7: ডিস্টিংগুইশড গেস্টস,
5: a video presentation entitled Kor Dibo Gorbo Desh, which means Pay Tax, Build the Country, will now be shown. Everyone is requested to enjoy the video presentation.

0: বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই অগ্রযাত্রার শিখর আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তা প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। লাখো প্রাণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মত্যাগে অর্জিত এই দেশ ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছে।
1: সেই অদম্য চেতনারই নবজাগরণ 24 জুলাই, একাত্তরের স্বাধীনতা এবং জুলাইয়ের গণতন্ত্র, সাম্য ও ন্যায় বিচারের প্রত্যয় একই ধারায় নির্মাণ করছে নতুন বাংলাদেশের পথরেখা। এদেশের শ্রমজীবী মানুষের নিরলস শ্রম, প্রজাতন্ত্রের কর্মচারীদের অধ্যবসায়, ব্যবসায়ী ও জনসাধারণের একনিষ্ঠ প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে।
0: 2026-27 অর্থ বছর, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা। এবারের বাজেটে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা।
1: স্বনির্ভর বাংলাদেশের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড, যার অধীনে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ উইং, কাস্টমস, ভ্যাট এবং আয়কর।
0: সালটা 1979, একটি দেশ তখনও শিখছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। সেই বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের বাজেট বক্তৃতায় উঠে আসে একটা নতুন শব্দ, বন্ড। শুল্ক না দিয়েই কাঁচামাল আনো, পোশাক বানাও, বিশ্বকে দেখাও তোমার দক্ষতা। এই একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বে দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটা সুতো থেকে শুরু হওয়া গল্প আজ জড়িয়ে আছে লক্ষ লক্ষ পরিবারের ভাগ্যের সাথে।

0: বাংলাদেশ সিঙ্গল উইন্ডো ট্রেড ফ্যাসিলিটেশনের লক্ষ্যে 19টি সংস্থার সাথে সমন্বয় করে দ্রুত পণ্য খালাসের জন্য ইস্যু করছে পারমিট, সার্টিফিকেট ও লাইসেন্স। কাস্টমসের অটোমেশনের যাত্রা 1993 সালে, যার মাধ্যমে বর্তমানে 87% পণ্য চালানের শুল্কায়ন প্রক্রিয়া একদিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
1: 1991 সাল, বাংলাদেশ কেবল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছে, সেই বছরই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার নিয়ে আসেন একটা নতুন ব্যবস্থা, মূল্য সংযোজন কর, যাকে আমরা জানি ভ্যাট নামে। আজ ভ্যাট সরকারের আয়ের সবচেয়ে বড় উৎস। 2025-26 অর্থ বছরে ভ্যাট আহরণ করা হয়েছে 1,57,000 কোটি টাকারও বেশি। আর এখন তো ঘরে বসেই অনলাইনে একজন ব্যবসায়ী তার ভ্যাট রেজিস্ট্রেশন ও রিটার্ন জমা দিতে পারেন।
0: সাম্যতা ভিত্তিক আত্মনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আয়কর আজ রাষ্ট্রের আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পর 2025-26 অর্থ বছরে আয়কর খাতে রাজস্ব আয় দাঁড়িয়েছে 1,45,621 কোটি টাকা। একই সঙ্গে আয়কর সেবায় ঘটেছে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তর। এখন অনলাইনে সহজেই করা যাচ্ছে ইটিআইএন নিবন্ধন। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশে ইটিআইএন ধারী ব্যক্তির সংখ্যা 1,32,00,000 ছাড়িয়েছে।
1: ই রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন ঘরে বসেই তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। অনলাইনে কর পরিশোধের পাশাপাশি তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাচ্ছে। এই ডিজিটাল সেবার ফলে 2025-26 কর বর্ষে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর অনলাইন রিটার্নের সংখ্যা প্রায় 47,50,000 পৌঁছেছে। এছাড়া ইটিডিএস ব্যবস্থার মাধ্যমে উচ্চ কর কর্তনকারী কর্তৃপক্ষ এখন উচ্ছে কর কর্তন সংগ্রহ ও রিটার্ন দাখিল করতে পারছেন। এই ডিজিটাল সেবা শুধু জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়, সরকারের বিভিন্ন সংস্থার পোর্টালের সঙ্গেও যুক্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটাল সংযোগ।
0: এছাড়া ব্যক্তি হস্তক্ষেপ কমিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঝুঁকি ভিত্তিক স্বয়ংক্রিয় নির্বাচন ব্যবস্থায় আয়কর ও ভ্যাট রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হচ্ছে।
1: 2004 সালে গঠন করা হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি, যা কর ও শুল্ক ফাঁকি অনুসন্ধান করে রাজস্ব আহরণের সৃষ্টি করেছে নতুন গতি।
0: জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি 100 টাকা রাজস্ব আহরণে সরকারের ব্যয় মাত্র 21 পয়সা, যেখানে আঞ্চলিক দেশ ভারত ও পাকিস্তানে ব্যয় যথাক্রমে 60 ও 63 পয়সা। এত সীমিত ব্যয় ও অপ্রতুল লজিস্টিক সাপোর্ট দিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের এমন নজির বিশ্বে বিরল। দেশে মহামারী এসেছে, দুর্যোগ এসেছে, কিন্তু শত প্রতিকূলতায় অর্থনীতির চাকা সচল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড।
1: অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও জুলাই চেতনার আলোকে বর্তমান সরকার চালু করেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ নানা সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি। এসব উদ্যোগের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন শক্তিশালী রাজস্ব ভিত্তি এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ।
0: আমাদের দেওয়া রাজস্বই হয়ে উঠুক অসহায়ের ভরসা, কৃষকের শক্তি এবং প্রতিটি পরিবারের নিরাপত্তা। ন্যায় ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।
2: শুধুমাত্র মানচিত্রে জন্ম নেয় না, বরং একটি দেশ গড়ে ওঠে মানুষের স্বপ্ন, শ্রম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতায়। নতুন সহস্রাব্দে বাংলাদেশের অর্থনীতি যেমন বড় হচ্ছে, তেমনি জটিল হচ্ছে কর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব ব্যবস্থাপনায় আসছে নিত্য নতুন প্রাতিষ্ঠানিক পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ডের সেই সকল কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব আহসান হাবিব মহোদয়কে।
3: লেডিজ এন্ড জেন্টলম্যান, আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য ডিস্টিংগুইশড চেয়ার অফ টুডেজ কনফারেন্স, অ্যাক্টিং সেক্রেটারি ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন অ্যান্ড অ্যাক্টিং চেয়ারম্যান ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মিস্টার আহসান হাবিব টু কাইন্ডলি ডেলিভার হিজ স্পিচ।
4: বিসমিল্লাহ রহমান রহিম। রাজস্ব সম্মেলন 2026, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

0: আছেন মাননীয় মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, অনলাইনে যুক্ত আছেন মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টাবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সম্মানিত বাহিনী প্রধানগণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য সহ অন্যান্য সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম স্বদেশ পেয়েছি। স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার আপোষী নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে, যার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত ব্যস্ত সময়সূচির মধ্যে আপনি এই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার এই উপস্থিতি জাতীয় রাজস্ব আহরণে নিয়োজিত কর্মীদের মাঝে কর্মচাঞ্চল্য নব উদ্যমের সৃষ্টি করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীকে ব্যাপক উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। রাজস্ব বোর্ডের পক্ষ হতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাই। মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় প্রায় প্রতি সপ্তাহে এনবিআরে এসে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, 76 নং রাষ্ট্রপতির আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে সংস্থাটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থ সংস্কার করে ইকোনমিক লাইফলাইন হিসেবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। বিগত 54 বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে সরকারের কিছু মাইলফলক সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি না বললেই নয়, যেমন 1980 সালে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রবর্তন এবং বেবজা অ্যাক্ট 1980 এর মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা, 1978 সালে বন্ডেড ওয়ার হাউস প্রবর্তনের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি আজ বিশ্বের দ্বিতীয় অবস্থানে, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য এই সব যুগান্তকারী সিদ্ধান্তগুলো নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৯১ সালে বিএনপি সরকার পুনরায় রাষ্ট্রক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থা সূচনার ফলে রাজস্ব ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। অতঃপর ১৯৯৩ সালে এসআই কোদা এবং ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, যাহা পরবর্তীতে 12 ডিজিটের ই-টিনে রূপান্তরিত হয়, এগুলো প্রবর্তনের মাধ্যমে অটোমেশনের প্রাথমিক ধাপ শুরু হয়। 2003 সালে জাতীয় রাজস্ব বোর্ডের আর্থিক গোয়েন্দা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং বৃহৎ করদাতাদের জন্য বিশেষায়িত ইউনিট এলটিইউ এর যাত্রা শুরু হয়। অর্থাৎ এনবিআর এর যে চেঞ্জগুলো, এনবিআর এর যে ডাইমেনশনগুলো, এগুলো যেই যেই সালে হয়েছে সালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর রূপকার কারা। জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সংক্রান্ত আইন, বিধি ও নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণের পাশাপাশি দেশের রপ্তানি বাণিজ্যের প্রসার, স্থানীয় শিল্পের সুরক্ষা, ট্রেড নেগোসিয়েশনে অংশগ্রহণ ও বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে রাজস্ব প্রশাসন থেকে রাজস্ব নীতি পৃথক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধী, সরকারের কোষাগারে রাজস্ব হিসেবে জমা হওয়া প্রতি 100 টাকার মধ্যে 86 টাকায় আহরিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, প্রতিরক্ষা সহ রাষ্ট্রের প্রতিটি সেবা ও প্রতিটি উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্বাহের পেছনে রয়েছে এই আহরিত রাজস্ব। এ কারণেই রাজস্ব আহরণ আমাদের কাছে নিছক একটি প্রশাসনিক দায়িত্ব নয় এটি আত্মনির্ভরশীল রাষ্ট্র বিনির্মাণে একটি পবিত্র ব্রত। স্বাধীনতার পর 1972-73 সালে জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করেছিল মাত্র 166 কোটি টাকা। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে যে অর্থ বছরের চার মাস বর্তমান সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে, এই অর্থ বছরে আমরা রাজস্ব আহরণ করেছি 4,15,476 কোটি টাকা। শেষ কোয়ার্টারে মাননীয় অর্থমন্ত্রী, লাস্ট কোয়ার্টারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে তিনটি টাস্কফোর্স করে দিয়েছে ক্ষমতায় আসার পরপরই। সেই তিনটি টাস্কফোর্স তিনটা বিভাগের জন্য, আয়কর, কাস্টমস এবং ভ্যাটের জন্য নিরলস পরিশ্রম করে তারা লাস্ট কোয়ার্টারে এ যাবৎকালে এনবিআর সৃষ্টির পর থেকে সর্বোচ্চ কর আদায় করেছে। 5 দশকে 166 কোটি টাকা থেকে 4,15,476 কোটি টাকা, 5 দশকে 2,500 গুণ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এই সময় রাজস্ব, এটাই বড় কথা নয়, এই সময় রাজস্ব আদায় কাঠামোগত রূপান্তর সংঘটিত হয়েছে। 72-73 সালে আমদানি শুল্ক থেকে আসত 55% রাজস্ব, যেটা এখন 25-26 অর্থবছরে আমদানি শুল্ক থেকে এসেছে 27%। অর্থাৎ এটা আমাদের ইন্ডিকেট করে উৎপাদনমুখী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী শিল্পের যে অগ্রযাত্রা সেটায় সেদিকে আমরা আছি, সেদিকে আমরা চলছি। আয়কর এবং ভ্যাট মিলে বর্তমানে যোগান দিচ্ছে 73% রাজস্ব। অর্থাৎ আমাদেরকে যে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে নিজেদের স্বনির্ভর হতে হবে, আমরা সেই ডাইমেনশনে আগে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, 25-26 অর্থবছরে আমরা 12.3% প্রবৃদ্ধি অর্জন করেছি। আগের বছর এই প্রবৃদ্ধি ছিল 2.5%। প্রবৃদ্ধির এই মন্থরতা কাটিয়ে এটি একটি সুস্পষ্ট পুনরুদ্ধার। চলতি 26-27 অর্থ বছরের সরকারের মোট রাজস্বের বাজেটের আকার হল, মোট বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। মোট রাজস্ব লক্ষ্যমাত্রা টিআর অ্যান্ড এনটিআর মিলে 6,95,000 টাকা, যার 87% অর্থাৎ 6,04,000 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আহরিত হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন প্রায় 45% প্রবৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী, এই লক্ষ্যমাত্রা অর্জন একটি চ্যালেঞ্জ, দেশের প্রয়োজনে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নির্দেশনা আমাদের কাছে সুস্পষ্ট, করের বোঝা না বাড়িয়ে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে রাজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই নির্দেশনা মেনে আমরা তিনটি ধাপে এগোচ্ছি। বর্তমানে 6.8% কর জিডিপির অনুপাতকে মধ্যমেয়াদে 10%, 2035 সালে 15% উন্নীত করা। এই লক্ষ্য অর্জনের কৌশলগত রূপরেখা হল 3-year strategy, রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। মাননীয় প্রধানমন্ত্রী, এবার আমরা 6,04,000 কোটি টাকা তিনটি খাত থেকে কিভাবে আদায় করব তার কিছু রূপরেখা এবং পরিকল্পনা আপনার সাথে উপস্থাপন করছি। আয়কর খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2,23,480 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনের মূল চালিকা শক্তি হবে উৎসে আয়কর কর্তন। উৎসে কর কর্তনের নতুন খাত সহ মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং নীতির সঠিক ও সময়বদ্ধ বাস্তবায়ন, পণ্য রপ্তানি, খুচরা বিক্রেতার নিকট পণ্য বিক্রয়, জুয়েলারি ব্যবসা, সম্পত্তি আহরণ হস্তান্তর, ডিভিডেন্ড আয়, বর্তমান বাজেটের ফলে এসব খাতে আহরণ বৃদ্ধি পাবে। অগ্রিম ও বকেয়া কর আহরণের ক্ষেত্রে প্রতিটি কর অঞ্চলে মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক নিয়মিত মনিটরিং করা হবে। কর ফাঁকি শনাক্তকরণে ট্র্যাক অ্যান্ড ট্রেস স্ট্র্যাটেজি অবলম্বন করা হবে। অনিবাসী করদাতাদের কর ফাঁকি পরিপালন ও তদারকি করা হবে। এডিআর নিষ্পত্তি দ্রুত করা হবে। উচ্চ আদালতে বিচারাধীন অধিক রাজস্ব সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি দ্রুত লয়ে করতে হবে। এ বিষয়ে মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী মহোদয় এবং আপনি অবগত আছেন, আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। অডিট মামলা নিষ্পত্তি ও রিটার্ন প্রসেস সিএইসি আয়কর গোয়েন্দার মাধ্যমে এবং প্রত্যেকটা জনের ইন্টেলিজেন্স সেলের মাধ্যমে ফাঁকিকৃত কর ও পরিহারকৃত কর উদ্ঘাটন করব এবং এই উদ্ঘাটন করার মাধ্যমে আমরা অন্যান্য সমস্ত কার্যক্রম মিলে 2,23,480 কোটি টাকা আদায়ের দিকে এগিয়ে যাব। ভ্যাট খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়েছে 2,23,480 কোটি টাকা। ভ্যাটে আমরা কাজ করছি প্রধানত কয়েকটি ক্ষেত্রে। ভ্যাট নেট সম্প্রসারণ, বর্তমান বাজেটে 6টি ক্ষেত্রকে চিহ্নিত করে ভ্যাট নেট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি বিপুল পরিমাণে করদাতারা ভ্যাট নেটের ভিতরে চলে আসবেন। নিয়মিত দাখিলপত্র প্রদানের হার বৃদ্ধি করতে হবে, নতুন করদাতা শনাক্ত করব। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের ভ্যাট আদায় মাঠ পর্যায়ে নিবিড় পরিবেক্ষণ করব। সিগারেট সহ তামাকজাত পণ্যে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রবর্তন ও উচ্চ আদালত এবং এপিলেট ট্রাইব্যুনাল পেন্ডিং মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করব। প্রচার প্রচারণার মাধ্যমে গণসচেতনতা পরিপালন বৃদ্ধি করব। কাস্টমস খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 1,57,040 কোটি টাকা। কাস্টমসে অগ্রাধিকার পাচ্ছে যথাযথ শুল্কায়ন ও পণ্য চালানের দ্রুত খালাসকরণ, বকেয়া আদায় ও মামলা নিষ্পত্তি, বন্ডের অপব্যবহার রোধ, তামাকজাত পণ্য এবং স্বর্ণসহ সব ধরনের চোরাচালানের ক্ষেত্রে গোয়েন্দা ও প্রিভেন্টিভ কার্যক্রম জোরদারকরণ, ডেফার্ড পেমেন্টের অর্থ আদায়, পোস্ট ক্লিয়ারেন্স অডিট এবং নিলাম কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি। আমরা ইতিমধ্যে নিলাম কার্যক্রম জোরদার চালু করেছি। এসব কার্যক্রম সহ অন্যান্য নিয়মিত কার্যক্রমের মাধ্যমে কাস্টমস উইং এর লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, অর্জনের পাশাপাশি বাস্তব কিছু চ্যালেঞ্জ আপনার সামনে বিনয়ের সাথে তুলে ধরতে চাই। আমাদের কর জিডিপি অনুপাত 6.8%, যাহা নিকটবর্তী শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, ভিয়েতনাম এর সবার চেয়ে নিচে। এমতাবস্থায় অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব সক্ষমতা গড়ে তোলা এখন সময়ের দাবি। এই দূরত্বের পিছনে কয়েকটি কাঠামোগত কারণ রয়েছে। প্রথমত, আমাদের অর্থনীতির বড় একটি অংশ এখনো ক্যাশ নির্ভর ও অনানুষ্ঠানিক। ব্যবসায়িক লেনদেনের উল্লেখযোগ্য অংশ প্রাতিষ্ঠানিক হিসাবের বাইরে থেকে যায়। দ্বিতীয়ত, কর অব্যতি বা ট্যাক্স এক্সপেন্ডিচার। সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী আয়কর, ভ্যাট ও কাস্টমস খাতে অব্যাহতির পরিমাণ যথাক্রমে জিডিপির 2.39%, জিডিপির 3.26% এবং জিডিপির 0.76%। তৃতীয়ত, আর্থিক ইকোসিস্টেমের দুর্বলতা। অর্থায়নের প্রায় 94% ব্যাংক নির্ভর, পুঁজিবাজারের অংশ মাত্র 6%, আর খেলাপি ঋণ প্রায় 30%, যা প্রতিবেশী এবং উন্নত সব অর্থনীতির তুলনায় বহুগুণ বেশি। চতুর্থত, সাপ্লাই চেনের অপর্যাপ্ত ডিজিটাইজেশন এবং আমাদের নিজস্ব সিস্টেমগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ স্থাপন ও তৃতীয় পক্ষের ডাটাবেজের সঙ্গে সংযোগের ঘাটতি। অর্থাৎ এনবিআর এর 360° অটোমেশন এখনো পূর্ণতা পায়নি, যাহা চলমান আছে। সবিনয়ে আরেকটি তথ্য উপস্থাপন করতে চাই। প্রতি 100 টাকা রাজস্ব আহরণে আমাদের প্রশাসনিক ব্যয় মাত্র 21 পয়সা, যেখানে আমাদের সাথে তুলনীয় পার্শ্ববর্তী 7টি রাজস্ব প্রশাসনের গড় ব্যয় 60 পয়সা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মকর্তারা কর্মচারীরা অত্যন্ত সীমিত লজিস্টিক্স নিয়ে কাজ করে থাকেন। আমি মনে করি রাজস্ব প্রশাসনে বিনিয়োগ প্রকৃত অর্থে রাষ্ট্রের কেবল ব্যয় নয়, বরং এটি সর্বোচ্চ প্রতিদান দিতে পারে এমন একটি বিনিয়োগ। সম্মানিত সুদি, আন্তর্জাতিক উত্তম চর্চা ও দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিককালে আইন ও বিধির ব্যাপক সংস্কার করেছে। এছাড়াও 2025-26 অর্থবছরের বাজেটে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইন ও বিধিতে ব্যাপকভাবে ডিরেগুলেশন করা হয়েছে। রাজস্ব ব্যবস্থার ডিজিটাল অভিযাত্রায় কাস্টমসের এসআই কু দা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ই অকশন, ই টিন, ই রিটার্ন, ইটিডিএস, ই অডিট এবং ভ্যাটের ক্ষেত্রে ই রেজিস্ট্রেশন, ই রিটার্ন, ই এপিল, ই রিফান্ড ইত্যাদি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ 46.5 লক্ষ আয়কর রিটার্ন দাখিল হয়েছে, যাহা মোট দাখিলকৃত রিটার্নের 94%। করদাতাদের মধ্যে 94% করদাতারা এখন আমাদের আয়কর অফিসে যেতে হয় না, আয়কর কর্মকর্তা আয়কর কর্মচারীদের সাথে তাদের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হয় না। করদাতারা এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন, আয়কর সনদপত্র গ্রহণ করেন বাসায় বসে, প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করেন বাসায় বসে, কর প্রদান করেন বাসায় বসে। অর্থাৎ ডিজিটাইজেশনের এই যে ক্ষেত্রটি আমরা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী। এখন এর ফলে কি হয়েছে, অনিয়মের সুযোগ অনেকটাই কমে গিয়েছে। এখন ওইভাবে অনিয়ম এখানে আর করার কোনো সুযোগ নেই, যেহেতু ফিজিক্যাল কন্ট্যাক্টলেস জিরো। তাছাড়া রিস্ক বেসড অটোমেশন পদ্ধতিতে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অডিটের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার ফলে করদাতার রিটার্ন অডিটভুক্তি করার ক্ষেত্রে কর কর্মকর্তার হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধি, রাজস্ব আহরণ কেবল জাতীয় রাজস্ব বোর্ডের একক ইচ্ছাধীন ব্যাপার নয়। ব্যাংকিং খাত, পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, নিরীক্ষিত আর্থিক প্রদানকারী কর্তৃপক্ষ, বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করলেই এনবিআর অধিকতর রাজস্ব আহরণে সক্ষম হবে। এ বিষয়ে আপনার নেতৃত্বে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, তথ্য বিনিময়ের আইনি ও কারিগরি কাঠামো, রাজস্ব প্রশাসনের জনবল, প্রশিক্ষণ ও প্রযুক্তিতে বিনিয়োগ, এই তিনটি ক্ষেত্রে আপনার সদয় সহযোগিতা প্রার্থনা করছি। এই সম্মেলন থেকে আমরা এনবিআর এর ভ্যাট কাস্টমস ট্যাক্সের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের করদাতাদের কাছে প্রধানত পাঁচটি অঙ্গীকার করছি। এক, আমাদের সেবা হবে ন্যায্য, আইনের দৃষ্টিতে সকল করদাতা সমান, এই নীতির সমপ্রয়োগ। দুই, সেবা প্রাপ্তি হবে সহজ, দপ্তরে কম যাতায়াত এবং একই তথ্য বারবার চাওয়া হবে না। আইনের পরিবর্তন হবে প্রেডিক্টেবল, অর্থাৎ অংশীদারদের সাথে পরামর্শক্রমে করা হবে। সামগ্রিক অটোমেশনের মাধ্যমে আইন পরিপালন ও সেবা সহজীকরণ করা হবে। রাজস্ব প্রশাসন হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। সম্মানিত করদাতাগণ রাষ্ট্রের উন্নয়ন অংশীদার এবং পরিচালন ব্যয়ের নিয়ামক শক্তি। যিনি নিয়মিত কর দেন তার প্রাপ্য সম্মান ও স্বস্তি নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। যিনি কর ফাঁকি দেন তাকে যথাযথভাবে আইনের আওতায় আনাও আমাদের দায়িত্ব। এই দুটি কাজ একসঙ্গে করতে পারলেই কর ব্যবস্থার প্রতি করদাতা তথা নাগরিকদের আস্থা তৈরি হবে, আর এই আস্থাই হবে দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় রাজস্ব উৎস। মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর এর সামনে এখন শুধু একটাই আওয়াজ, 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। আপনার এবং আপনার সরকারের কাছে তাই শুধু দোয়া এবং সহযোগিতা। আমাদের থাকবে শতভাগ আন্তরিক ও আবারিত চেষ্টা। $1 trillion অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে যে টেকসই রাজস্ব সক্ষমতা প্রয়োজন তা গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করব। ইনশাআল্লাহ আমরা সফল হব। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের উপস্থিতি সবসময় আমাদের অনুপ্রাণিত করে। করদাতাদের নিকট জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের গতি বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করি। পরিশেষে আমি আমার কলিগ যারা এখানে আছেন তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে একটি গল্প বলছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা লিও টলস্টয়ের যে ছোট গল্পটি আছে এটি পড়বেন। গল্পটির নাম হাউ মাস্ট ল্যান্ড ডাজ এ ম্যান নিড, একজন মানুষের কত সম্পত্তি দরকার। আপনারা সবাই এটা পড়বেন, নিশ্চয়ই জানেন, অনেকে পড়েছেন। এই গল্পের মূল চরিত্রের নাম পাহম। জমির লোভে হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে এসে মৃত্যুবরণ করেন এবং ওখানেই তাকে দাপন করা হয় 3.5 হাত মাটিতে। আপনারা আমার জন্য বরাদ্দ শিক্ষক ততটুকু এই লক্ষ্য নিয়ে দেশের জন্য কাজ করবেন, এই বিনীত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি, আমি নিজে একটু আবেগপ্রবণ হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কাজ করার জন্য তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে তার তথ্য নির্ভর ও তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, করদাতার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগকারী মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ বাস্তবতার সবচেয়ে কাছাকাছি থাকেন, তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব প্রশাসনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা নিয়ে এখন একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্বটি পরিচালনা করার জন্য আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আহসান হাবিব মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।
2: Esteemed guests, I respectfully request the distinguished chair of today's conference, Acting Secretary Internal Resources Division and Acting Chairman National Board of Revenue, Mr. Ahsan Habib, to kindly conduct the exchange of opinion session.
0: আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে মতবিনিময় পর্ব শুরু করছি। এই পর্বে আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের দপ্তর সমূহে কর্মরত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিদ্যমান চ্যালেঞ্জ বিষয়ে মতামত উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় করার এবং তার মূল্যবান দিক নির্দেশনা লাভের এই সুযোগ আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনন্য। মতামত প্রকাশে আগ্রহী কর্মকর্তা বিন্দুকে নিজ নিজ অবস্থান থেকে হাত তোলার জন্য এবং মাইক্রোফোন আপনাদের নিকট পৌঁছালে নিজের নাম ও পদবি উল্লেখপূর্বক মতামত উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম। আজকের এই রাজস্ব সম্মেলনে আমাদের প্রধান অতিথি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যগণ, আমন্ত্রিত অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদা ফরিদি, কমিশনার শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারের। আসলে গত জুলাই মাসের রাজস্ব আমাদের মাসিক রাজস্ব সভায় যখন চেয়ারম্যান স্যার জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী সবার সাথে বসবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন, তখন থেকে আমরা আসলে অনেক উজ্জীবিত এবং আমরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা বিশ্বাস করি যে আজকের যে এই রাজস্ব সম্মেলন, এই সম্মেলনের পর আমাদের ভ্যাট, আয়কর এবং কাস্টমস উইংয়ের কাজের গতি বাড়বে এবং আমাদের মনোবল আরও অনেক দৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের গৃহীত জনবান্ধব, জনকল্যাণমূলক এবং জননন্দিত কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন গোলাভরা ধানের ন্যায় গোলাভরা রাজস্ব, আর সমৃদ্ধ বাংলাদেশ এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে রূপরেখা বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে তা অর্জনের মূল ভিত্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত রাজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান কর্মকৌশলই হচ্ছে মাঠ পর্যায়ে রাজস্ব আহরণকারীদের সুদৃঢ় মনোবল এবং তাদের কাজের প্রতি আস্থা। এই আস্থার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা স্টেক হোল্ডার, মানে যারা রাজস্ব প্রদান করে তাদের সাথে সার্ভিস অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের কাজটি নিরন্তরভাবে করে যাচ্ছি। তবে স্যার, গত বছর থেকে আমাদের প্রকৃত যেই চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেতর একটা ভীতিকর এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। স্যার, গত বছর জুলাই থেকে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত, আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু অলরেডি জানিয়েছেন যে লাস্ট চার মাসে আমরা রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছি, কিন্তু তার আগের যে সাত মাস ছিল, সাত মাস বা সাড়ে সাত মাস, কেন তখন আমাদের এত বড় গ্যাপ পড়েছিল, সেই গ্যাপের মেইন কারণ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক একটা ভীতি এবং এই ভীতি আমাদের কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি করেছিল। গত বছর রাজস্ব বোর্ডের একটা যৌক্তিক সংস্কারের বিষয় ছিল, সেই বিষয় নিয়ে আমাদের রাজস্ব বোর্ডের অধীনস্থ মাঠ পর্যায়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীগণ যে একটা মানে আন্দোলন করেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও আমাদের সপক্ষে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু ওই আন্দোলনের এক পর্যায়ে ব্যবসায়ী সম্প্রদায়ের একটা মানে সহযোগিতায় ব্যবসায়ী সম্প্রদায় একটা মধ্যস্থতা করেন এবং সেই মধ্যস্থতায় দেখা যায় যে আন্দোলন থেকে সবাই আসলে সরে আসে এবং সবাই আবার মাঠে কাজে যায়। তখন একটা কথা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে কারোর বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাতে আমরা নির্ভয়ে কাজ করতে পারি। বাস্তবে সেটা হয়নি, বাস্তবে সেটা হয়নি। কি হলো, আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো, বিভিন্ন মেয়াদে দ্বন্দ্ব দেওয়া হলো এবং দুদকে নাম প্রেরণ করা হলো। এবং দুদকে আমাদের যেসব অফিসারদের নাম প্রেরণ করা হয়েছে, আমরা শুরু থেকেই জানি দে আর সো গুড অ্যান্ড তার ইন্টিগ্রিটি লেভেল কত ভালো। এই ঘটনার পর থেকে সব জায়গাতে একটা ভীতি, আচ্ছা আমি কাজ করব, আমাকে আমার সিনিয়র সাপোর্ট দিবে তো, না আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টাতে কিন্তু একটা জাস্ট সম্পূর্ণ একটা তুবড়ে পড়া, রাজস্বের তুবড়ে পড়া অবস্থার সৃষ্টি হয়। এখন এই সকল যোগ্য যে অফিসাররা আছে তাদের স্যার দ্বন্দ্ব বহাল রেখে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায়ের আলটিমেট পোটেনশিয়ালিটি এটা তো স্যার রাজস্ব বোর্ড পাচ্ছে না, এতে কে বঞ্চিত হয়েছে? সে বঞ্চিত হচ্ছে আমার দেশ, আমরা দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং 25-26 অর্থ বছরের লাস্ট 4 মাসে রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় হলেও প্রথম 8 মাসের যে রাজস্ব গ্যাপ সেই গ্যাপের ফলে 87,524 কোটি টাকার রাজস্ব গ্যাপ হয়েছে আমাদের লক্ষ্যমাত্রার সাথে আদায়ের। এই সঠিক এবং সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে এই যে কর্মকর্তাদের যে এই পীড়াদায়ক মানসিক পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে স্যার কর্মকর্তাদের এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ক্ষমা প্রাপ্তির বা দ্বন্দ্ব মৌকুফের প্রক্রিয়াটি আপনার সানুগ্রহ উদ্যোগে সম্পন্ন হবে, এটা স্যার আমাদের ছোট বড় সবার প্রত্যাশা। আমাদের এই দ্বন্দ্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বন্দ্ব সম্পূর্ণ মৌকুফ করে আপনার সরকার মহানুভবতার পরিচয় দিবে বলে আমরা দৃঢ়ভাবে সবাই বিশ্বাস করি। আমরা দেশের তরে কাজ করি, আমরা কখনোই স্যার নিজেদেরকে 9টা-5টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো শুল্ক স্টেশনগুলো অলমোস্ট 24 ঘন্টাই কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি এবং ওই সময় দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা 6,04,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেয়া হয়েছে আমরা স্যার সেটা অর্জন করে দেখাব। আমরা স্যার অর্জন করবই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা আমাদের মনে এবং মননে সবসময় আমাদের দেশকে রেখেছি। আমরা বিশ্বাস করি স্যার কর দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমান রহিম, ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাত্র আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআই চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো সেজন্য সংক্ষেপে আমি আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআরের যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে, একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নেবে এবং পলিসিগুলো কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নেবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন, ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার, আমরা যদি এভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্থন বা হার থাক যে কয়টিকে বুঝায় রেভিনিউ ডিপার্টমেন্ট, এরকম আপনাদের সমস্যা ছিল আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন, তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ।
5: হ্যালো, এনিবডি?
6: সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাকিলা পারভিন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের একজন অতিরিক্ত কমিশনার। বর্তমানে কাজ করছি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্টে। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আনন্দিত এই রাজস্ব সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা আপনার কাছে বলার সুযোগ পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা সম্পর্কে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হলো, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। চ্যালেঞ্জ বলার আগে যেটা বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী প্রকৃতপক্ষে কর্মস্পৃহায় উজ্জীবিত। প্রতি বছর রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তার প্রমাণ রাখে। আমাদের এই কর্মস্পৃহা অটুট থাকলে আমাদের 2026-27 অর্থ বছরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারব বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সারা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কাজ করছে। আমাদের খুব সাম্প্রতিক সময়ে কিছু এক্সপ্যানশনও হয়েছে। আমরা আমাদের আজকের যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেখানে দেখেছি, সেই একই সাথে আমাদের আহ্বায়ক মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যেও উঠে এসেছে যে আমাদের রাজস্ব আদায়ে, প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। এই 21 পয়সা আসলে কি কারণে, সেটা আমরা আমাদের লজিস্টিক সাপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিভিন্ন সময়ে রাজস্ব আদায় কার্যক্রমে আমাদের যে অডিট কার্যক্রম পরিচালনার জন্য কারখানা পরিদর্শন, সেই সাথে বিভিন্ন নিবারক কার্যক্রম, অ্যান্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস, ইটের ভাটার রাজস্ব আদায় বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের দুর্গম এলাকাতে যেতে হয়। এক্সপ্যানশনের কারণে আমাদের গাড়ি এবং অন্যান্য লজিস্টিকের সুবিধা থাকা অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যানবাহন সুবিধার পাশাপাশি আরও একটা যে বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলোই পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ, কিংবা আমাদের যে সকল ফাইল, ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশনগুলো বহন করছে, সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে, যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে, সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমে ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার, এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল, সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয়ে যায় হয় যে আমরা খেয়াল করেছি আমাদের সারা বছরব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কীভাবে প্রেজেন্ট করব, সেইখানে যেন একটা গ্যাপ সবসময় রয়ে যায়। তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের যেমন উচিত এই গ্যাপ কমানোর চেষ্টা করা, সেই একই সাথে সরকারের অন্যান্য প্রশাসনিক সংস্থারও জাতীয় রাজস্ব বোর্ডের সারা বছরব্যাপী যে পারফরমেন্স তা সাধারণ জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, সব শেষে যেটা বলতে চাই সেটা হলো এই রাজস্ব সম্মেলন প্রতি বছর হলে রাজস্ব প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে কর্মোদ্দীপনা এবং কর্মচাঞ্চল্য তৈরি হবে তা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
4: ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। খুব সম্ভবত এখানে আপনারা যারা এনবিআর থেকে উপস্থিত আছেন, দেশের রাজস্ব সহ অর্থনৈতিক পুরো বিষয়টার কি অবস্থা বা বিগত এক যুগ গত এক যুগ কেমন ছিল, কি ছিল, কিভাবে হয়েছে, এটা আমাদের আমরা যারা এনবিআর এর সাথে সম্পৃক্ত না আমাদের থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আপনি আপনাদের ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা বলেছেন, অবশ্যই সেটা প্রয়োজন আছে, সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনার এফিসিয়েন্সি বাড়াতে হলে তো আপনার সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একই সাথে বোধ হয় আমাদেরকে এটাও একটু বিবেচনা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রয়োজন ছাড়া যেখানে যেখানে প্রয়োজন নেই আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই, এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করবো, যে সাপোর্টটা দরকার। তবে যেহেতু এই সকল কিছুই হবে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে এবং এটার ট্যাক্স পেয়ারের কাছ থেকে তার যেটা প্রযোজ্য ট্যাক্স যেটা সে সরকারকে রাষ্ট্রকে দেবে এটাকে সুন্দর করে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্বটা তো আপনাদেরকেই পালন করতে হবে। আপনি একটা কথা সঠিকভাবে বলেছেন, আপনাদেরকে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেহেতু এটা ডিসকাশন আজকের এই অনুষ্ঠানটি এরকম, সেই জন্য আমি মনে করি যে এরকম অনেক কিছুর আমাদের একটা অনেক জায়গায় অনেকভাবে অনেক পারসেপশন তৈরি হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই হয়তো দায়ী নয়, রং কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই আমরা বারে বারে বলার চেষ্টা করছি, বর্তমান সরকার বারে বারে বলার চেষ্টা করছে যে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যেই পরিবর্তনটাকে সকলে ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সকলের কন্ট্রিবিউট করার মতন অবস্থান আছে, কন্ট্রিবিউট করার মতন স্পেস আছে, আসুন আমরা সকলে মিলে কাজ করি। আমরা সকলে মিলে যদি যার যার যেটা কাজ দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তবে এখানে যে মূল একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যেটা বললাম, একটা রং পারসেপশন আছে যে এনবিআর মানুষের উপরে ট্যাক্সের জন্য প্রেশার করে, এটা যেভাবেই হোক একটা ভুল ভ্রান্ত ধারণা আছে। এখানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা তাদের উপরে যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্যসেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিট, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে, এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারেও মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে। ধন্যবাদ।
7: মাইক প্লিজ, মাইক্রোফোন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেক স্টল করেছি যেখানে আপনারা জানেন যে আমরা ট্যাক্স কাস্টমস ভ্যাটের যে কার্যক্রমগুলো হয় শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং অভ্যাগত অতিথিদের দেখাবো একটু সংক্ষেপে।
8: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ এবং উপস্থিত অভ্যাগতবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর ইমাম, আমি প্রথম সচিব কর নীতি এবং আন্তর্জাতিক কর হিসাবে কর্মরত রয়েছি জাতীয় রাজস্ব বোর্ডে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ধারাবাহিকভাবে অর্থায়ন প্রয়োজন, এটা অনস্বীকার্য, এবং সেইটার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সরকারিভাবে ডেজিগনেটেড একটা প্রতিষ্ঠান যার দায়িত্ব হচ্ছে সেই অর্থায়নের ব্যবস্থা করা। এই অর্থায়নটা করার জন্য এটা গেল এনবিআরের একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে সে ট্রেড ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করে, দেশে বিনিয়োগ, বাণিজ্য, টেকনোলজি ট্রান্সফার, লোকাল ডোমেস্টিক মার্কেট গ্রোথ, এই গোটা জিনিসটার মেকানিজম ডিভাইসিংয়ের জন্য এনবিআর এর একটা রোল আছে। এবং গত এক দশকে আমরা ইন্ডাস্ট্রিয়াল থার্ড রেভুলেশন ক্রস করছি ফোর্থ রেভুলেশনের মাঝামাঝি, এই পর্যায়ে আমাদের ডোমেস্টিক যে এন্টারপ্রেনারশিপ এটাকে ডেভেলপ করার জন্য আমাদের এনবিআর এর একটা ভালো রোল থাকার কথা, যেটা গ্লোবালি প্রত্যেক দেশের রেভিনিউ ডিপার্টমেন্ট প্লে করে। আমার দেশে এটা সামহাও আমরা করতে পারছি না, এই কারণে আমাদের রিফর্মের কথা আছে, আমাদের বিভিন্ন ধরনের অভিযোগের গুলো কথা আছে। এনবিআর, মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর প্রতি বছরই কিন্তু রিফর্মের মধ্যে দিয়ে যায়, কারণ প্রতি বছর বাজেট হয়, বাজেটে আমরা প্রচুর চেঞ্জেস নিয়ে আসি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ রিফর্ম। বাট এখন গোটা গ্লোবালি যেহেতু এই একটা ইন্টারকানেক্টিভিটি এতটা বেড়ে গেছে যে আমাদের বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে, আমাদের বিজনেস স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আমাদের বিজনেস ফিলোসফিও চেঞ্জ হয়ে গেছে, এখন এই গোটা জিনিসটার পরিপ্রেক্ষিতে এনবিআর এর নিজের একটা কাস্টমাইজেশন দরকার। ঠিক একইভাবে আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমার ক্রস বর্ডার ট্রানজ্যাকশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এটা বিবর্তিত হয়ে গেছে। গ্লোবালি যে স্ট্যান্ডার্ড আছে, আমি তো আমার দেশের ট্যাক্সিং পারপাসে বিজনেস ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটিকে তো বন্ধ করে রাখতে পারবো না, দ্যাটস ওয়াই আমাদের রিফর্ম একটা 360 ডিগ্রি রিফর্ম দরকার। এখন এই রিফর্মের বিষয়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু অন সেম পেজ, উই ওয়ান্ট রিফর্ম। স্যার, এখন একটা বিষয় হয় রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। একটা রিফর্ম, একটা প্রতিষ্ঠানের রিফর্মের জন্য সচরাচর ব্যাপারে দেখা যায় যে 6-7টা পিলার এবং প্রতিটা পিলারে নেগেস্টে 7-8টা কম্পোনেন্ট, ইন টোটাল 35-40টা কম্পোনেন্ট নিয়ে একটা রিফর্ম ম্যাট্রিক্স তৈরি করা হয়, এবং এই ম্যাট্রিক্স, রিফর্ম ম্যাট্রিক্সটা গ্র্যাজুয়ালি প্রায়োরিটি ভিত্তিতে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে এটাকে মিট করা হয়। আমি একটা এক্সাম্পল দিতে পারি স্যার, যেমন আমাদের অপারেশনাল যদি পিলারের যদি আমি তার ম্যাট্রিক্সটা চিন্তা করি স্যার, আমাদের রিফর্মে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বটলনেক আছে, আমাদের যে হিউম্যান রিসোর্স অপটিমাইজেশনের জন্য আমরা কি ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা কি ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের যে গতানুগতিক ফিলোসফি সেটাতেই থাকব, নাকি গত 20 বছরে আপ টু থাইল্যান্ড থেকে শুরু করে যদি আমি যেতে থাকি, যেতে যেতে জাপান পর্যন্ত যাই, এবং একই সাথে আমি যদি দক্ষিণে পশ্চিমে যেতে থাকি, মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ এরা এখন ডাইরেক্ট রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স ভাবে চিন্তা না করে ডোমেস্টিক ট্যাক্স এবং কাস্টমস এইভাবে চিন্তা করে। তো এইটাতে যাব না কোনটাতে যাব, উই নিড অ্যানালাইসিস অ্যান্ড ডেটা ড্রিভেন অ্যান্ড ফ্যাক্টস ড্রিভেন থিংস, এটা হলো একটা ইস্যু স্যার। সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে আমাদের একটা করদাতাদের সাথে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসারদের কোনো এক জায়গাতে যেন একটা গ্রে এরিয়া আছে, যেটা পরস্পর পরস্পরকে অবিশ্বাসের একটা জায়গা আছে, এটা আমাদেরও ভালো লাগে না। তা বিইং এ পলিসি, আমি যেহেতু পলিসিতে কাজ করি এবং বোর্ডে বিভিন্ন ডেস্কে আমি কাজ করছি, করতে গিয়ে আমি দেখছি যে স্যার আসলে ইস্যুটা আমাদের এন্ডে, কারণ বিজনেস অ্যাক্টিভিটি ইট বিকাম সো অ্যাডভান্স, ইট বিকাম সো কমপ্লিকেটেড, যে আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজ ট্রেনিং, এই স্পেশালাইজ ট্রেনিং ক্যালেন্ডার ভিত্তিক আমরা কখনোই করার চেষ্টা করি না, আমরা অ্যাডক ভিত্তিতে ট্রেনিং করি। এবং এই ট্রেনিংটাতে আর যাই হোক অফিসারকে ওই পরিমাণ মেন্টাল কনফিডেন্স দেয় না যে সে আসলে আউট অফ দ্য বক্স হ্যাভিং ইন দ্য পারভিউ অফ দ্য ল হি ক্যান ডু এনি টাইপ অফ লিগাল ডিসিশন। একই সাথে আমাদের করদাতার এন্ডে আমরা দেখছি যে ওই এন্ডেও আসলে এক নলেজ গ্যাপ আছে, এবং এইটার ফলে আসলে হাউ টু মানে গেট আউট অফ দিস ইকুয়াগমায়ার সিচুয়েশন। আমার কাছে মনে হয় স্যার আমাদের যে রুলস রেগুলেশনস আছে এইটা রেগুলারলি ভিত্তিতে নোটিফিকেশন আকারে SMS আকারে যেতে পারে, আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল প্ল্যাটফর্ম হোয়াট এভার মেবি উই ক্যান ইউজ ইট এক্সস্টেবলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি, এগুলোকে এক্সস্ট করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে যদি আমরা এটাকে অ্যাকোমোডেট করি, এইভাবে যদি করি স্যার এই গ্যাপটা আমাদের পূরণ হবে। ধন্যবাদ স্যার আপনাকে ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম স্যার, বাংলাদেশ জিন্দাবাদ।
4: জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে আমার কাছে মনে হয়েছে আপনার সবগুলো আপনার মতামতটা শুনে যে আপনার আসলে মতামত এবং প্রশ্নের ভিতরেই বোধহয় আপনার উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন খুব সম্ভবত। রিফর্মের কথা বলেছেন, দেখুন রিফর্ম তো আর বাতি সুইচ না যে অফ করবো অন করবো, স্বাভাবিকভাবে সূর্য যেরকম সূর্যের আলো যেরকম ধীরে ধীরে উঠতে থাকে রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেবার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে, এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। আর আরেকটা বিষয় গেল যেটা বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিংয়ে যে বিষয়টা আপনি বললেন উল্লেখ করলেন, আমি মনে করি যে এটাও উদ্যোগ NBR এটা গ্রহণ করতে পারেন। আর অন্য যে বিষয়টি আপনি বলেছেন যে কী ধরনের ট্যাক্স সিস্টেম হবে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এটা নিশ্চয়ই এক্সপার্টস যারা আছেন, আমি তো রাজনীতিবিদ আমার এই ব্যাপারে তো আর এক্সপার্টিস নেই, তবে যারা এই ব্যাপারে অর্থনীতির এইসব ব্যাপারে বা ট্যাক্সেশনের ব্যাপারে যারা এক্সপার্ট আছেন ওনারা বসে অলরেডি বোধহয় একটা এরকম ট্যাক্স পলিসি নিয়ে যারা কাজ করবে এক্সপার্টরা, নিশ্চয়ই ওনারা এটা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে রিপোর্ট দিলে তখন সরকার সেটার উপরে ভিত্তি করে ডিসিশন নিতে পারবে। থ্যাংক ইউ।
9: আসলে অনুষ্ঠান একটু লেট ডিলে হয়ে গেছে, অলরেডি আমাকে নোটিস করা হয়েছে। তো মত বিনিময় পর্বে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মতামত ধৈর্য সহকারে শোনার জন্য এবং অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছি ধন্যবাদ। এবং এই পর্বের শেষ পরবর্তী পর্বে যাওয়ার জন্য আমি MC অনুরোধ করছি, ধন্যবাদ।
10: সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কোষাগারে জমাকৃত রাজস্বের প্রতিটি টাকা কারো জীবনে নিরাপত্তা, কারো কাছে আশ্রয়, কারো কাছে চিকিৎসা, কারো ঘরে দুবেলা দুমুঠো ধোঁয়া ওঠা গরম ভাত, আর অনেকের কাছে ভেঙে পড়া জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর অমিত সম্ভাবনা। কাজেই রাজস্বই উন্নয়নের ভিত্তি, রাজস্বই রাষ্ট্রের শক্তি, আর রাজস্বের শক্তিতেই লেখা হবে সমৃদ্ধ আগামী। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। তিনি এ মুহূর্তে আমাদের সাথে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আছেন।
11: Ladies and gentlemen, now I invite the honorable advisor
2: Minister of Finance and Planning, Mr. Rashid Al Mahmoud Titumir, to kindly deliver his valuable address. The Honorable Advisor is connected with us through the Zoom platform.
11: Bismillahirrahmanirrahim. Jatiyo Rajasya Korti, Ajker Je Rajasya Tar Pradhan Otithi, Ganoprojatontri Bangladesh Sarkarer Mananiyo Pradhanmontri Jonab Tarek Rahman MP. মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির চৌধুরী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026 সালের ফেব্রুয়ারি মাসে দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক সরকারের পথ চলা, কিন্তু আমরা সবাই জানি একটি ভঙ্গুর অর্থনীতি, বিশাল ঋণের বোঝা এবং ব্যবসা বাণিজ্যের তীব্র মন্দ অবস্থা নিয়ে আমরা উত্তরাধিকার সূত্রে এই অর্থনীতি পুনরুদ্ধার, পুনর্গঠন এবং সমৃদ্ধির যাত্রাপথের সূচনা করছি। এই রকম চ্যালেঞ্জ অতীতেও বিএনপি সরকার মোকাবেলা করেছে। আপনাদের সবাই জানা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ভঙ্গুর অর্থনীতি প্রাপ্ত করেছিলেন, তারপরে তিনি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এক গতিশীল পথে নিয়ে যান। ঠিক একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়া এক ধরনের আজকের যে অবস্থা আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগে প্রাপ্ত হয়েছি, সেই রকম অর্থনীতি 1991 সালে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তার বরিষ্ঠ নীতির মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়ায়। আপনারা জানেন একই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ লক্ষ্যে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন কিভাবে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যাত্রা করব এবং আমরা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র স্থাপন করব। আমরা সবাই জানি মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড কেন দরকার। তিনি উল্লেখ করেছেন, ইশতেহারে নির্দেশনা দিয়েছেন যে আমরা ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের 5% শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে 3% 2030 সালের মধ্যে উত্তীর্ণ করব। সেই আলোকে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের লক্ষ্য হচ্ছে হয়রানি মুক্ত, ডিজিটাল সেবা ভিত্তিক, করদাতা বান্ধব পরিবেশ, এবং এই লক্ষ্যে আমরা 3টি কৌশল গ্রহণ করেছি। প্রথম কৌশল জনবান্ধব এবং হয়রানি মুক্ত রাজস্ব প্রশাসন। আমরা জানি যে রাজস্ব প্রশাসন কিভাবে ভেঙে পড়ে, সেখান থেকে আন্তর্জাতিক উত্তম চর্চা এবং দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড আইন এবং বিধি ব্যাপক সংস্কার করা হচ্ছে। রাজস্ব ব্যবস্থায় ডিজিটাল অভিযাত্রা কাস্টমসের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে আসাই কোডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম এবং আয়করের ক্ষেত্রে ই-টিন, ই-রিটার্ন, ই-টিটিএস এবং ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট, রেজিস্ট্রেশন, রিটার্ন, আপিল এবং রিফান্ড, ইএফডিএমএস, ভ্যাট রিফান্ড ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। তাছাড়া রিস্ক বেসড অটোমেটেশন পদ্ধতিতে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অডিটের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ফলে করদাতাদের রিটার্ন অডিট ভুক্তির ক্ষেত্রে কর কর্মকর্তার হস্তক্ষেপ বন্ধ করে এবং মামলা নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যার ফলে আমরা হয়রানি মুক্ত রাজস্ব ব্যবস্থার দিকে এগিয়ে চলছি। রাজস্ব ফাঁকি শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে তথ্য বিনিময়ের মাধ্যমে উচ্চ ঝুঁকি সম্পন্ন করদাতা কর ফাঁকি শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং আরো ভবিষ্যতে শক্তিশালী করা হবে। এভাবে আইন ও বিধিবিধানের সহজীকরণ, রেগুলেশন এবং সিস্টেমিক অটোমেশনের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে, যা এনবিআর কে রাষ্ট্রের চাহিদার সাথে সাদৃশ্য বজায় রেখে চলতে সক্ষম করবে বলে আমি আশাবাদী। এবং আমরা সবাই জানি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে নাগরিক সেবায় নাগরিকদের অর্থ ব্যয় করা, এবং সেই কারণে দায়বদ্ধতা দরকার। সেই কারণে জনবান্ধব সরকার হিসেবে আমরা দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ। দ্বিতীয় কৌশল যেটা আমাদের সবারই চাওয়া, সেটি হচ্ছে যে রাজস্ব আহরণে গতিশীলতা আনয়ন। এবং সেই কারণে ইতিমধ্যেই শুনেছেন যে তিনটি লক্ষ্য ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যাতে করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। আমরা জানি যে অর্থনীতিকে কি ভঙ্গুর অবস্থায় রাখা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছুই নাই। সেই জন্য আমাদের দরকার পুনরুদ্ধার, এবং সেক্ষেত্রে দরকার

0: তথ্য সংগ্রহ বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। তাই রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে আমরা গত মার্চ মাস থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট খাতে রাজস্ব আদায় বৃদ্ধি করতে তিনটি টাস্কফোর্স গঠন করেছি। এই তিনটি টাস্কফোর্সে সুদৃষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অভাবিত সাফল্য অর্জিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আদায়ে পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 12.03% প্রবৃদ্ধি হয়েছে এবং প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড 4,00,000 কোটি টাকার অধিক রাজস্ব আহরণের মাইল ফলক অতিক্রম করেছে। এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন এবং আমরা আশাবাদী আল্লাহর অশেষ রহমতে এরই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 2026-27 সালের রাজস্ব লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা অর্জনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা সেই অর্জন সম্ভব করব। তৃতীয় কৌশল, এবং সেটি আপনারা লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের মাধ্যমেই টেকসই রাজস্ব কাঠামো নির্মাণ সম্ভব এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তার নেতৃত্বে বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, বাংলাদেশকে উৎপাদন হাব হিসাবে, প্রোডাকশন হাব হিসাবে, বিনিয়োগের পরিবেশকে স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য অর্থাৎ ধারাবাহিক নিত্য করার মাধ্যমে দেশীয় ও বিদেশি বিনিয়োগ পুনরুজ্জীবিত করার মাধ্যমে অর্থনীতিতে প্রাণ সঞ্চার করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যারই অংশ হিসাবে কর্মকৌশল হিসাবে PR স্ট্র্যাটেজি অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন নেওয়া হয়েছে এবং রিকভারি স্ট্র্যাটেজির মাধ্যমে রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি 16% আমরা অর্জন করব ইনশাল্লাহ এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা 2035 সালের মধ্যে মোট রাজস্ব থেকে মোট দেশজ উৎপাদনের 15% যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে, নিঃসন্দেহে রাজস্ব খাতে স্বচ্ছতা এবং করদাতাদের স্বেচ্ছা প্রতিপালনের মাধ্যমে রাজস্ব আদায়ে গতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে সে অর্জন সম্ভব হবে। আপনারা জানেন বাজেটে করের কোনো বোঝা চাপানো হয়নি, কর ভিত্তি সম্প্রসারণের বাস্তবসম্মত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান করদাতাদের নিকট কর পরিষদের সামর্থ্যের ভিত্তিতে কর আদায় বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত সম্ভাব্য সকল করদাতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের আওতায় আনার জন্য সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে। করদাতাদের মধ্যে স্বেচ্ছা প্রতিপালন বৃদ্ধি কল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ কর শিক্ষণ সংক্রান্ত কার্যক্রম, যে বিষয়ে ইতিমধ্যে মত বিনিময়ে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞাপন, প্রকাশনা, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর শিক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশনা সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে করে করের সংস্কৃতি বাংলাদেশে গড়ে ওঠে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাকে ন্যায্য, সকলের অংশগ্রহণমূলক, সর্বজনীন এবং প্রযুক্তি নির্ভর করার মাধ্যমে রাজস্ব ভিত্তিক সম্প্রসারণ এবং রাজস্ব ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনার মধ্য দিয়ে একটি স্থিতিশীল, সহনশীল, ন্যায়ভিত্তিক সমাজ এবং যার গড়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যে দার্শনিক যুক্তি উল্লেখ করেছেন অর্থাৎ সবার আগে বাংলাদেশ, এবং সেই লক্ষ্যমাত্রায় আমরা নিঃসন্দেহে আল্লাহর অশেষ রহমতে আমরা $1,000,000,000,000 অর্থনীতি নির্মাণ সম্ভব হবে বলে আমরা সকলেই আশাবাদী এবং সেই আশা আপনারা ইতিমধ্যেই পুনর্ব্যক্ত করেছেন। নতুন গণতান্ত্রিক সরকারের পথ চলার শুরুতেই রাজস্ব সম্মেলনের মতো সময়োপযোগী এই আয়োজন নিঃসন্দেহে জাতীয় রাজস্ব বোর্ডের সেই সদিচ্ছারই প্রতিফলন। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় মহোদয়কে তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনয়নে আমাদের

0: হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ, কিন্তু আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক আমাদের প্রচেষ্টা তার চেয়েও বড়। আমাদের রয়েছে দক্ষ জনবল, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছা। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে স্বনির্বন্ধ অনুরোধ করছি।
1: ডিস্টিংগুইশড গেস্ট, Now I earnestly request the Honorable Finance and Planning Minister, Mr. Amir Khusro Mahmood Chaudhuri MP, to express gratitude to the Honorable Prime Minister and to deliver his guiding address.
2: Bismillah ar-Rahman ar-Rahim. Maniyo Shabapati, Rajya Sabha Dev Sunmanito Barbrakto Shabapati, মাননীয় প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, প্রিয় নেতা জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের আমার সহকর্মীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, শ্রোতৃমণ্ডলী, সালাম আলাইকুম। প্রথমে আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপুষির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাদের সাহসী ভূমিকার অর্থনৈতিক রিফর্মের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে তার উপস্থিতির জন্য। আপনার এই উপস্থিতি আমাদের জাতীয় উন্নয়নের প্রাণশক্তি, রাজস্ব আহরণের প্রতি এই সরকারের সর্বোচ্চ অঙ্গীকারের দৃষ্টান্ত। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকে শুধুমাত্র একটি নিয়মিত সভার জন্য এখানে সমবেত হইনি, আমরা আমাদের জাতির আর্থিক ভবিষ্যতের জন্য একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন আর্থিক শৃঙ্খলার ভিত্তি স্থাপন করতে যাচ্ছি। আজকের এই সম্মেলন কেবল রাজস্ব আদায়ের হিসাব নিকাশের সম্মেলন নয়, এটি একটি জাতীয় ঐক্যমত্য গঠনের প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ঠিক করব কিভাবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয় বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হল আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থবছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পাইবে। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। রাজস্ব নীতি বিভাগ হবে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, এটি বিশেষজ্ঞ সংস্থা যা একটি সুষম প্রতিযোগিতামূলক উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করবে। আপনাদের মধ্যে একটু আগে কর কর্মকর্তাদের মধ্যে কিছু মন্তব্য করেছেন যে ব্যবসা বান্ধব, ব্যবসার প্রাইভেট সেক্টরের সম্প্রসারণ, ট্রেড ফ্যাসিলিটেশন, যেখানে কর কর্মকর্তাদের এনবিআরের ভূমিকা থাকার প্রয়োজনীয়তার কথা সঠিকভাবেই বলেছেন। ইটস এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো যখন আসে আমরা উজ্জীবিত হই। ইটস রিয়েলি এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। এবং এই কারণেই যে কথাগুলো আপনারা বলেছেন, এই বিশেষজ্ঞ সংস্থাটি সকলের মতামত নিয়ে এই কাজটি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থা বিভাগ হবে আমাদের অ্যাকশন আর্ম, যারা রাজস্ব আদায় করবে, যারা ফুট সোলজারের মতো দেশপ্রেমিক নাগরিকের কাজ করবে, যার লক্ষ্য হবে কর প্রদানকে সহজ করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধ করা। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শনগত অবস্থান নিয়েছি। কর নীতি প্রণয়নের দায়িত্ব শুধুমাত্র আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব বিজ্ঞান এবং আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রতিত জশা অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক, শিল্প বাণিজ্য সংগঠনগুলোর বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শকে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ করতে চাই। কারণ যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করতে পারব না। তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতিপূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদের এই দক্ষতা পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরও ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে এবং বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে। এই নতুন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আমরা আগের চেয়ে অনেক উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। 2026-27 অর্থবছরের জন্য আমাদের জাতীয় বাজেট হল অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের একটি রোডম্যাপ। এই বাজেটের মূল চালিকা শক্তি হল একটি ঐতিহাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, যা গত বছরের আদায়ের তুলনায় 46% বেশি। হ্যাঁ, অনেকে এটা উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবেই এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, কেননা আমাদের জনগণের প্রতি আমাদের কর্তব্য আছে। পরিকাঠামো তৈরি করা, সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করা, মানসম্মত শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি উন্নত জাতি হিসেবে আমাদের যাত্রার অর্থায়ন করা খুব বেটার কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, যেমনটি সবসময় বলেছেন, আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের নিজস্ব সম্পদ দিয়েই নিজেদের উন্নয়নের অর্থায়ন করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করতেই হবে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে এই উচ্চাভিলাষী, আমি অবশ্য এটাকে উচ্চাভিলাষী মনে করি না, নিশ্চয় আপনারা মনে করেন না, সেটা আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এটার উত্তর হল আধুনিকায়ন, সম্প্রসারণ এবং অংশীদারিত্বের মাধ্যমে। আধুনিকায়ন, এন্ড টু এন্ড অটোমেশন, আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোন করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি, ফেসলেস রাজস্ব প্রশাসন হল আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড এ লক্ষ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ই ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই ভ্যাট সিস্টেম, আসকুদা, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট, নন ইনক্লুসিভ ইন্সপেকশন বা প্রযুক্তি নির্ভর স্ক্যানিং পদ্ধতির মতো অনেকগুলো ব্যবসা বান্ধব কাজ করেছে। এতে জনগণ নিজের বাসা বা অফিস থেকে নিবন্ধন নিতে পারছে, রিটার্ন দাখিল করতে পারছে, কর পরিশোধ করতে পারছে, কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর হচ্ছে। রিস্ক বেসড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ক্ষমতা হ্রাস পেয়েছে। আমি এসব চমৎকার উদ্যোগগুলোর জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এগুলো যথেষ্ট নয়, আমাদের আরো অনেক দূর যেতে হবে। করদাতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কর পরিহারের ক্ষেত্রগুলো বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একটি ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম এবং ক্রেডিবল অ্যান্ড অথেন্টিক ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এসব করা সম্ভব হবে না। সম্প্রসারণ, কর জাল সম্প্রসারণ, আমরা আমাদের কর ভিত্তি প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক কালে মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট, কাস্টমসের বেশ কিছু সম্প্রসারণ হয়েছে। এসব সম্প্রসারণকে ব্যবহার করে আমাদের নতুন করদাতা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি নিয়মিত করদাতাগণ যেন সঠিক কর দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী অদক্ষতা দূর করে কর অব্যাহতি ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের আমি একথাটা একটু বলতে চাই, কর অব্যাহত ক্রমান্বয়ে কমতে হবে। আমরা স্বীকার করি যে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এখন আমাদের শিল্পগুলো পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে, তাই আমাদের ধীরে ধীরে এই অব্যাহতি কমাতে হবে। এটি শুধুমাত্র আমাদের রাজস্ব বাড়াবে না, বরং সকল ব্যবসার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণ তথা বেসরকারি খাতের আস্থা অর্জন, যেটা আপনারা নিজেরাই বলেছেন আপনাদের বক্তব্যে। সরকার ব্যবসার পথে, সরকার ব্যবসার পথের কাঁটা নয়, আমরা প্রবৃদ্ধি সহায়ক পরিবেশ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল, প্রিডিক্টেবল ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা। বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমরা এবছরের বাজেটে কাস্টমস, আয়কর, ভ্যাট আইনে বেশ কিছু সংস্কার করেছি, যাতে করদাতাদের হয়রানি বন্ধ হয় এবং একটি আস্থাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা যায়। কর প্রদানকে আরো সহজ করতে হবে। করদাতাদের যেন তাদের নিয়মিত কাজ ফেলে আদালতে সময় ও অর্থ অপচয় করতে না হয়, সেদিকে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজস্ব সংক্রান্ত বিরোধ বছরের পর বছর ঝুলে থাকা কারো জন্য মঙ্গলজনক নয়, না সরকারের জন্য না ব্যবসার জন্য। তাই অল্টারনেটিভ ডিসপিউট রেজুলিউশন এডিআর কে আরো কার্যকর করতে হবে, যেখানে সম্ভব দীর্ঘ লিটিগেশন এর পরিবর্তে দ্রুত ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। সরকারের লক্ষ্য মামলা বাড়ানো নয়, সঠিক রাজস্ব দ্রুত এবং ন্যায়সঙ্গতভাবে আদায় করা। ইতিমধ্যে এ ব্যাপারে কার্যকর গ্রহণ করা হয়েছে। আমাদের একটি সুস্পষ্ট ট্যাক্স পেয়ার সার্ভিস চার্টার থাকা প্রয়োজন। কোন সেবা কতদিনের মধ্যে পাওয়া যাবে, কোন কর্মকর্তার কি দায়িত্ব, অভিযোগ কোথায় করা যাবে এবং কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে, এসব বিষয়ে করদাতার স্পষ্ট অধিকার থাকতে হবে। রাজস্ব প্রশাসনের পারফরমেন্স শুধু কত টাকা আদায় হল তা দিয়ে নয়, ট্যাক্স পেয়ার স্যাটিসফ্যাকশন এবং সার্ভিস ডেলিভারি দিয়েও মূল্যায়ন করতে হবে। রাজস্ব আহরণের যেসব দর্শন রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল করদাতার সেবা নিশ্চিত করা। রাজস্ব বোর্ড এখন কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয়, আপনারা একজন ব্যবসায়ীর আর্থিক যাত্রার সঙ্গী। আপনাদের কর্মকাণ্ডে করদাতারা যেন কর দিয়ে গর্ববোধ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হিসেবে নিজেদের মনে করেন, নিজেরা মনে করেন তা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে। এখানে সময় মতো কর ও ভ্যাট পরিশোধ করার মাধ্যমে করা করতে হবে। আমরা জানি কখনো কখনো প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা অস্বস্তি বোধ করেন, সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানের কাজ আমরা হাতে নিয়েছি, এটা অব্যাহত আছে। এরপরেও যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন শর্ট করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি রাজস্ব কর্মকর্তারও আইন মেনে নিরপেক্ষভাবে সম্মানের সঙ্গে করদাতাকে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও শক্তিশালী করতে হবে। একজন সৎ করদাতাকে হয়রানি করা এবং একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়া দুটি সমানভাবে অগ্রহণযোগ্য। উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন অংশীদারেরা আমাদের দেশীয় আন্তর্জাতিক অর্থনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিরাও এই রাজস্ব সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পরামর্শ দিয়ে এবং সমালোচনা করে আমাদের সংস্কারকে সমৃদ্ধ করেছেন। পরিশেষে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বেই আমরা এই সাহসী সংস্কার বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, এটা আপনার কমিটমেন্টের কারণে সম্ভব হয়েছে। আপনি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তার অন্যতম স্তম্ভ হবে একটি আধুনিক এবং ফেসলেস অ্যান্ড কন্ট্যাক্ট ফ্রি রাজস্ব ব্যবস্থা। আজকের এই সম্মেলন থেকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না, এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের 6,04,00,000 টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়েই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। 1929 সালের মধ্যে মধ্যমায়ের দেশের সারিতে যাওয়ার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটা অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ। 2034 সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠনে সফলতা লাভ করব। দীর্ঘ সংগ্রাম ত্যাগ জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে, দেশবাসীর আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ আমাদের পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আপনার তাৎপর্যবহ বক্তব্যের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শিতা ও গতিদর্শীর নেতৃত্বে আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে রাজস্ব আহরণ হবে উন্নয়নের শক্তি, করদাতা হবেন উন্নয়নের অংশীদার এবং রাজস্ব প্রশাসন হবে জনগণের আস্থার প্রতীক। বাংলাদেশের কর ব্যবস্থাপনা সংস্কারে সরকারের অভিলক্ষ্য ও রূপরেখার নির্দেশক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি মহোদয়কে।
3: লেডিজ এন্ড জেন্টলম্যান, আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য ডিস্টিংগুইশড চিফ গেস্ট অফ টুডেজ প্রোগ্রাম, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, Mr. Tariq Rahman MP, to deliver his valuable speech.
4: Bismillahir Rahmanir Rahim. Rajasya Sammelon 2026 upolokkhe ayojito ei onushtaner sammanito shobhapati, sammanito arthomontri, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, এনবিআরের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অবশ্যই একটি ভিন্ন ধর্মী সম্মেলন, এটিকে আমি একটি সাধারণ সম্মেলন হিসেবে দেখছি না, কারণ আপনাদের অর্থাৎ এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। সেজন্যই আমি আশা করি আজকের এই সম্মেলন হবে আগামী দিনে আপনাদের আরো অধিক সাফল্যের পথ নির্দেশনার সম্মেলন। উপস্থিতিবৃন্দ, আমরা কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে খুব সম্ভবত আপনারা সবচেয়ে বেশি অবগত আছেন। আপনাদের জানা আছে দীর্ঘ দেড় দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ববোরও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। উপস্থিত শ্রোতৃবৃন্দ, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। উপস্থিতবৃন্দ, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে, আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা আপনাদেরও বক্তব্যে ফুটে উঠেছে এখানে ওপেন ফ্লোরে আলোচনার সময়। খুব সম্ভবত ডিজিটাল ইকোনমি, ই কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয়ে সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। উপস্থিতবৃন্দ, এটি অস্বীকার করার উপায় নেই, বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি রেশিও এখনো সক্ষমতার তুলনায় অনেক কম, কর ভিত্তি এখনো তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ, অর্থনীতির একটি বড় অংশ এখনো অনানুষ্ঠানিক, সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কও আরো শক্তিশালী করা প্রয়োজন। সারা বিশ্বে একটি প্রযোজ্য বিষয় হল আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। এটিও আমাদের ওপেন ফ্লোর ডিসকাশনের মধ্যে উঠে এসেছে। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার কাছে মনে হয় একই করদাতার উপরে বারবার করের বোঝা বাড়িয়ে না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতবৃন্দ, ভ্যাট আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস, তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের ওপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে যাতে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেটিও আপনাদেরকে কষ্ট করে নিশ্চিত করা প্রয়োজন। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। উপস্থিতিবৃন্দ, আমি আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআর কে জনগণের আরো বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, একটি বিষয়ে ওপেন ফ্লোর ডিসকাশনে একটি বিষয় উঠে এসেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল, ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে, প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চায় সরকার। সমস্যা আছে, সমস্যা থাকবেই, আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআর এ যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদি ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি, এবং সেজন্য যদি সরকার প্রয়োজন মনে করে, অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবার একটি আশা, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি, পরিশেষে আরো সমৃদ্ধ, আরো বিনিয়োগ এবং আরো ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় আমি আজকের এই রাজস্ব সম্মেলনে সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
5: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান উপস্থিতি ও দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ পথ চলার পথেও হবে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশন পর্ব অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশন পর্বে অংশগ্রহণ করার জন্য মনোনীত কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি।
1: Esteemed guests, at this stage, a photo session with the Honorable Prime Minister will be held. The nominated officials are kindly requested to join the photo session with the Honorable Prime Minister.

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এর প্রধান অতিথি হিসাবে এতক্ষণ গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি তার ভাষণে দিক নির্দেশনা দিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন যেন কাঙ্ক্ষিত যে রাজস্ব আহরণ করবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার সেটি যেন করতে পারেন। এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে একটি রাজস্ব যে সেবাগুলো আছে সেগুলো তুলে ধরবার জন্য, জনগণের সামনে তুলে ধরবার জন্য রাজস্ব বোর্ড কর্তৃক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন স্টলগুলো রয়েছে, নাগরিক সেবাগুলো কিভাবে জনগণকে দেয় সেগুলো তুলে ধরা হয়েছে এবং এখান থেকে নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত সেবাও পাবেন এবং কতটা সহজভাবে পাবেন, কতটা জনবান্ধব নীতিতে পাবেন সেগুলি তুলে ধরা হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করবেন এবং এই পরিদর্শনের মধ্য দিয়ে মূলত রাজস্ব সম্মেলন 2026-এর সমাপ্তি ঘটবে। তবে মূল যে আলোচনা বা পর্বটি ছিল, মত বিনিময় পর্বটি ছিল, আনুষ্ঠানিকতা ছিল, সেটি কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আমরা এই শেষ লগ্নে এসে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ জাকির হোসেন ও শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও আসিফ মোহাম্মদ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের মধ্য দিকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথ যেন আরো সুগম হয় সে প্রত্যাশা রেখে এবং এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি অবিরাম শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে ঢাকা ক 693
2: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মিধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন বাংলায় খবর, স্থানীয় বাংলা খবর প্রচারিত হচ্ছে।
3: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মংলাবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে মংলাবন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, মংলাবন্দরের সম্ভাবনা রয়েছে, মংলাবন্দরের সমস্যাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সকলের সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে তা সমাধান করা হবে। তিনি আরো বলেন, সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ তৈরি হলে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। মংলাবন্দরের উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। মংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রবন্ধ উপস্থাপনা করেন। সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেডিআর চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মংলা কাস্টমস কমিশনার ডক্টর আবুনুর রাশেদ আহমেদ ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি এ সময় উপস্থিত ছিলেন। মংলাবন্দর ব্যবহারকারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমদানি ও রপ্তানিকারক সহ গণমাধ্যম কর্মীরা এ সম্মেলনে অংশ নেন। এর আগে মন্ত্রী বাগেরহাটের দশানী রামপাল মংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলীম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সড়ক বিভাগ 72,98,00,000 টাকা ব্যয়ে 10 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করছে। তথ্য প্রযুক্তি প্রসারের ফলে বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশনা চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার আজ খুলনা বেতারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদউদ্দিন এবং আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এতে মূল আলোচক ছিলেন। আঞ্চলিক প্রকৌশলী তাজুর নিহার আক্তার ও সহকারী বার্তা নিয়ন্ত্রক গাজী হুমায়ুন কবির সহ বেতারের কর্মকর্তা ও জেলা সংবাদদাতাগণ এ সময় উপস্থিত ছিলেন। অভিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা সেবাপ্রাপ্তির সুযোগ বিষয়ে এক মত বিনিময় সভা গতকাল খুলনার কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসন সংক্রান্ত সঠিক তথ্য প্রদান, প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার প্রতিনিধির সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা একাদশ 2-1 গোলে কলারোয়া উপজেলা একাদশকে পরাজিত করে। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া মোল্লাপাড়া মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দেশপ্রেম স্পোর্টিং লাউতারা ফুটবল একাদশ 3-2 গোলে রাজাপুর RRFC ফুটবল একাদশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দুমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী রোকসানা পারভিন।

রোকসানা পারভিনের কণ্ঠে পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে আধুনিক গান। শিল্পী

জামিউর রহমান লিমনের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মিষ্টি গুপ্ত। প্রথম গানটির কথা লিখেছেন গুরুপদ গুপ্ত।

মিষ্টি গুপ্তির কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নাতে রসুল হারুনর রশিদের কণ্ঠে।

ফুটল দুটি ফু ইসলামের ওই বাগিচাতে।

হারুনুর রশিদের কণ্ঠে নাতে রাসুল শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

জীবনে সুস্থ থাকাটা সবচেয়ে বড় কথা, কেননা আপনার শরীর যদি ভালো থাকে তাহলে আপনার মন ভালো থাকবে, আর শরীর মন দুটোই ভালো থাকলে সফলতা আপনাকে কোনোভাবেই আটকাতে পারবে না। তাই আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার আরেকটি সবচেয়ে জীবনের অঙ্গ যেটি, সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, সুস্থ থাকতে গেলে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন কোনো ধরনের জীবাণু আপনাকে আক্রান্ত করতে না পারে। বিশেষ করে এখন ডেঙ্গু জ্বরের কিন্তু অনেক বেশি প্রকোপ দেখা দিচ্ছে, তাই এডিস মশা যেন জন্মাতে না পারে সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের আশপাশ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পানিতেও কিন্তু এডিস মশা লার্ভা জন্ম নেয়, তাই তিন দিনে বেশি কোথাও যেন পানি আটকে না থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদেরকে সুস্থ রাখবো, আমাদের পরিবারকে নিরাপদে রাখবো, সেই প্রত্যাশাই এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে। সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে আমরা গান, বিভিন্ন তথ্য নিয়ে সাথে রয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কথা বলব ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরটিতে। তাই শুধু একবার যদি বলো ভালোবাসি, আর আমরা বলব বারবার শতবার ভালোবাসি। চমৎকার এমন কথামালা গান দিয়ে শুরু হোক আমাদের আজকের আয়োজন। সুফল বিশ্বাস, আপনি রায়েরমহল খুলনা থেকে অনুরোধ করেছেন, শুনতে চেয়েছেন দেনমোহর ছবির গান, শিল্পী খালিদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিন।

যে কথা শুরুতেই বলেছিলাম, আমরা একবার না বারবার না শতবার বলতে পারি বন্ধুরা, আপনাদেরকে আমরা ভীষণ ভালোবাসি। তাই শত্রু হোক বন্ধু হোক, তুমি আমার ভালোবাসা, শত্রু তুমি বন্ধু তুমি। এমন চমৎকার আরও একটি গান রয়েছে আপনাদের জন্য, শোনাব অনুরাগ ছবি থেকে, শুনতে চেয়ে নিত্যানন্দ। আপনি রায়ের ভল খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়া বিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে রয়েছে এই মুহূর্তে। তো প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালাম আলাইকুম। আচ্ছা, নিত্যানন্দ দা। আচ্ছা, এভাবে সিরিয়াল করে নিলে কেমন হয়, এক নম্বর ভাই, দুই নম্বর ভাই? আচ্ছা, যাই হোক, কেবল বলুন নিত্যানন্দ দা, কি গান শুনতে চান আপনি? ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে সবাই আপনারা আমাদের ভাই, সবাই আপনারা আমাদের বন্ধু, সুতরাং আমরা এইভাবে আসলে আলাদা করতে পারি না, তাই না? আমরা সবাই সবার জন্য। এবারে কে আছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
0: পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়। সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাদের বন্ধু রেজাউল। নিশ্চয় আমাদের সাথে থাকবেন, তাহলেই শুনতে পারবেন পছন্দের গানটি। এবারে কে আছেন? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম।
2: জাহাঙ্গীর,
0: কি গান শুনতে চান আপনি? আপনার অনুরোধের কথাটি জানাবেন, অনুরোধের কথাটি বলুন।
2: হ্যাঁ
0: বলুন, একটু দ্রুত বলুন, অনেক বন্ধু অপেক্ষায় আছে। জাহাঙ্গীর ভাই, আপনি এর পরবর্তীতে ফোন দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন, অনেক বন্ধু অপেক্ষায় থাকে, আমরা যতটা দ্রুত সম্ভব কথা বলে অন্য বন্ধুদেরকে সুযোগ দেবো। এবার কে আছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি কে বলছিলেন শ্রোতা?
0: একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, সেটা বোঝা গিয়েছে।
1: জি, কোন ছবি থেকে গান শুনতে চাচ্ছেন? জি শ্রোতা, আপনার নাম আমরা শুনতে পেয়েছি, ঠিকানাও বুঝতে পেরেছি, এবার আপনার অনুরোধটি জানাবেন।
0: অধিকার চাই।
2: তোমাকে ভালোবেসে দিতে পারি জান, সম্ভবত অধিকার চায় ছবিতে এই গানটি সব বন্ধুরাই শুনতে চান। আমরা ছবিটির নামটি নিয়েছি, দেখা যাক আমরা কোন গানটি শোনাতে পারি। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: আমি
2: রায়ের মহল মধ্যপাড়া থেকে, নামটা বলুন। জীবনের গল্প, আসলে আমরা জীবনের গল্প অল্প অল্প করেই বলতে চাই বন্ধুদেরকে। এবারে কে আছেন?
3: নমস্কার দিদি।
1: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
3: প্রকাশ বিশ্বাস, মাগুরা থেকে।
1: জি,
2: আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু অপেক্ষা করতে হবে। এবারে কে আছেন? জি শুভ দুপুর, বলুন।
3: কথা বলছিলাম দীপঙ্কর।
2: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন দাদা।
3: গান শোনাবেন বাবা কোন
2: আমার মতো সুখী নয় তো কারো জীবন। ও, আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। বাবা কেন চাকর ছবি যাক, একটু অন্য গান শুনতে চেয়েছেন,
1: শুনতে চেয়েছেন,
2: এই জন্য অনেক ধন্যবাদ। কেননা বাবা কেন চাকর বলতে আমার মতো সুখী নয় তো কারো জীবন, আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। এই গানটিও কিন্তু অনেক সুন্দর, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, তাহলে শুনতে পারবেন আপনার পছন্দের গানটি। আমাদের পরবর্তী বন্ধু 01974121970 নম্বরে ফোন করলেই আমাদেরকে পেয়ে যাবেন। তো আমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আপনাদেরকে আরো একবার সতর্ক করে দিই, শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের জীবনের নিরাপত্তার জন্য, আমাদের পরিবারের সবার নিরাপত্তার জন্য, যেন আমরা সবাই রোগ মুক্ত থাকতে পারি। এবার কি আছেন?
1: হ্যালো
3: দিদি, নমস্কার।
1: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
3: দিদি আপু, বেশি আপু, খোকন চন্দ্র,
2: ভালোবাসা। ঠিক আছে, আশা ভালোবাসা ছবির গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। আমরা আর একটি ফোন নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। এবারে কে আছেন আমাদের বন্ধু? জি পলাশ দা, বলুন কি গান শোনাবো আপনাকে? কোন কলমে লিখলো বিধি আমার ভাগ্যের লিখন। তো যাই হোক, ভাগ্যের লিখন তো খণ্ডানো যায় যদি আমরা আমাদের কাজ দিয়ে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। তো যাই হোক, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আর কথাটা আবারও ফিরবো গানের কাছে।
1: হ্যাঁ, শ্রোতা বন্ধুদের জন্য এবারে রয়েছে রুনা লায়লার কণ্ঠে নরম গরম ছবির গান, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন স্বপন কুমার ঘোষ গল্লামারি খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, শ্রোতা বন্ধু এমনই কথামালার গান শুনবেন বশির আহমেদের কণ্ঠে ছবি ভাঙা গড়া। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন ললিন বাগচি রূপসা খুলনা থেকে।

বন্ধুরা, এবারে কাশেম সর্দার, ডুমুরিয়া খুলনার বন্ধু, আপনার পছন্দে শোনাবো অধিকার চাই। এই ছবি থেকে গান কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। আর হ্যাঁ, কিছুক্ষণ আগেই ফোন ইনে লুৎফর পাংশা রাজবাড়ির বন্ধু, আপনিও এই গানটি শুনতে চেয়েছিলেন। আশা করছি লুৎফর, আপনি আমাদের সাথে রয়েছেন এবং আপনার পছন্দের গানটি আজই শুনতে পেয়েছেন।

শ্রোতা বন্ধু, এবারে ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে শুনবেন তৃষ্ণা ছবি থেকে গান। আর এই গানটি শুনতে যে অনুরোধ জানিয়েছিলেন আফজাল মোল্লা বটিয়াঘাটা খুলনা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, শুনছিলেন খাল খনন সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন আবারও ফিরি গানের কাছে। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, তারপরে আমরা কিন্তু ভালোবাসা চাই। ভালোবাসা ছাড়া মানুষ কিন্তু একটা মুহূর্ত বাঁচতে পারে না। চলুন স্বপ্নের বাসর ছবিতে শুনে আসি এমন চমৎকার একটি গান, কনক চাপা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে বুলবুল আহমেদ, আপনি ভেড়ামারা কাজীপাড়া কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন।

এবারে মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি শাহাপার নওগাঁ থেকে অনুরোধ করেছেন বিদ্রোহ চারিদিকে ছবির গান শোনানোর জন্য, চলুন শুনে আসি। এবারে গানের শিল্পী আবারও কনক চাপা রয়েছেন, তবে হ্যাঁ, সাথে রয়েছেন খালিদ হাসান মিলু।

প্রিয় শ্রোতা, সময় হয়েছে বাংলা সংবাদ শোনার। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন বেলা দুটো বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই আবারও ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে। নিশ্চয়ই সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজা আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনবিআর আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ বক্তব্য প্রদানকালে একথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করতে ডিজিটাল কর ব্যবস্থাপনা গড়ে তোলার কোন বিকল্প নেই। এর আগে প্রধানমন্ত্রী রাজস্ব সম্মেলনে করদাতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করার জন্য রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কষ্টার্জিত করের টাকা জনগণের কল্যাণে সরকার ব্যয় করে এই ধারণা করদাতাদের সামনে তুলে ধরতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় এবং কর নীতির সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণের মতামতের উপর ভিত্তি করে সরকার নির্ধারণ করবে। সম্মেলনে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ দিতুমির বক্তব্য রাখেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে 10টি রুটে 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় বাকি 4টি বাস চলাচল করবে। তিনি জানান, বাসের পরিবেশ আরও উন্নত করা হচ্ছে এবং রুট পারমিট যাচাই করে বাস ব্যবস্থাপনা করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা একথা বলেন। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার। বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকান্দে হিচিলেমা দ্বিতীয়বারের মতো 5 বছর মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। জাম্বিয়ার নির্বাচন কমিশন আজ একথা জানায়। হাকান্দে হিচিলেমা গত বৃহস্পতিবারের প্রেসিডেন্ট নির্বাচনে 61.4% ভোট লাভে নিরঙ্কুশ বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হবে না। কমিশন জানায়, হাকান্দে হিচিলেমা 2,09,62,326 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় ব্রায়ান মুন্দুবাইন মোট 38% ভোটের মধ্যে 1,08,56,217 ভোট পেয়েছেন। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী শনিবার শুরু হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার।
2: বেলা দুটোর বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বিজ্ঞাপন তরঙ্গে আবারও শোনাব আপনাদের পছন্দ করা গান। এবারে মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, আপনি বোয়ালমারি ফরিদপুর থেকে অনুরোধ করেছেন ধর ছায়াছবির গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গান দিয়ে আবারও শুরু করি আমাদের আয়োজন ডালি। শিল্পী আইব বাচু এবং তার সঙ্গীরা।

0: শ্রোতা বন্ধুরা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে রয়েছে আপনাদের জন্য অপেক্ষায়। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, শুভ দুপুর।
1: আপনারা ভালো আছেন?
0: জি ভালো, বলুন।
1: আমি এমডি ওহিদুজ্জামান।
0: হ্যাঁ, একটু অনুরোধ করব, এভাবে যদি আপনি গান গিয়ে শোনান তাহলে আমাদের আলাদা একটা চাং করতে হবে আপনার গান শোনার জন্য। সব বন্ধু কিন্তু গান শুনিয়ে দিতে চাইবে, তো আমরা সব বন্ধুর গান শুনবো নাকি আমাদের যে শিল্পীরা আছেন বিশিষ্ট শিল্পীরা তাদের কণ্ঠে গান শুনবো? তো যাই হোক, এবারে কে আছেন?
2: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
2: আব্দুল সামাদ শেখ।
0: জি বলুন।
2: গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু। 3 মাস 3.5 মাস আগের অনুরোধের গান।
0: আচ্ছা, যাই হোক বলুন।
2: বাজে অনুরোধে আসলে এটাই ধন্যবাদ।
0: জি বলুন।
2: আপু আমাকে গান শোনাবেন হচ্ছে ওই সেই পুরনো একটি গান শোনাবেন, আইনের হাত।
0: আচ্ছা, আপনি প্রশংসা করলেন না দুর্নাম করলেন বুঝলাম না। যাই, তারপর আইনের হাত ছবির গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। আমি জীবন যুদ্ধে হেরে গিয়েছি, আপনি প্রায় এই গানটি শুনতে চান। তো যাই হোক, আবার এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? অনেক ভালো, বলুন।
2: অনেক ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালন।
0: জাফর পালন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন ভাইয়া।
2: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি চাপাডাঙ্গার বউ।
0: চাপাডাঙ্গার
2: বউ, চাপাডাঙ্গার বউ,
0: মা আমার সাত নামি টি তো। হ্যাঁ,
2: মা আমার সাত নামি।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। চাপাডাঙ্গার বউ ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমরা অবশ্যই চেষ্টা করব পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। আবারও নিচ্ছি পরবর্তী ফোন কলটি, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, সম্ভবত এই বন্ধু আমাদেরকে শুনতে পাননি, আপনি আরও একবার চেষ্টা করুন। 01974121970 এই নম্বরে ফোন করে আমাদেরকে পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনাদের ফোনের সামনে বসে আছি, আপনাদের অপেক্ষায় বসে আছি, আর কে আছেন? হ্যালো, জি শুভ দুপুর, কে বলছিলেন? লাভলি। হ্যাঁ লাভলি আপা, বলুন কি গান শোনাবো আপনাকে? পাগল মন। মন কেন এত কথা বলে? ঠিক আছে, আশরাফ উদাস এবং দিলরুবা খানের কণ্ঠে সেই জনপ্রিয় গান। এবারে কি বলছেন? আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম, সালাউদ্দিন লালন পুঠিয়া রাজশাহী থেকে।
0: বলুন কি গান শোনাবো আপনাকে?
3: ওপারে আকাশ সিনেমা থেকে ফকির শাহাবুদ্দিন এবং ডলি শাহান্তনের কণ্ঠে তুই যদি হইতি গলার মালা।
0: তুই যদি হইতি গলার মালা, অনেক সুন্দর একটি গান, এই জন্য অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। তো এবারে কে আছেন? হ্যালো,
3: আপনাকেও
0: ধন্যবাদ গান শোনার জন্য। বলুন আজকে কি গান অনুরোধ করবেন?
3: আঘাত পাল্টা আঘাত,
0: আঘাত
3: ছবির নাম।
0: আচ্ছা,
3: মনির খান ও কনক সভার কণ্ঠে
0: আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে। কে বলছিলেন শেষ বন্ধু?
4: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
4: আমি ইসমাইল বলছি নওগাঁ থেকে।
0: আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বলুন কি গান শোনাবো? জি ভালো, কি গান শোনাবো?
4: চাঁদের
0: আলো। হ্যাঁ, তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, তো আর কথা নয়। চলুন ফিরি গানের কাছে, শোনাবো এবার হঠাৎ বৃষ্টি। এখন একেবারে আমাদের পরিবেশ পরিস্থিতি সবকিছুর সাথে মিলে গিয়েছে, হুটহাট করেই বৃষ্টি হচ্ছে, তো চলুন হঠাৎ বৃষ্টি ছবির গানটি শুনে আসি। আর হ্যাঁ, হঠাৎ বৃষ্টি ছবির গান শুনতে শুনতে বন্ধুরা আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, বৃষ্টিতে কিন্তু ভিজবেন না, ছাতা বা বর্ষাতে সাথে নিয়ে বের হবেন। আর বৃষ্টি থেকে দূরে থাকার পাশাপাশি আপনার ঘরের আশেপাশে যদি বৃষ্টি পানি জমে থাকে, তিন দিনের বেশি কিন্তু কোথাও পানি আটকে থাকতে দেবেন না, এতে ক্ষতি হতে পারে। ডেঙ্গু মশার যে প্রকোপ, সেটি যে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে গিয়েছে, তাই এডিস মশার লার্ভা কোনোভাবেই জন্মাতে দেওয়া যাবে না। নচিকেতার কণ্ঠে গান এবারে শোনাব উজ্জ্বল এবং অর্জুন সরকার, আপনারা খুলনা থেকে অনুরোধ করেছেন, চলুন শুনে আসি গানটি।

প্রিয়শ্রোতা, এবারে রয়েছে মিলন রায়নমল খুলনার অনুরোধে গান বুক ভরা ভালোবাসা রেখেছি তোমার জন্য। এই গানটি অনুরাধা পারভার এবং কুমার শানুর কণ্ঠে, ছায়াছবি বুক ভরা ভালোবাসা।

আমাদের তালিকাতে অনেক বন্ধুর অনুরোধ রয়েছে, যেমন ধরুন মোহনমালার প্রেম ছবির গান শুনতে চাই মোহাম্মদ সাইদুর। আপনি ভান্ডারিয়া পিরোজপুর থেকে অনুরোধ করেছিলেন। আব্দুর রউফ বগুড়া থেকে স্নেহ ছবির গান শুনতে চেয়েছেন। বন্ধু আমার ছবির গান শোনানোর জন্য অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে। তবে হ্যাঁ, সব শেষে অনেক দূরের একজন বন্ধুর অনুরোধে গান শোনাব। ভালোবাসার ঠিকানা বলুন, আর স্বপ্নের ঠিকানাই বলুন, যাই বলুন না কেন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের গান রয়েছে আপনাদের জন্য, অর্থাৎ স্বপ্নের ঠিকানা ছবির গান রয়েছে সব শেষে। সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনব গানটি। শুনতে চেয়ে পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ গ্যাসউদ্দিন অনুরোধ করেছিলেন।

প্রিয়শ্রোতা, গানটির সাথে শেষ হল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের সব আয়োজন ডালি। আপনাদের সাথে আগামীকাল বেলা 1:05 আবারও কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং পরিবার নিয়ে নিরাপদে থাকবেন। সে প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। মেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বাউলিয়ানা বাউল গান শোনার জন্য। শুরুতেই পলাশ কুমার ঢালের কণ্ঠে শুনবেন।

গানটি শিল্পী ছিলেন মনিরুজ্জামান টুকু। প্রিয় শ্রোতা, শুনছেন বাউলিয়ানা, বাউল গানের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী সন্তোষ মজুমদার।

এ গানটির সাথে শেষ হল বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল তিনটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর এই সম্মেলনের আয়োজন করে। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআর কে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআর কে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এরপর শুরু হয় রাজস্ব আদায় নিয়ে মুক্ত আলোচনা। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় প্রধানমন্ত্রী এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। তিনি পরে জাতীয় রাজস্ব বোর্ড পরিবেশিত স্টলের ডিজিটাল স্ক্রিনে নানা উপস্থাপনা ঘুরে দেখেন। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করার ঘোষণা দেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ট্রাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারাই কথা বলেন। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার। ঢাকা আবহাওয়া অফিসে জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসব কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বিকেল ৩টি বেজে ৫ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।

0: থেকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা। অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব, শিরার সমস্যা। এবং আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসক। চলুন আলাপ সেরে নেই, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। স্যার, স্বাগত জানাই আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা তো আমাদের অনুষ্ঠানটি নিয়মিত শুনছেন। শিরার সমস্যা নিয়ে সবসময় আমরা দেখি প্রায়শই অনেক রোগী চলে আসেন আমাদের কাছে, তো পুরো অনুষ্ঠানটি জুড়েই আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু স্যারের কাছে জানতে চাইব, আমার শ্রোতাদের জন্য যদি একটু বলেন যে শিরার সমস্যা বলতে আসলে কি বোঝায়। একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা। অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব, শিরার সমস্যা। এবং আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসক। চলুন আলাপ সেরে নেই, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। স্যার, স্বাগত জানাই আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা তো আমাদের অনুষ্ঠানটি নিয়মিত শুনছেন। শিরার সমস্যা নিয়ে সবসময় আমরা দেখি প্রায়শই অনেক রোগী চলে আসেন আমাদের কাছে, তো পুরো অনুষ্ঠানটি জুড়েই আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু স্যারের কাছে জানতে চাইব, আমার শ্রোতাদের জন্য যদি একটু বলেন যে শিরার সমস্যা বলতে আসলে কি বোঝায়।
1: ধন্যবাদ। দেশের যে যে প্রান্ত থেকে যেখান থেকে যে শুনছেন, খুলনা বেতার পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিস্তারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে টপিকসটা, শিরার সমস্যা, এটা আমরা প্রায় পেয়ে থাকি এ ধরনের রোগী। শিরার সমস্যা বলতে আসলে বোঝায় কোথাও ঝিনঝিন, অবস, টান লাগা, কামড়ানো, মাংসপেশিতে টান লাগা, এগুলাকেই বোঝায় শিরার সমস্যা বলতে। এটা বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন হাতে হতে পারে, পায়ে হতে পারে, ঘাড়ে হতে পারে, মাজায় হতে পারে। এই সমস্যাগুলোকেই আমরা সাধারণত মেডিকেল নন মেডিকেল টার্ম হিসেবে শিরার সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করে থাকি।
0: আচ্ছা, মানে প্রায় আমরা রোগীদের পেয়ে থাকি যে বলে আমার মাথা ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, অর্থাৎ একই সমস্যা, শিরার সমস্যা। তো এগুলো আসলে কি কি কারণে হয়? প্রায় দেখি বিশেষ করে মেয়েরা বা মায়েরা, বোনেরা এরকম সমস্যা নিয়ে আসে, তো এর পেছনে কি কোনো কারণ রয়েছে?
1: হ্যাঁ, অবশ্যই। এটা অনেকেই মনে করে যে অমাবস্যা বা পূর্ণিমা বা বিশেষ করে কোনো এরকম গোনে বা বিভিন্ন গোনে গোনে এটা বাড়তে পারে। আসলে ব্যাপারটা এরকম না, এটা পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ দায়ী থাকে। যেমন পায়ের দিকে যদি এরকম টান লাগা, কামড়ানো, ঝিঝি, অবস বা জ্বালা পোড়া যদি করে, তাহলে সেটা প্রায় ক্ষেত্রে আমরা দুইটা কারণে পেয়ে থাকি। একটা মাজার থেকে কোনো সমস্যা, মাজার হাড় যেগুলো আছে, মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো চেপে যে শিরার উপর চাপ তৈরি হয়ে পায়ের দিকে এটা এই সমস্যাগুলো তৈরি করে। অনেকে এটাকে সাইটিকা হিসাবেও চিহ্নিত করে থাকেন। আবার আরেক ধরনের হতে পারে যে রক্ত সঞ্চরণ সিস্টেম যেটা আছে আমাদের পায়ের দিকে, এই রক্ত সঞ্চরণ সিস্টেমে কোনো প্রকার সমস্যা হইলে সেটা এই ধরনের সমস্যা হিসেবে দেখা যেতে পারে। আরেক ধরনের সমস্যা হিসেবে দেখা যায় যে হাঁটুতে ব্যথা হয়ে আশেপাশের মাংসপেশি টান খেয়ে এটা হতে পারে। তো এইগুলোই মেইনলি কমন কজ হিসেবে, কারণ হিসেবে আমরা দেখে থাকি।
0: কোন বয়সী রোগীরা স্যার আপনার কাছে এই সমস্যাটা নিয়ে বেশি আসে, বা ছেলেরা বা মেয়েরা কারা বেশি এই শিরার সমস্যায় আক্রান্ত হয় বা ভোগে?
1: আসলে রোগীর সংখ্যা হিসেবে যদি দেখা যায় তাহলে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি তার অধিকাংশই আসে মেয়েরা। আর পুরুষরা যারা আসে তারা হলো হার্ড লেবার, যেমন হলো যে অনেক বেশি ভারী জিনিস বহন করা বা অনেক বেশি বোঝা উঠানো, বা কৃষি কাজ করা, এই ধরনের কাজ যারা কাজের সাথে যারা জড়িত তারা হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে যাদের সিজার, মাল্টিপল সিজার, সিজারিয়ান সেকশন, এই রোগীগুলোকে আমরা এই ধরনের সমস্যা হিসেবে দেখতে পারি। সাধারণত সব বয়সের পুরুষ এবং মহিলা থাকে, এবং এটা মানে বয়স একটু বেশি হলে হতে পারে, এবং ইয়াং বয়সে এটা পেয়ে থাকি আমরা এরকম ধরনের রোগী।
0: আচ্ছা, মানে যে কোনো বয়সেই হতে পারে, আবার যে কোনো সেক্স, পুরুষ বা নারী উভয়ই হতে পারে। তো এই সমস্যার পেছনে কি যে ওবেসিটি বা একটু স্বাস্থ্য ভারী হয়ে যাওয়া, এগুলো কি কোনো কারণ?
1: হ্যাঁ, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণের ভিতরে একটা হলো যে ওবেসিটি বা স্থূলতা। এটা যখনই একটা আমাদের নর্মাল একটা বডি মেকানিজম আছে যে বডির সাথে হাড়ের যে একটা ভারসাম্য মেনটেন করে এটাকে চলতে হয়, যখন হঠাৎ করে শরীরের ওজন বা উপরের ওজনটা বেড়ে যায় তখন ওই লোডগুলা আলটিমেটলি ভারটি আমাদের মেরুদণ্ডের উপরে পড়ে এবং হাঁটুর উপরে পড়ে, ফলে দেখা যায় যে এই যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলোতে সমস্যা হয়, এবং তখন এর আশেপাশে যে নার্ভগুলো আছে নার্ভগুলোতেও তখন প্রেশার ক্রিয়েট হয়। অনেক সময় দেখা যায় যে পাইরিফর্মি সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে, এটার ক্ষেত্রেও এরকম পায়ে ঝিঝি অবশ হতে পারে। তো এটা ওবেসিটির সাথে একটা ডিরেক্টলি ইন্টারলিঙ্কড বা ডিরেক্ট সরাসরি সংযুক্ত এই কারণটা।
0: অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধু, আমরা তো শুনছি আজ শিরার সমস্যা এই বিষয় নিয়ে, এবং আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। তো স্যার, আমরা শুনছিলাম যে স্বাস্থ্য বেশি, যেটা সহজ ভাষায় আমরা বলি যে মোটা হয়ে গেলে, তো এরকম ঝুঁকিতে আর কারা রয়েছেন, আর কি কি কারণ থাকলে যে আমরা শিরার সমস্যার দিকে যেতে পারি এরকম ধারণা করতে পারি?
1: যেমন ধরো যে কিছু কিছু আমাদের স্থূলতা হয়ে যাওয়া বা স্থূলতা একটা বড় ধরনের কারণ। আর বর্তমান যে আমাদের খাদ্য অভ্যাস এবং আমাদের ফিজিক্যাল, আমাদের শারীরিক যে ইনঅ্যাক্টিভিটি, মানে আমরা যে পরিশ্রম কম করি, আগে আগে দেখা গেলো এরকম মানুষ হরহামেশাই, আমরা গাড়ি যানবাহন ছিল না আমাদের, এখান থেকে ওখানে যেতে গেলে হেঁটে যেতে হতো, তো সেক্ষেত্রে একটা বডি একটা এক্সারসাইজ ভিতরে চলে আসতো। অনেক সময় আমরা গোসল করতাম পুকুরে, পুকুরে গোসল করলে আমরা দেখা গেলো 2-5 মিনিট সাঁতার কাটতাম। তো এখন সবাই ঘরে গোসল করে, পুকুর নাই, যানবাহন এত বেশি যে আমরা যান হাঁটার অভ্যাসটা একেবারে ভুলে গেছি, বাসা থেকে নেমেই গাড়িতে, গাড়ি থেকে নেমে আবার বাসায়। এইভাবে করে আমাদের শারীরিক যে বডি কন্ডিশনিং যে ফ্যাক্টগুলো আছে, যে আমরা বডির ফ্লেক্সিবিলিটি বা বডির যে মাংসপেশি এবং লিগামেন্টের যে শক্তিশালীকরণ, এইগুলোকে তখন ইয়ে হয়ে যায়, মানে একটার সাথে একটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, ফলে দেখা যায় যে সমস্যাগুলো বেশি হয়ে থাকে। ফলে দেখা যাচ্ছে তাহলে স্থূলতা একটা বড় ধরনের একটা কারণ, এবং যদি অনেক বেশি ভারী কোনো কাজ করা হয়, বিশেষ করে আমাদের বিশেষ করে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তারা কাজকর্মের ক্ষেত্রে কিছু কাজ, যেমন ধরো যে উবু হয়ে নিচু হয়ে কোনো কাজ করা হয়, মাজা ঝুঁকে কোনো কাজ করা হয়, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, তারপরে বিশেষ করে বাথরুমে কাপড় কাচা, এগুলোতে অনেক বেশি মেরুদণ্ডের উপর চাপ পড়ে এবং শিরার, তখনই শিরার সমস্যাগুলো দেখা দেয়।
0: এই ক্ষেত্রে স্যার একটু বলবো যে ছোটবেলা থেকেই স্কুলে বা দেখা যায় যে কোচিংয়ে বা যারা পড়ালেখা করে, যে টিফিনে বাচ্চাদেরকে যদি খুব দামি দামি খাবার দেওয়া যায়, বিশেষ করে যে ফাস্ট ফুডগুলো, তাহলে বাচ্চারা খুশি। আর যে বাচ্চাটা দেখা গেল রুটি নিয়ে গেছে অথবা সাধারণ খাবার নিয়ে গেছে, তো তাকে একটু আড় চোখে দেখা হয় বা একটু উপহাস করা হচ্ছে যে কই তোমাকে তো এরকম দামি খাবার দিল না, আমি কত মজার খাবার খাচ্ছি। তো এই ফাস্ট ফুড লাইফ স্টাইল, এগুলোর সাথে কি শিরার সমস্যার শুরু থেকে কোনো সমস্যা কিনা?
1: শুরু থেকে এটা সরাসরি জড়িত আছে, কারণ হলো যে আমাদের সামনের দিনগুলোতে যে স্বাস্থ্য ঝুঁকি যেগুলো তালিকায় রয়েছে তার ভিতরে অন্যতম একটা তালিকায় হলো যে মোটা হয়ে যাওয়া। আমরা অলরেডি আমরা কিন্তু শহরে এবং ইভেন গ্রামেও আমরা এগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে শহরেই বেশি দেখা যায়, এবং এটার অত্যন্ত বেশি কারণের ভিতরে একটা হলো যে আমাদের এই যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলোকে বেশি খাওয়া, বার্গার, তারপরে চিকেন ফ্রাই, তারপরে এই ধরনের নুডলস, পিৎজা, এগুলো বেশি খাওয়ার ফলে হচ্ছে যে আমাদের এর ভিতরে অত্যন্ত হাই প্রোটিন থাকে এবং ফ্যাট থাকে, ফলে এটা অতি সহজে আমাদের শরীরের ভিতরে মেদ আকারে জমে যায়, ফলে আমরা স্থূলকরণ হয়ে যাচ্ছি, এবং এর সাথে সাথে অনেকগুলো মেটাবলিজমও দায়ী হয়ে যায়, দেখা গেলো যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং থাইরয়েডের যে প্রবলেমগুলো, এগুলোর সাথেও এগুলো কানেকশন পাওয়া গেছে।
0: অত্যন্ত চমৎকারভাবে বলেছেন শ্রোতা বন্ধু, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে, কথাগুলো কিন্তু অত্যন্ত দামি। তো স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাব, শিরার সমস্যার মধ্যে যে আপনারা কিভাবে বুঝে থাকেন যে রোগীটির শিরার সমস্যা হয়েছে, বা আমাদের মায়েরা বা বাবারা কি বলেন যে কি কি উপসর্গ নিয়ে তারা আসেন?
1: আমাদের কাছে প্রায় উপসর্গ নিয়ে আসে যে কোথাও একটু কাজ করতে গেছিল, হঠাৎ করে মাথায় মাজায় খুঁট লাগছে বা টান লাগছে, ভারী জিনিস তুলতে গেছিল মাজায় টান লাগছে, এটা থেকেই হতে পারে। অথবা দেখা যাচ্ছে শুয়েছিল ঘুমের ভিতরে, পরে সকালে উঠে দেখা যাচ্ছে আর পা দিয়ে পা পাড়া দিতে পারছে না, পায়ের দিকে টান লাগছে, ঝিঝি অবাস হচ্ছে, অথবা জ্বালা পোড়া করতেছে। তো এই ধরনের সমস্যা নিয়েই আসে, সাথে বিশেষ করে হলো যে পায়ে জ্বালা পোড়া, টান লাগা, তারপরে ঝিঝি ধরা, অবাস হওয়া, তারপরে আঙুলের দিকেও হয়, এই সমস্যাগুলো নিয়েই আসে।
0: আচ্ছা, এগুলোই আমি ভাবছিলাম যে প্রশ্ন করব, তা আগেই উত্তর পেয়ে গেলাম। স্যার, অনেক শ্রোতারা আমাদেরকে প্রশ্ন লিখেছেন যে ঘুমের ভেতর শিরায় টান লাগে, আবার পা কামড়ায়, পা চিবায়, এভাবেও অনেকে প্রশ্ন করেছেন ঘাড়ের শিরায় টান লাগে। তো সবগুলোই আসলে শিরার সমস্যা,
1: সবগুলোই শিরার সমস্যা।
0: তো এক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধান করতে পারি, কোনো খাদ্যাভ্যাস বা ব্যায়াম এর সাথে জড়িত আছে?
1: আসলে প্রথমে ডায়াগনোসিস করতে হবে যে সমস্যাটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। ডায়াগনোসিস করার ক্ষেত্রে, রোগটাকে নির্ণয় করার ক্ষেত্রে যে কেন হচ্ছে, এটা স্পেসিফিক্যালি যদি নির্ণয় করতে চাওয়া হয় তাহলে আমাদের কিছু কিছু জিনিসের টেস্ট বা পরীক্ষা নিরীক্ষার সাহায্য নেওয়া লাগে, এবং সাথে সাথে আমরা যদি ফিজিক্যাল কিছু এক্সামিনেশন, মানে শারীরিক এক্সামিনেশন করে আমরা এই রোগটাকে ধরতে পারি। যেমন হলো যে আমরা শোয়ায় অনেক সময় পা SLR একটা টেস্ট আছে, SLR টেস্ট করে বুঝতে পারি, অথবা যে লোকাল যে যে জায়গায় সমস্যাটা আছে ওই জায়গায় ব্যথা, আমরা চাপ দিলে ব্যথা পাচ্ছে কিনা, এই ধরনের টেস্ট করেও আমরা এটা পেয়ে থাকি। তারপরে সাথে যে আমাদের রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা, এটাকে আমরা দেখে আমাদের দুটা জিনিসকে আলাদা করতে পারি, যেটা অন্য কারণে হচ্ছে নাকি শিরার কারণে হচ্ছে। তো এটাকে আমরা এর পাশাপাশি আমরা ইনভেস্টিগেশন, যেমন এক্সরে যদি করি বা MRI যদি করা হয়, তাহলে MRI করলে সবচেয়ে বেস্ট হলো যে MRI হলো যে বেস্ট অপশন, যে MRI করলে কোথায় সমস্যা আছে এবং সুনির্দিষ্টভাবে কতটুকু সমস্যা আছে সেটা জানতে পারি আমরা।
0: অনেক ধন্যবাদ স্যার, অনেক দ্রুত এবং খুব প্রিসাইজ ভাবে, খুব সংক্ষিপ্ত পরিসরে স্যার খুব চমৎকার ভাবে সব তথ্য দিয়ে দিচ্ছেন। তো স্যার, এবার একটু জানতে চাইবো যে আমরা অসুখটা নির্ণয় করলাম, তো পরবর্তীতে কিভাবে সমাধান করব?
1: আসলে এটা সমাধানের ক্ষেত্রে যেটা দরকার, যে যে কারণে এটা হয়েছে ওই কারণটাকে প্রথমে রিমুভ করা। যদি আমার ওয়েট লিফটিংয়ের কারণে হয়, যদি ওবেসিটি বা মানে মোটা হওয়ার কারণে হয়ে থাকে, অথবা ভারী কোনো কাজ করতেছি সেক্ষেত্রে হতে পারে, অথবা আমি এমন কোনো পজিশনে কাজ করতেছি যেটাতে আমার এই শিরার উপর সমস্যাটা হচ্ছে, এই কাজগুলোকে আগে প্রথমেতে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হলো যে আমাদের লাইফস্টাইলগুলোকে চেঞ্জ করতে হবে, যে আমরা সঠিক নিয়মে খাওয়া দাওয়া, তারপর খাওয়া দাওয়া করা, উঠা বসা এবং ঘুমানোর যে আমরা বেড ইউজ করতেছি, ম্যাট্রেস ইউজ করছি, এগুলোকেও সব কিছুকে স্বাস্থ্যসম্মত এবং যেটা ডাক্তারি ফর্মুলা যেগুলো আসে এইভাবে যদি করা হয় তাহলে এটাকে সমাধান করা সম্ভব। এর পাশাপাশি আমরা যদি যে ওষুধগুলো আছে, যে মেডিসিনগুলো আছে, এগুলোকে যদি ব্যবহার করা হয় তাহলে এটাকে সমাধান করা
0: সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। তো প্রাথমিক পর্যায়ে বাড়িতে যারা এই অনুষ্ঠানটি শুনছেন, এরকম সমস্যায় জানি যে প্রায় ঘরে ঘরে এরকম সমস্যা রয়েছে, তো বাসায় বসে স্যার এই মুহূর্ত থেকে তারা কিভাবে নিজেদেরকে এর জন্য প্রাথমিকভাবে তৈরি করবে যে যেন ভবিষ্যতে না হয়? আমরা খাদ্যাভ্যাস শুনলাম, জীবনযাপনের মান পরিবর্তন করতে হবে শুনলাম, মানে নিজেদেরকে সবসময় টুকটাক কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, বসে থাকা যাবে না, বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, রিচ ফুড এগুলো থেকে দূরে রেখে স্বাভাবিক যে আমরা খাদ্য খাবার, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, ভাত, ডাল, এগুলোতে খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তো এরপরেও যদি কাজ না হয়, ব্যথা হতে থাকে বা টান লাগে ঘুমের ঘরে, পার মেলতে পারছে না, সেই ক্ষেত্রে কী করবে?
1: সেক্ষেত্রে আমাদের রোগটাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার রোগটাকে নির্ণয় করবে, আসলে এটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে। তারপরে তিনি কিছু ইনভেস্টিগেশন হয়তো করাবেন, এক্সরে, রক্ত পরীক্ষা, কিছু রুটিন কিছু টেস্ট, সাথে যদি লাগে MRI করা। MRI করার পরে এটাকে যখন নির্ণয় হবে তখন তিনি কিছু এই সিমটম রিলেটেড কিছু মেডিসিন তখন ব্যবহার করতে হবে। একই সাথে এই মেডিসিনটা মানে এই ট্রিটমেন্টটা অসম্পূর্ণ থেকে যাবে যদি ফিজিওথেরাপি এখানে যদি না দেওয়া হয়। ফিজিওথেরাপি বিশেষ করে হলো যে থার্মাল থেরাপি এবং ট্র্যাকশন থেরাপি যেটাতে দেওয়া হয়, এবং কিছু এক্সারসাইজ প্রোগ্রাম, এইগুলো যদি একসাথে করা হয় তাহলে অতি দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হয়।
0: অত্যন্ত সুন্দরভাবে বলেছেন স্যার, এই বিষয়টিতে আমারও খুব আগ্রহ রয়েছে, ফিজিওথেরাপির বিষয়টি। স্যার, এই বিষয়টি একটু আপনার কাছে ডিটেলসে জানতে চাইব। যখন আমরা রোগীদেরকে একটা চিকিৎসা দিয়ে থাকি, পরে বলি যে আপনার ফিজিওথেরাপির জন্য আর একটি ডাক্তারের কাছে যেতে হবে, তো বেশিরভাগ ক্ষেত্রেই যে ওই যে ফিজিওথেরাপি সেন্টার রয়েছে ওখানেই চলে যায়, বা আবার ডাক্তার কাছে কেন যাব, ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ খেলে কিছুদিন ব্যথা কমে যায়। তো এই বিষয়গুলোকে স্যার একটু যদি বিস্তারিতভাবে আমার শ্রোতাদের জন্য বলতেন।
1: আসলে এখানে একটু ক্লিয়ার করা দরকার, কারণ হলো ফিজিওথেরাপিস্ট এবং ফিজিক্যাল মেডিসিন বা এই রিলেটেড অর্থোপেডিক অথবা ফিজিক্যাল মেডিসিন রিলেটেড যে ডক্টরগুলো আছে এই দুটোর ভিতরে একটু একটু ডিফারেন্ট আছে। কারণ হলো যে ফিজিওথেরাপিস্টটা কিন্তু সরাসরি ডক্টর না, এবং রোগটাকে নির্ণয় করা এবং কতটুকু কোন রেজিমেন লাগবে বা কোন ধরনের ফিজিওথেরাপি লাগবে, কতটুকু লাগবে, কতদিন লাগবে, সেটা হলো যে এক্সরে বা এমআরআই এর উপর নির্ভর করে, এমআরআই তার রোগের কতটুকু তীব্র হয়েছে এটার উপর নির্ভর করে এটাকে নির্ণয় করা হয়। নির্ণয় করে সেই অনুপাতে একটা প্রেসক্রিপশন করে দেওয়া হয় যে কোন এক্সারসাইজ করবে, কতবার করে করবে, কত রিপিটেশন করে করবে, সাথে যদি কোন মডালিটিসগুলো বিশেষ করে যে হিট থেরাপি আছে, তারপরে এখানে ট্র্যাকশন থেরাপি আছে, ট্র্যাকশনে কত কেজি দিবে, তার বডি ওয়েট কতটুকু নিতে পারবে, তার হাড়ের স্ট্রেংথ কতটুকু আছে, এই সব কিছু মিলাই ক্যালকুলেশন করতে হয়। আসলে এই ক্যালকুলেশনটা একজন ডক্টরের পক্ষেই করা সম্ভব, এতটুকু আমি ক্লিয়ারলি বলতে পারি যে এক্ষেত্রে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন ডাক্তারকে দেখায় প্রেসক্রিপশন করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো উপকার পাওয়া যাওয়া সম্ভব।
0: জি শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের এই তথ্যবহুল অনুষ্ঠানটি, আর অর্থাৎ শ্রোতারা বা রোগীরা স্যার আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে প্রায় আসে যে শিরার সমস্যায় গেলে সার্জারির ডাক্তার দেখাবো নাকি মেডিসিনে যাব, না অর্থোপেডিক্সে যাব, না নিউরোমেডিসিন যাব, নাকি নিউরোসার্জারি যাব, কার কাছে যাব। তো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং সাথে সাথে অবশ্যই ফিজিক্যাল মেডিসিন বিভাগেও যেতে হবে, তাই তো স্যার? ব্যাপারটা এরকমই, কারণ এই চিকিৎসাটি অনেকভাবে করা হয়, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিজিওথেরাপি। তো অনেক কিছু করা হলো, অনেক ওষুধ খাওয়া হলো, কিন্তু ফিজিওথেরাপিটা নেওয়া হলো না সঠিকভাবে, এবং সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত যদি ফিজিওথেরাপিটা না নেওয়া হয় চিকিৎসা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো তাহলে ফিজিওথেরাপি নেওয়ার জন্য শ্রোতা বন্ধু কোথায় যেতে হবে? অবশ্যই ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। ফিজিক্যাল মেডিসিনের জন্য কিন্তু ডাক্তার রয়েছে, এই বিষয়টি আমি প্রায় দেখি রোগীরা এসে এই বিষয়টি সম্পর্কে একটা গ্যাপ থেকে গেছে, এবং এটি চিকিৎসার অনেক উন্নতি সাধনের একটি দিক। সুতরাং শ্রোতা বন্ধু যারা এই অনুষ্ঠানটি শুনছেন আশা করি ভবিষ্যতে আপনাদের কাজে দিবে। তো স্যার আমরা চিকিৎসা সম্পর্কে জানলাম, চিকিৎসা হয়েছে কিন্তু যেন আমাদের না হয়, তাহলে প্রতিরোধ তো স্যার প্রতিকার অপেক্ষা শ্রেয়, কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি?
1: প্রথমে যদি বলা হয় তাহলে আমাদের বডির যে মেকানিজমগুলো আছে তার ভিতরে অন্যতম হলো যে আমাদের কন্ডিশনিং করা, আমাদের বডিকে কন্ডিশনিং করা। পৃথিবীর সব প্রাণী কিন্তু ব্যায়াম করে, যেমন সাপোজ বিড়াল কিন্তু ঘুমতে ওঠার পরপরই সে কিন্তু আড়মোড়া ভাঙে, বা প্রতিটা প্রাণীকে আমরা দেখবো যে আড়মোড়া ভাঙছে। আমরাই মানুষ যারা হলো যে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বা এই এশিয়ান সাবকন্টিনেন্টে যারা আমরা অনেক পরিশ্রম করি কিন্তু ব্যায়ামটা করা হয় না। তো ব্যায়ামটা যে কিছু কিছু ব্যায়াম যেমন ফ্লেক্সিবিলিটি ব্যায়াম এক্সারসাইজ আছে, তারপরে অ্যারোবিক এক্সারসাইজ আছে, তারপরে স্ট্রেচিং এক্সারসাইজগুলো আছে, এইগুলো যদি করা হয় তাহলে এই সমস্যাগুলোকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়। আরেকটা হলো যে আমরা সঠিক নিয়মে কাজ করা, যেমন হলো যে আমরা সেই মানাতার আমলে পড়ে রয়েছি যে আমরা ঘর মোছার ক্ষেত্রে মাজা ভাঁজ করে আমরা ঘর মুছতেছি, ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে মাজা ভাঁজ করে ঘর ঝাড়ু দিচ্ছি, আমরা কাপড় কাচার সময় সবচেয়ে বেশি মাজায় বেশি টান পড়ে কাপড় কাচার সময়। তো এগুলাকে আধুনিকীকরণ করে নেওয়া, নিলেই এগুলাকে ই করা, সাথে সাথে করে খাদ্য অভ্যাস চেঞ্জ করা, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, প্রতিদিনের হাঁটার অভ্যাস করা, তারপরে আমাদের পুকুরে যদি গোসল করার সুযোগ থাকে অথবা সুইমিং করার বা সাঁতার কাটার সুযোগ থাকে এগুলোকে করা, এবং যে পথটা আমরা হেঁটে যেতে পারবো সেই পথটা হেঁটে যাওয়ার চেষ্টা করা এবং সেটাকে যানবাহন না ব্যবহার করা।
0: অর্থাৎ এতক্ষণ আমরা যে যে কারণে শিরার সমস্যাগুলো হচ্ছিল সেই কারণগুলোকেই আমরা প্রতিরোধের ভিতরে ফেলে দিচ্ছি, অর্থাৎ কারণগুলো চিকিৎসা করতে পারলে সেটি প্রতিরোধের মধ্যে পড়ে যাচ্ছে। অনেক সুন্দরভাবে বলেছেন স্যার, অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় করেছেন। শ্রোতা বন্ধু কথা বলতে বলতে অনুষ্ঠানের আমরা প্রায় শেষ প্রান্তে। তো স্যার এবারে একটু জানতে চাইব যে যারা এই শিরার সমস্যায় ভুগছেন সাথে আরও কিছু সমস্যা রয়েছে, যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা কিডনিজনিত সমস্যা বা গর্ভাবস্থা, তো তাদের ক্ষেত্রে কি বলবেন?
1: যাদের কিডনিতে কিছু প্রবলেম থাকে অথবা ডায়াবেটিস থাকে, কিডনির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে মেডিসিনগুলো আমরা ইউজ করি সাধারণ যাদের নাই আর যাদের আছে এদের ভিতরে কিছু ডোজের কিছু পার্থক্য করতে হয়। এক হলো ডোজ কিছু মিনিমাইজ করতে হয়, ডোজ মিনিমাইজ করলে দেখা যায় যে সিমটমটা তার যে রোগের যে উপসর্গটা এটা আবার ভালো কন্ট্রোল হয় না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি যদি একটু ডোজটা একটু বাড়ায় দেওয়া হয় বা চিকিৎসাটা একটু লম্বা করা হয়, কাউন্সিলিং করা হয়, তাহলে এই ব্যাপারটা ডায়াবেটিস বা হাইপার টেনশন যাদের থাকে এই ক্ষেত্রে ডোজগুলো কম্প্রোমাইজ করা যায়। প্রেগনেন্সি যারা আমাদের যাদের গর্ভবতী মারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধগুলো একদমই ব্যবহার করা না, যে ওষুধগুলো সাধারণত ব্যবহার করা হয় এগুলো সাধারণত একদমই ব্যবহার করা হয় না। সেই ক্ষেত্রে এক্সারসাইজ মানে ফিজিওথেরাপি, নিয়মকানুন মানা, যেটাকে বলা হয় ADL বলা হয়, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংকে ফলো করা, এবং যে তার ফিজিওথেরাপি নেওয়া এবং তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংকে চেঞ্জ করা, এটা এবং সাথে সাথে যে আমাদের গরম সেক দেওয়া, জায়গাটায় গরম সেক দেওয়া, একটু ওই জায়গার উপরে একটু ব্যথানাশক ক্রিম ব্যবহার করা, এগুলো করে এবং কিছুটা ব্যথাটাকে মেনে নেওয়ার যে ক্ষমতা, সক্ষমতা তৈরি করা, এটার মাধ্যমেই গর্ভবতী মহিলাদেরকে এই সমস্যা সমাধান করা সম্ভব।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। অর্থাৎ ফিজিওথেরাপির একটি বিশাল ভূমিকা রয়েছে, এবং শ্রোতাবন্ধু, ফিজিওথেরাপি নিতে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং সেক্ষেত্রে আপনারা কোন ডাক্তারের কাছে যাবেন প্রায়ই আমাদের কাছে এরকম প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং তার পরামর্শ মোতাবেক ফিজিওথেরাপি নিতে হবে। কোনো সেন্টারে যেয়ে ওভাবে নেওয়াটা আসলে ঠিক না, আর এখন চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে, সুতরাং আমরা আগের দিনগুলোর কথা ভুলে যেয়ে নতুন পদ্ধতিতে, উন্নত পদ্ধতিতে চিকিৎসা নিব। স্যার, ফিজিওথেরাপির ভূমিকা সম্পর্কে জানলাম, প্রতিরোধ জানলাম, উপদেশ আমার শ্রোতাদের জন্য কি দিবেন? অনেক সময় অল্প বয়সী মেয়েরাও বলে থাকে যে বসলে পা একেবারে ঝিনঝিন করে আর উঠতেই পারি না, বা অনেক একটু এজেড যারা, একটু বেশি বয়স হয়েছে, এরকম মায়েরা বলে থাকেন যে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যায়, তো সেটিও কি শিরার সমস্যা নাকি দুর্বলতা?
1: সেটা আসলে শিরার সমস্যা, কারণ হলো যে অল্প বয়সী যে মেয়েদের পায়ের যে এদিকে যে ঝিনঝিন বা অবাস বা টান লাগা যে সমস্যা দেখা যায়, অনেক সময় দেখা যায় শিরার সমস্যা না হয়ে এটা মাংসপেশির সমস্যা আমরা পেয়ে থাকি। দেখা গেলো মাংসপেশি তার টান টান হয়ে গেছে কোথাও মাংসপেশি, তো সেই ক্ষেত্রে মাসেল কিছু যদি আমরা মাসেল রিল্যাক্সেন্ট, এটা আসলে সরাসরি শিরার সমস্যা না, বাট শিরা এক ধরনের শিরার সমস্যা, সেক্ষেত্রে ডায়াগনোসিস, রোগটাকে ডায়াগনোসিস করা এবং মেডিসিনটা সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে আমরা কিছু মাসেল রিল্যাক্সেন্ট এবং কিছু এক্সারসাইজ, বিশেষ করে স্ট্রেচিং যে এক্সারসাইজগুলো আছে, ফ্লেক্সিবিলিটি যে এক্সারসাইজগুলো আছে, এগুলোর আওতায় যদি আনা হয় তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়ে থাকে। আর এল্ডারলি পেশেন্ট যারা থাকে তাদের দেখা যায় যে আসলে এই সমস্যাটা অধিকাংশ ক্ষেত্রেই মেরুদণ্ড থেকে যে ডিস্ক থাকে, মেরুদণ্ডের মাঝখানে দুটা মাঝখানে ডিস্ক, এই ডিস্কটা বের হয়ে অথবা কিছুটা চাপ লেগে ভিতর থেকে জেল থাকে, জেলটা বের হয়ে শিরার উপর চাপ দিয়ে দেওয়ার ফলে এটা এই সমস্যাগুলো আমরা পেয়ে থাকি ডিরেক্টলি, যেটাকে বলে সাইটিকা বলা, অনেক সময় সাইটিকা বলা হয়।
0: দীর্ঘদিন ধরে রোগীরা এই ব্যথায় যারা ভুগছেন, ব্যথার ওষুধ কিনে কিনে খান, কিছুদিন ভালো থাকেন, আবার ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে কিনে খেয়ে থাকেন, তো এতে করে কি স্যার কিডনি বা পাকস্থলীর উপর কোনো প্রভাব পড়ে কিনা?
1: দীর্ঘদিন ধরে যদি বিনা প্রেসক্রিপশনে অথবা ডাক্তারের ডিরেক্ট সুপারভিশনে যদি ব্যথার ওষুধ খাওয়া হয়, এটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে, বিশেষ করে কিডনি এবং যে পাকস্থলীর আলসার হওয়া অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেমে তার হার্টের উপরে চাপ তৈরি করা, তো এই সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। তবে ব্যথার ওষুধ খেতে গেলে অবশ্যই ডাক্তারের সুপারভিশনে খেতে হবে, কতটুকু খেতে হবে ডাক্তারই সিলেক্ট করে দেবে, কোন কোন প্রিপারেশনে। অনেক দেখা যায় যে কিছু কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো কিডনি ফ্রেন্ডলি বা কিডনিকে ক্ষতিগ্রস্ত কম করে, কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো হার্টের ক্ষতিগ্রস্ত কম করে, কিছু আছে যে পাকস্থলীতে আলসারের প্রবণতা কম করে, তো কোন ধরনের ব্যথার ওষুধকে চুজ করতে হবে একজন ডাক্তারই সিলেক্ট করে দেবে তার সিমটম, তার শারীরিক অবস্থা দেখে। তো অবশ্যই এটাকে ডাক্তারের শরণাপন্ন হয়েই ওষুধগুলো খাওয়া এবং নিজে নিজে ওষুধ দোকান থেকে যথাযথ ব্যথার ওষুধ না খাওয়া।
0: অনেক ধন্যবাদ স্যার। শ্রোতাবন্ধু যারা শুনছেন, হয়তো অনেকের অনুষ্ঠানটি ভালো লাগছে স্যার, তারা যদি আপনাকে খুঁজে ফিজিওথেরাপি নিতে চান তো কিভাবে যোগাযোগ করবেন?
1: আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে নিচতলায় 101 নম্বর রুমে শনি থেকে বুধবার পর্যন্ত 9টা থেকে 2টা পর্যন্ত সেবা দিয়ে থাকি।
0: জি, অর্থাৎ যারা সরকারিভাবে এই চিকিৎসা নিতে চাচ্ছেন খুলনা মেডিকেল কলেজে গেলে আপনার সঙ্গে যে ফিজিক্যাল মেডিসিন বিভাগে যোগাযোগ করলে এই তথ্যগুলো ডিটেলসে দেওয়া হবে। স্যার, খুলনা মেডিকেলে কি এই ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়া হচ্ছে?
1: আসলে খুলনা মেডিকেল কলেজে এখনও পর্যন্ত এটা আউটডোর বেসিসেই আমরা রোগটা নির্ণয় করি এবং ওষুধের মাধ্যমে এবং কিছু ব্যায়াম আমরা সরাসরি দেখাই দিই, এতটুকু দিতে পারি, কিন্তু এর বাইরে যে ট্র্যাকশন বা অন্যান্য মডালিটিসগুলো ব্যবহার করে যে থেরাপিগুলো, ফিজিওথেরাপি দেওয়া হয়, এটা আসলে এখনো পর্যন্ত ওইভাবে করে কোনো আমাদের ইনডোর সুবিধা এখনো চালু করা সম্ভব হয়নি। আমরা প্রচেষ্টায় আছি, অতি দ্রুতই হয়তো আমরা এই সুবিধাটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো।
0: তবে আমাদের খুলনাতে এরকম চিকিৎসা দেওয়া হচ্ছে,
1: খুলনাতে চিকিৎসা
0: দেওয়া হচ্ছে। শ্রোতা বন্ধু, আশা করি অনেক বেশি উপকৃত হয়েছেন। এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং আলোচনায় ছিলেন আমাদের সঙ্গে ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ খুলনা। আর সাথে ছিলাম আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা। শ্রোতা বন্ধু, আশা করছি এর পরবর্তীতে শিরার সমস্যা হলে অবশ্যই আমরা বিশেষজ্ঞের শরণাপন্ন হব এবং ফিজিওথেরাপির জন্য বা এই শিরার সমস্যার জন্য ফিজিক্যাল মেডিসিন বিভাগে যোগাযোগ করব। তো আজ এ পর্যন্তই, সময় একেবারেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা আজকের মতো এখানে।
2: স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঞ্চালনা করলেন ডাক্তার সাবরিনা রহমান, সম্পাদনা শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মুফতি রবিউল ইসলাম রাফে।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اني ذاهب الى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিখি অনুষ্ঠানে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আরবি ভাষা নিয়ে কথা বলবো এবং আরবি ভাষার বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য এবং বিভিন্ন প্রয়োগ আমরা এখানে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আলোচনা করব ইনশাআল্লাহ।
2: ইনশাআল্লাহ
1: আমরা যে সূরাটির অংশবিশেষ বেছে নিয়েছি আজকের আলোচনার জন্য, সেটা হলো সূরা সাফাত, 37 নম্বর সূরা কোরআন করিমের, 114টি সূরার মধ্যে 37 নম্বর সূরা, 99 থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলবো। আজকের এই আলোচনার মধ্যে বিষয়বস্তু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হিজরত করেছেন নমরুদের অত্যাচারের কারণে নিজ দেশ থেকে। তিনি ইরাক ছেড়ে তিনি মিশরের উদ্দেশ্যে হিজরত করেছেন এবং সেখান থেকে পরবর্তীতে তার পরিবার পরিজনকে মক্কায় রেখে এসেছেন, অর্থাৎ স্ত্রী হাজেরা এবং তার একমাত্র সন্তান হযরত ইসমাঈল
3: আলাইহিসসালাম।
1: সেখানে কিভাবে তিনি আল্লাহর নির্দেশ পালনের জন্য যে কুরবানির যে বিধানটা, এই সম্পর্কে এই আয়াতগুলো আসছে, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা বলছি যে এসো আরবি শিখি, আরবি একটা ভাষা, পৃথিবীর একটি প্রাচীনতম ভাষা আরবি। সব ভাষায় আল্লাহর নিয়ামত এবং সব ভাষায় আল্লাহর সৃষ্টি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুমের মধ্যে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হল আকাশ এবং পৃথিবীর সৃষ্টি আর মানুষের ভাষা এবং বর্ণ রঙের ভিন্নতা। ভিন্ন ভিন্ন ভাষায় মানুষ কথা বলে, এক এক মানুষ এক এক রঙের, এক এক বর্ণের, এক এক বৈশিষ্ট্যের। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আমি আপনার পূর্বে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমিহি, তার কওমের ভাষায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষায়, আরবি ভাষাভাষী করে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, এবং এই ভাষার মধ্যে এমন কিছু সৌন্দর্য অলংকার রয়েছে যা পৃথিবীর অন্য ভাষার মধ্যে নেই। এটা খুবই স্বাভাবিক, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি দুনিয়াতে পাঠিয়েছেন এক একটা এক এক বৈশিষ্ট্যের গুণের মানের। যেমন সব রাত্রির মূল্যমান এক হয় না, সাধারণ একটি রাত আর লাইলাতুল কদর মানে গুণে অনেক বেশি। মানুষদের মধ্যে এরকম ভিন্নতা আছে, একজন সাধারণ মানুষ, একজন জ্ঞানী মানুষ, আবার একজন নবী রাসুল, মানের ভিন্নতা হয়। তো এরকম ভাষায় ভাষায় ভিন্নতা হয়, ভাষার অলংকার সৌন্দর্যেরও ভিন্নতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত ভাষা সৃষ্টি করেছেন সমস্ত ভাষার সৌন্দর্য রয়েছে, সমস্ত ভাষার একটা মানে মাধুর্য রয়েছে, ওই ভাষার অলংকার রয়েছে, ওই ভাষার কামানিন গ্রামার রয়েছে, ব্যাকরণ। আরবি ভাষার ব্যাকরণগুলো, আরবি ভাষার শব্দগুলো, আরবি ভাষার বাক্যের নিয়ম বিন্যাস, আরবি ভাষার সর্বোপরি অলংকারগুলো, এটা একটু ব্যতিক্রম। যারা ভাষা বিজ্ঞানী এবং অনেকগুলো ভাষা যারা গবেষণা করে তারা এটা খুব ভালো করে জানে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহাগ্রন্থ কোরআন বিশ্ব মানবতার হুদাল্লিন্নাস, সমগ্র বিশ্ব মানবতার জন্য যেটা গাইড, এই পুস্তক নাজিল করার জন্য রাব্বুল আলামিন এই আরবি ভাষাকে বেছে নিয়েছেন।
2: সুবহানাল্লাহ।
1: এজন্য এই আরবি ভাষার সৌন্দর্যটা আমাদের উপলব্ধি করা উচিত। যদি আসলে এই ভাষার গুরুত্ব যদি আমরা বুঝতাম, এই সৌন্দর্যটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমরা এই এই ভাষাটা শুধু ধর্মীয় ক্ষেত্রে বা আখিরাতের বিষয়ে শুধু তাই না, দুনিয়ার লাইনেও এই ভাষার গুরুত্ব রয়েছে। পুরো মধ্যপ্রাচ্যের একচাটিয়া ভাষা হলো আরবি ভাষা। সেখানে

0: ধর্মের মানুষই বাস করুক না কেন, মুসলমান, ইহুদি, তারপরে খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষেরা আছে, তাদের সবার ভাষায় আরবি। এবং এই আরবি ভাষাভাষীদের দেশে আমাদের প্রচুর প্রবাসী ভাইয়েরাকে সেখানে বিভিন্ন কাজের জন্য, চাকরির জন্য যায়, তারাও যদি ভাষাটা কিছু জানতো তাহলে এই ভাষাটা জানার কারণে দুনিয়ার দিক দিয়ে অনেক উপকার হতো তাদের, তারা ভালো একটা চাকরি পেত, ভালো ইনকাম তারা করতে পারত। তো সবকিছু মিলায়ে আমরা মনে করি যে এই আরবি ভাষাটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আমাদের জীবনের, আমাদের এই বিশ্বের। তো আমাদের জন্য উচিত হলো এই ভাষাটা চর্চা করার, এবং কিভাবে চর্চা করলে এই ভাষাটা সহজ হবে, কিছুটা হলেও মানুষ আয়ত্ত করতে পারবে, এসো আরবি শিখি, এর একটি অংশ বিশেষ। তো আজকে আমরা যে সূরাটা পড়তে যাচ্ছি, এই সূরার মধ্যে বা এই আয়াতগুলোর মধ্যে সূরা সফফাত, এখানে একটা বিষয়বস্তু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর নবী ছিলেন, অনেক বড় নবী। তো আল্লাহর তাওহীদ একত্বের বাণী প্রচারের জন্য তাকে অনেক বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তার মধ্যে একটা পরীক্ষা ছিল যে তৎকালীন ইরাকের অত্যাচারী বাদশাহ নমরুদ, সে তাকে ধরে এনে আগুনের মধ্যে নিক্ষেপ করে, সেখানে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এবং তিনি সে আগুন থেকে নিরাপদেই বের হয়েছেন। এটা ছিল ওই সময়ের মানুষদের জন্য একটা শিক্ষা যে তিনি আল্লাহর নবী এবং আল্লাহর সাহায্য কিভাবে তারপরে এসেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আর ওই ইরাকে থাকার সুযোগ ছিল না, তাকে হিজরত করে যেতে হয়েছে। তো এক পর্যায়ে তিনি ওই হিজরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, রব্বি মানে আসলে ছিল রব্বি ইয়া মানে আমার, আর রব মানে প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, হাব এটা হিবাত, হিবাতুন মানে দেওয়া, ওয়াহাব আয় হাবু মানে দান করা, এখান থেকে একটা শব্দ আছে আল্লাহ তাআলা একটা নাম ওয়াহাব, ওয়াহাব ওয়াহাব মানে কি মহান দাতা,
1: মহান দাতা
0: যিনি অনেক কিছু দেন, ওইখান থেকে হাব আপনি দান করেন লি আমাকে, আমাকে দান করেন মিনাস সালিহিন, সালেহ মানে সৎকর্মশীল, যাদের আমল ভালো, কাজ ভালো, চরিত্র ভালো, তো একজন নেককার সন্তান আমাকে দান করেন, এর মানে এই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিলেন, প্রথম যিনি সারা, পরবর্তীতে আম্মাজান হাজেরা,
1: হাজেরা
0: তো তার কোনো সন্তানাদি হয়নি ইতিপূর্বে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন একেবারে বার্ধক্যে এসে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার এই হিজরতের অবস্থায় আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় এই দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাকে সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফা মানে অতঃপর, বাশশারা ইবাশশিরু, বিশারাত মানে সুসংবাদ,
1: সুসংবাদ,
0: হ্যাঁ বাশশারনা অতঃপর আমি সুসংবাদ দিলাম হু তাকে, বিগুলামিন হালিম, গুলাম মানে বালক,
1: বালক
0: হালিম মানে সহনশীল,
1: সহনশীল
0: সহ্যশীল, আমি তাকে একটি সহনশীল বা সহ্য শক্তি সম্পন্ন এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আমরা অনেক সময় বলি না গোলাম, আরবরা কিন্তু গোলাম বলে কাকে, পুত্র সন্তানকে গোলাম বলে, যদিও আমাদের উর্দু ফার্সি পরিভাষায় গোলাম মানে কি ক্রীতদাস,
1: ক্রীতদাস
0: আব্দুন, যেটা আব্দুন মানে হলো আরবিতে আব্দুন মানে গোলাম, মানে উর্দুতে গোলাম, বাংলায় গোলাম মানে হলো গোলাম মানে ক্রীতদাসকে বলে, কিন্তু আরবরা গোলাম বলে কাকে,
1: মানে বালক,
0: বালক ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কে যে সন্তানের সুসংবাদ দিলেন সে ছিল কি সহনশীল, হেলেমওয়ালা, একটা হলো সবর ধৈর্য, আর হেলম সহ্য করতে পারা। দেখেন সব বাচ্চা সব মানুষের মধ্যে সহ্য শক্তি ধৈর্য শক্তি একরকম থাকে না, কিছু মানুষ আছে এরা অসুস্থ প্রকৃতির, একটু গরম সহ্য করতে পারে না, একটু ঠান্ডা সহ্য করতে পারে না, একটু ক্ষুধা সহ্য করতে পারে না, একটু কষ্ট সহ্য করতে পারে না, সবসময় বিরক্তি প্রকাশ করে তারা। কিন্তু যাদের মধ্যে সহ্য শক্তি বেশি তারা ঠান্ডা গরম শীত তারপরে কষ্ট ক্ষুধা বিপদাপদ এরপরে অসুস্থতা রোগ শোক এগুলো সহ্য করতে পারে। তো যে মানুষের মধ্যে সহ্য শক্তি নেই সে কিন্তু দুনিয়ায় কিছু করতে পারবে না। এই দুনিয়াতে যত বড় মহামানব এসেছেন তারা সবাই ধৈর্যশীল ছিলেন এবং সহ্য করার মতো সিফাত তাদের মধ্যে ছিল। এই জন্য নবী রাসুলদের পথে যারা চলবে, নবীদের ওয়ারিশ হবে, আল্লাহর পথে যারা চলবে অথবা বড় কিছু মানুষকে উপহার দিতে চাবে, তাদের জন্য ধৈর্য একটা মহৎ গুণ এবং সহ্য করতে পারতে হবে। সবসময় বিরক্তি প্রকাশ করলে
1: হবে না,
0: সেই মানুষগুলো সফল হবে না। তো আল্লাহ তাআলা তাকে একজন সহনশীল সহ্য শক্তি সম্পন্ন এক বালক সন্তানের সুসংবাদ দিলেন হজরত ইসমাইল আলাইহিস সালামকে। তো এই ঘটনা কোরআনে কারিমের মধ্যে এরকম আসছে যে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার সন্তান অর্থাৎ হাজেরা এবং ছেলে ইসমাইল আলাইহিম আসসালাম এদেরকে সেই মক্কার কাবা শরীফ যেখানে এইখানে রেখে আসছিলেন মরুভূমির মধ্যে সাফা মারোয়া পাহাড়েরই এক পাশে পাদদেশে। আল্লাহর নির্দেশটা ছিল, এটাও ছিল আর একটা কঠিন নির্দেশ, এই অবস্থায় ছোট বাচ্চা এবং পরিবারকে এই মরুভূমির মধ্যে রেখে আসা অনেক কঠিন ছিল বিষয়টা। কিন্তু আল্লাহ তালার হুকুম, যেহেতু আল্লাহ তালা চাচ্ছেন যে দেখবে বান্দা কতটুক বিশ্বাস করে, আস্থা রাখে আল্লাহর প্রতি, এবং তার পরিবার পরিজনও কতটুক বিশ্বাস করে আল্লাহ তালার এই আশ্বাস, আল্লাহ তালার এই ওয়াদাকে। তো এক্ষেত্রেও হজরত ইব্রাহিম আসসালাম পাশ করেছিলেন। এরপরে যখন এই বালক সন্তান যখন বাবার সাথে হাঁটতে পারে, দৌড়াতে পারে এমন বয়সে উপনীত হলেন, ফালাম্মা বালাগা, বালাগা এবলুগ মানে বুলুগ মানে পৌঁছে যাওয়া,
1: পৌঁছে যাওয়া।
0: আমরা বাংলায় একটা শব্দ বলি, বাংলায় প্রচুর আরবি শব্দ আছে, যেমন বালেগ হয়ে যাওয়া,
1: জি
0: মানে পূর্ণতায় পৌঁছে যাওয়া। তো যখন সে পৌঁছে গেল মাহু পিতার সাথে, আসা ইয়া সাইন মানে দৌড়ানো,
1: দৌড়ানো,
0: ওই যে সাফা মারোয়া সাই করি আমরা আরবিতে বলি, সাই করে, সাই মানে কি দৌড়ানো, চক্কর দেওয়া। যখন বাবার সাথে দৌড়াতে পারে এমন বয়সে উপনীত হলো এই সন্তান, এই সহনশীল সন্তান অর্থাৎ ইসমাইল
1: আলাইহিসসালাম,
0: তখন আল্লাহ তাআলা নির্দেশ করলেন স্বপ্নের মাধ্যমে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং আমার হুকুম অনুযায়ী তুমি তাকে কুরবানি করে দাও, একমাত্র সন্তানকে। এটা কি একজন বাবার পক্ষে এরকম একটা হুকুম আল্লাহর পক্ষ থেকে মানা, এটা কি সহজ?
1: অতি কঠিন।
0: কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরীক্ষা করতেছেন, পরীক্ষায় পাশ করে গিয়েছেন। তিনি তখনও জানতেন না যে এটা একটা পরীক্ষা ছিল, যে আমার সন্তানকে কুরবানি করা লাগবে না, কিন্তু তিনিও জানতেছেন যে কুরবানিই করতে হবে, ছেলেও জানতেছে আমি কুরবানি হয়ে যাব, ছেলের মা সেও জানতেছেন যে আমার সন্তান কুরবানি হয়ে যাবে, তারপরেও তারা রাজি হয়ে গেলেন, কিন্তু সেই কুরবানি হয়নি, অন্য কিছু ইচ্ছা ছিল, কিন্তু মনের পরীক্ষা ছিল এটা। তো আল্লাহ তাআলা তাকে ওই অবস্থায় ছেলেকে কুরবানি করার নির্দেশ দিলেন। তখন ছেলে কি বলল, কয়লা ইয়া বুনাইয়া, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, ইয়া মানে হে, আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া আখি, হে ভাই, ইয়া হাবিবি, হে বন্ধু, হে আমার বন্ধু, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান,
1: সন্তান
0: ইবনুন মানে সন্তান,
1: জি,
0: আর বুনাইয়ুন মানে প্রিয় সন্তান,
2: প্রিয় সন্তান, জি,
0: ইন্নি আরা, নিশ্চয় আমি দেখতেছি, ফিল মানামি, স্বপ্নে, যে আন্নি আযবাহুকা, আমি তোমাকে যাবাহায় যাবাহু মানে জবাই করতেছি, কা তোমাকে, এটা আল্লাহর নির্দেশে জবাই করতেছি। তো এইটা এখন আমার প্রতি হুকুম যে আমি তোমাকে জবাই করা লাগবে, তুমি কি বলো, ফাংজুর, তুমি দেখো বা তুমি ভাবো যে মাদা তারা, তুমি কি দেখো, নাজার আঙ্গুর নজর করা আর আয়রা দেখা, মানে তুমি এটাকে ভেবে দেখো যে তুমি কি করতে চাচ্ছ। তখন ছেলে বলল যে কালা ইয়া আবাতি, হে আব্বাজান, ইফ আল, আপনি করে দেন, মা তু উমারু, যা আপনাকে আদেশ করা,
1: আদেশ করা হয়েছে,
0: তার মানে আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন এটা আপনি কার্যকর করে,
1: কার্যকর করে,
0: আমি কি এতে বিচলিত হব না, সা অচিরেই, সা মানে অচিরেই, আরবিতে দুটো শব্দ আছে, সিন এবং সা, সা মানে কি অচিরেই, সাউফা মানে
1: অচিরে,
0: অচিরে, হ্যাঁ, সাউফা আর সা, এখানে এসেছে সা তাজিদু, সা অচিরে, তাজিদু, তুমি আমাকে, তুমি পাবে নি আমাকে, অচিরেই তুমি আমাকে পাবে, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান তাহলে আপনি আমাকে অচিরেই পাবেন, মিনাস সাবিরিন,
1: ধৈর্যশীলদের মধ্যে,
0: ধৈর্যশীলদের অন্যতম, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন,
1: জি,
0: মিন মানে থেকে, সাবিরুন এর বহু বচন সাবিরিনা, ধৈর্যশীল যারা, তারা যারা ধৈর্য ধরে বা ধৈর্যের পরীক্ষা যারা উত্তীর্ণ, আপনি আমাকে তাদেরই একজন পাবেন অচিরেই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান,
2: জি অবশ্যই।
0: তখনও তার আল্লাহর পরে ভরসা ছিল। এরপরে বাবা ছেলেকে নিয়ে গিয়েছেন কুরবানির স্থলে ওই মিনাতে, এরপরে সেখানে গিয়ে বেঁধেছেন, তারপরে চিৎ করে শোয়ে গলায় ছুরি চালিয়েছেন সেখানে। এখানে কোরআনে কারিমের মধ্যে খুবই সংক্ষেপে বলে দেওয়া হয়েছে ঘটনাটা, অনেক কিছু উজ্জ রেখে। তো হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা এসেছে যে এরপরে গলার দিকে ছুরি চালিয়েছেন, কাটেনি, ইব্রাহিম আলাইহিসসালাম বারবার অবাক হচ্ছেন যে ঘটনাটা কি, কাটতেছে না কেন, তাহলে কি আমার কুরবানি কবুল হচ্ছে না আল্লাহর কাছে, এইভাবে ভাবতেছেন তিনি। তার মানে তার চেষ্টার কোনো কমতি ছিল না, এক পর্যায়ে উপুড় করে কপাল মাটিতে লাগায়ে চেপে ধরে তারপরে ঘাড়ে ছুরি চালাচ্ছেন, কচি মানুষ, ছোট মানুষ, এবং ছুরি ধারালো, কাটবে না কেন। তখন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা, অতঃপর, লাম্মা মানে যখন, লাম্মা অর্থ
1: যখন,
0: আরবি শব্দ। আসলামা ইসলাম, আমরা ইসলাম বলি না, ইসলাম ধর্ম। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা।
1: আত্মসমর্পণ করা,
0: ইসলাম মানে আত্মসমর্পণ
1: করা,
0: অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে আল্লাহ তাআলার অনুসারীরা, আল্লাহ তাআলার বিশ্বাসী বান্দারা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবে। এই এখান থেকে ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে যে আত্মসমর্পণ করে। আর মুসলিমুন মানে মুসলিম উম্মা, মানে যারা আত্মসমর্পণকারী সম্প্রদায়। এখানে আমরা কিন্তু মুসলিম নিজেদেরকে বলি, আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ যে করে সেই মুসলিম হয়,
1: সেই মুসলিম হয়।
0: আর যে প্রত্যেকটা বিধান সে আত্মসমর্পণের মাধ্যমে মেনে নেয়, সেই ইসলামকে পরিপূর্ণ করে। তো এখানে সে শাব্দিক অর্থে এসেছে ফালাম্মা আসলামা। আসলামা এক বচন, এর দ্বি বচন আসলামা।
1: আসলামা
0: যখন বাবা এবং সন্তান দুইজন আত্মসমর্পণ করেছে, ওয়া তাল্লা, এবং তাল্লা এতিল্য শব্দের অর্থ হলো উপুড় করে শোয়ানো। যখন উপুড় করে শোয়ায় আছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম। হু মানে ইসমাইলকে, লিল জাবিন, জাবিন মানে কপাল, কপালের উপর উপুড় করে শোয়ায় আছে, এবং ছুরি চালাইছে এবং কাটেনি। অনাদাইনাহু, আর নিদা, নিদা মানে আহ্বান করা, ডাক দেওয়া। অনাদাইনা, আর আমি ডেকেছি হু তাকে, আইয়া ইব্রাহিম, অর্থাৎ হে ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম বলে ডাক দিয়েছেন এবং বলেছেন যে কদ সাদ্দাকতা, অবশ্যই, কদ মানে অবশ্যই, কদ সাদ্দাকতা, সাদ্দাকা ইউসাদিক, তাসদিক করা,
1: সত্যায়ন করা।
0: এখান থেকে হ্যাঁ, সিদকুন মানে সত্য, সাদিকুন যে সত্য কথা বলে, হ্যাঁ, সাদ্দাকা মানে সত্যায়ন করা, বাস্তবায়ন করেছ, বাস্তবায়িত করেছ, আর রুইয়া স্বপ্নকে,
1: স্বপ্নকে
0: তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছ বা সত্যে সত্যে পরিণত করেছ। ইন্না, নিশ্চয় আমি, কাজালিকে, এভাবে, নাজজি আল মুহসিনিন, জাজা ইয়াজজি মানে প্রতিদান দেওয়া, এভাবে আমি প্রতিদান দিই আল মুহসিন, মুহসিন মানে সৎকর্মশীল, বহুবচন মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদেরকে এভাবে আমি প্রতিদান দিই। এরপর আল্লাহ তাআলা প্রশংসা করে বলতেছেন, ইন্না হাদা, নিশ্চয় এ কাজটা, হাদা মানে ইহা, হাদা হাদিহি মানে ইহা আরবিতে, আর দালিকা তিলকা উহা, ইন্না হাদা, নিশ্চয় এই কাজটা, এই যেটা ইব্রাহিম যেটা করলো এবং ইসমাইল যেটা মেনে নিল, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার যে কাজের উপরে কোনো আপত্তি করেনি, এই কাজটা ছিল বা এই ঘটনাটাই ছিল, লাহু আলামে তাকিদ, অবশ্যই, হুয়া আল বালা উল মুবিন, হুয়া মানে সেটা বা সে, আল বালা আল মুবিন, বালা মানে পরীক্ষা,
2: বিরাট পরীক্ষা,
0: আর মুবিন মানে স্পষ্ট,
1: স্পষ্ট,
0: আসলে বালাউন মানে ছোটখাটো পরীক্ষা না, পরীক্ষার জন্য তিনটে শব্দ আসে আরবিতে, ইখতিবার মানে খোঁজ খবর নেওয়া, হালকা পাতলা পরীক্ষা, ইমতিহান মেহনত থেকে,
1: মেহনত থেকে,
0: একটু ঘাম ধরে, একটু কষ্ট হয়, একটু দুই তিন ঘন্টা সময় দেওয়া লাগে পরীক্ষার খাতা কলম নিয়ে, এটা ইমতিহান বলে আরবিতে। আর বালা ইবতেলা মানে যেখানে বালা মুসিবত হয়ে যাবে, একেবারে হাড় ভেঙে যাবে, কঠিন অবস্থা, বালা মানে মহাপরীক্ষা, বালা মানেই মহাপরীক্ষা, আর মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট মহাপরীক্ষা এটা। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। ওয়াফাদাইনাহু, ফিদিয়া আছে না একটা আরবি, ফিদিয়া মানে কি? মুক্তিপণ,
1: মুক্তিপণ।
0: ওয়াফাদাইনাহু, আমি ইব্রাহিমকে মুক্তিপণ দিলাম, অথবা ইসমাইলের পরিবর্তে আমি মুক্তিপণ দিলাম, বিযিবহিন আযীম, যিবহুন মানে হলো এমন একটা পশু যেটা জবাই করা হয়, তার মানে একটা পশু দিলাম, আযীম, একটা বড় পশু দিলাম, হৃষ্টপুষ্ট। এই কুরবানি তো দেওয়াই লাগলো না, বরং এই এই পশুটাকে নিয়ে এখন পরিবার পরিজন অভুক্ত তারা তারা খেতে পারবে। অতারাক না আলাইহি, তারকুন মানে রেখে দেওয়া অথবা স্থায়ী করে দেওয়া, অতারাক না আলাইহি, আমি স্থায়ী করে দিলাম এই বিধানটা, ফিল আখিরিন, পরবর্তীদের জন্য, তার মানে কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা, তারা এই কুরবানি করবে। কুরবানি কেমন যেন? ছেলের মুক্তিপণ, ওই মিনার এই কুরবানিটা,
1: অবশ্যই,
0: তো তারা কুরবানি করবে পরবর্তীতে, এই বিধান আমি রেখে দিলাম। তাহলে যারা কুরবানি করবে কেমন যেন নিজের সন্তানের জানের কুরবানি হয়ে যাবে, এর মাধ্যমে বিপদ আপদ দূর হবে। এই কুরবানির পশু সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা নিজেরা ভক্ষণ করবে, আর দুই শ্রেণীর মানুষদেরকে খাওয়াবে, যারা মানুষের কাছে চাই আর যারা চায় না,
1: চায় না,
0: উভয় শ্রেণীকে দেবে, আত্মীয় স্বজন হোক, সে পাড়া প্রতিবেশী হোক বা যে কোনো ধর্মের মানুষদেরকে কুরবানির গোশত খেতে দেওয়া হবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি, সালাম মানে শান্তি,
1: শান্তি,
0: আল্লাহর পক্ষ থেকে শান্তি, কাদালিকা নাজজিল মুহসিনিন, এই কথাটা আর একবার গেছে আগে, এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিই, তাদের কোনো ক্ষতি হবে না, বাকি পরীক্ষাটা হবে কঠিন এবং তারা পাশ করবে, উত্তীর্ণ হবে। ইন্না হুমিন ইবাদিন আল মুমিনিন, আব্দুন এর বহুবচন ইবাদ, বান্দা, মুমিন মানে বিশ্বাসী, নিশ্চয় ইব্রাহিম বিশ্বাসী বান্দাদের অন্যতম, বা সে একজন বিশ্বাসী বান্দা। তো 99 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আমরা যতটুকু আমরা কথা বললাম, একটু মানেটা দেখালাম। আরবি ভাষাভাষী যারা তারা তো এটা বোঝে, আমরা যারা ভাষাভাষী না অন্তত এই এখান থেকে এই একটা ঘটনার তো আমরা জানলাম, পাশাপাশি আমরা বেশ কিছু শব্দ জানলাম, অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। এখানে আমরা আমাদেরকে কয়েকটা জিনিস হতে হবে, একটা সালিহীন সৎকর্মশীল হতে হবে। সালেহ মানে কি?
1: সৎকর্মশীল।
0: যদি সৎকর্মশীল কোনো মানুষ না হয় তো ওই মানুষের মাধ্যমে কোনো কল্যাণ কেউ লাভ করবে না,
1: লাভ পাবে না।
0: অসৎ মানুষ, অসৎ মানুষের সঙ্গ সবই মুসিবত।
1: জি।
0: আরেকটা জিনিস হলো হালিম, হালিম হতে হবে আমাদের,
1: সহনশীল
0: হতে হবে। এই দুটো জিনিস আমরা পেলাম, সহ্য শক্তি হতে হবে। সব সময় মানে একেবারে শিকায়ত করা, অভিযোগ করা, একটু কিছু হয়ে গেলে বিরক্ত হওয়া, এই মানুষ পৃথিবীতে কোথাও দাঁড়াতে পারে না। তাদেরকে নিয়ে কেউ মানে শান্তিতে থাকতে পারে না, কারণ আমাদের চলতে গেলে ধরেন সামাজিক মানুষ, আমরা পরিবারের সাথে মিলেমিশে থাকি, আমরা বিভিন্ন চাকরি বাকরি করি, বিভিন্ন অফিস আদালতে, এর মধ্যে যদি একজন মানুষ সহনশীল না হয় সে তার বন্ধুদের সাথে চলতে পারবে না। একটা পরিবেশে থাকতে গেলে অনেক প্রতিকূল অবস্থা, সেজন্য সহনশীল হতে হবে আমাদের। এরপরে আর একটা জিনিস, সেটা হলো যে এখানে আর একটা শব্দ এসেছে যে সাবিরিন, সাবিরিন হতে হবে আমাদের। সাবির মানে কি? ধৈর্যশীল,
1: ধৈর্যশীল।
0: সাবের মানুষের নাম রাখে না, সাবের, সাবের নাম রাখে, হালিম নাম রাখে, সালেহ মানুষের নাম রাখে, সালেহ মানে সৎকর্মশীল, হালিম মানে সহনশীল। সবের মানে কি?
1: ধৈর্যশীল,
0: ধৈর্যশীল। সবর থাকতে হবে, আমরা বাংলায় অ্যাভেলেবেল বলি সবর। সবর মানে কি? ধৈর্য,
1: ধৈর্য।
0: সবর আমাদের মধ্যে থাকতে হবে। অসবর, অধৈর্যশীল, ধৈর্য নেই যাদের মধ্যে, অধৈর্য, এরাও সফল হতে পারে না জীবনে। কারণ জীবনের সফলতার পথটাই হলো ধৈর্য দিয়ে। এরপরে হলো আর একটা শব্দ আসলামা,
2: আসলামা।
0: ইসলাম, আত্মসমর্পণ করতে হবে,
1: আত্মসমর্পণ করতে হবে।
0: কার কাছে আত্মসমর্পণ? আল্লাহ তাআলার হুকুমের কাছে,
1: হুকুমের কাছে।
0: আল্লাহ তাআলা একটা হুকুম আমাদেরকে দেবেন, যে হুকুমটা হয়তো হতে পারে আমাদের কাছে বাহ্যিকভাবে অপছন্দনীয়, কিন্তু ওটার মানার মধ্যে আমাদের কি কল্যাণ রয়েছে, এই ইসলাম, আত্মসমর্পণ আমাদের থাকতে হবে। অনেক সময় বাচ্চা খেতে চায় না, সে তার বাবার হুকুমের কাছে আত্মসমর্পণ না করে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, ঘুমাতে চায় না, ও অসুস্থ হয়ে পড়বে যদি না ঘুমায়, ও পড়তে চায় না, ও যদি আত্মসমর্পণ না করে হুকুমের কাছে তাহলে সে সারা জীবন অজ্ঞ থেকে যাবে। তাহলে আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হবে। এই অর্থে আমরা মুসলিম হতে হবে আমাদেরকে। অনেক মানুষ আছে মুসলিম কিন্তু আসলে তাদের প্রকৃত আমলের মধ্যে ইসলাম বা আত্মসমর্পণ নেই। এখানে আমরা ইসলাম একটা শব্দ শুনলাম, মুসলিম শব্দ জানলাম, প্রত্যেকটা শব্দ অসাধারণ সুন্দর, কিন্তু আমরা এই শব্দের গুণাবলী আমরা অর্জন করতে পারি না, চেষ্টা করবো
1: ইনশাআল্লাহ,
0: ইনশাআল্লাহ। আর একটা শব্দ আছে কত সাদ্দাক্তা, সিদকুন মানে সত্য,
1: সত্য।
0: ওইখান থেকে সাদিকুন মানে সত্যবাদী,
1: সত্যবাদী।
0: অনেক মানুষ আছে না, তার নাম সাদেক,
1: সাদেক,
0: সাদেক হোসেন,
1: সাদেক, সাদেক।
0: আর একটা হলো সাদিকুন মানে বন্ধু, কারণ সত্যবাদী না হলে বন্ধু হতে পারে না। আর একটা হলো মুহসিন, এখানে একটা শব্দ মুহসিন মানুষের নাম আছে না, মুহসিন মানে কি? সৎকর্মশীল,
1: সৎকর্মশীল।
0: যে এহসান করে, অন্যের উপকার করে, অন্যের প্রতি সদয় হয়, অথবা আল্লাহ তাআলার হুকুমকে যে হৃদয় থেকে, মন থেকে, কষ্টের হুকুম, আনন্দের হুকুম, সব হুকুমই হৃদয়ে মন থেকে নিষ্ঠার সাথে পালন করে, তাকে বলে মুহসিন। তো এই মুহসিন হওয়া, এখানে মানুষের নাম রাখে মুহসিন। আর একটা শব্দ আছে মুবিন মানে স্পষ্ট,
1: স্পষ্ট।
0: ইদানিং মানুষের নামও মুবিন রাখে,
1: মুবিন রাখে।
0: সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে। মুবিন মানে কি? আরবিতে
1: স্পষ্ট।
0: এই কোরআনের একটা নাম হলো কিতাবুম মুবিন, স্পষ্ট, ওপেন কিতাব। এই কিতাবটা গোপন আটকায় রাখে না কেউ, এটা শুধুমাত্র জ্ঞানীরা পড়বে, যারা কম জ্ঞানী তারা পড়বে না এমন না। এই কিতাবটা শুধু আটকায় রাখতে হয় বাক্সর মধ্যে, ডেস্কের মধ্যে এমন না, সারা পৃথিবীর মানুষ এটা পড়তে পারে, জানতে পারে। আজিম মানে বিশাল, আজিম মানে কি? একটা শব্দ বিশাল। আর মুমিন আর একটা শব্দ আছে, মুমিন মানে কি? বিশ্বাসী,
2: বিশ্বাসী।
0: তো যাই হোক, তো আমরা আজকে এই পাঠের ভিতরে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আরবি শিখেছি এবং এটা আমরা চর্চা করব
1: ইনশাআল্লাহ।
0: এই গুণাবলীর কথা, এখানে যে সমস্ত শব্দ সম্পর্কে বলা হলো, গুণাবলীগুলো আমরা যেন অর্জন করতে পারি নিজেদের জীবনে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন এই গুণাবলীর উপরে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন,
2: আমিন।
0: সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিখে অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
3: বারাকাতুহু। এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মুফতি রবিউল ইসলাম রাফে, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, সার্বিক নির্দেশনা মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, তাই এডিস মশার প্রজনন স্থল আসুন আমরা ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এগিয়ে আসি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনার, এসবে পানি জমতে দিব না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার গর্তের এবং স্থাপনাগুলোতেও যেন পানি জমে না থাকে সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করতে হবে, তাহলেই এডিস মশার লার্ভা আর জন্ম নেবে না। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজস্ব সম্মেলন শুরু হয়। এরপর শুরু হয় রাজস্ব আদায় নিয়ে মুক্ত আলোচনা। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুবির। মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ, খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনে চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠ্যক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে দেশীয় পর্যায়ের খেলাগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বিদ্যালয়সমূহে খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ট্রাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো মনা ভাই?
2: হ্যাঁ, আমি তো ভালোই আছি
3: আলহামদুলিল্লাহ। সবাই
4: আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর রহমতে।
2: রিয়াজ ভাই আপনি কেমন আছেন?
1: আমি আছি তোমাদের দরবার তো ভালোই আছি। কালকে বৃষ্টি ছিল।
2: হয়
1: তা কমলাবু, তোমার খবর কি?
3: আমার খবর আর বিশেষ ভালো না। ওই কলা গাছগুলোর যে বেহাল অবস্থা,
2: তার তো যত্ন নিতে হবে। শোনো,
4: কলা গাছের জন্য কি তুমিও বেহাল যাচ্ছো নাকি?
3: তা না, মানে যে যত্ন যতটুক পারি, যতটুক বুঝি ততটুকুই করি, অতিরিক্ত তো আর কিছু বুঝি না।
4: আমি নিজে তো খাতিছি,
1: তারপরে
4: কইছি তুমি যাইও তোমার একখান দিবানি। আমার যে কি বাম্পার ফলন
1: হয়েছে,
2: কথা হচ্ছে যত্নের রত্ন মেলে,
1: এই জন্য ভালো যত্ন করছে। এই ব্যাপারে আমি বলি, আজকে শুনবো কলা চাষে ফ্রুট ব্যাকিং এবং কলা বাগানের অন্তর্বর্তী পরিচর্যা। আলোচনা করবেন মোহাম্মদ তৌহিদিন ভুঁইয়া, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। ভাই কেমন আছেন?
5: জি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই।
1: আমরা ফোন নম্বরটা বলে দিই, কি বলেন শ্রোতা বন্ধুরা? এই
2: নম্বর
1: আপনারা ফোন করবেন আজ কি ফলটল এই সম্পর্কে জানার বিষয়ে। তার ফোন নম্বরটা বলি,
2: 0190-7-4-7-4-1-2-1-9-1-9-7-0-7-0।
1: আমি আবার বলছি,
3: 0190-7-4-1-2-1-9-7-0-7-0।
1: তাহলে আমরা শুনি তোহেদিন ভাই
2: তিনি বলেন,
1: ব্যাগিং এবং কলা বাগানের অন্তর্বর্তী পরিচর্যা কিভাবে পরিচর্যা করলে আমরা ভালো কলা পাবো, অনেক বড় কাঁদি হবে, সার থেকে আরম্ভ করে কলা
4: এবং
1: ফুল এই লাগে, পোকা না লাগে, ব্যাগিং করতে হবে, এই সম্পর্কে।
5: ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার পরিচয় ইতিমধ্যে দর্শক শুনেছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদিন ভুঁইয়া। আমি অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনাতে কর্মরত আছি। তো আজকের যে বিষয়, এই বিষয়টা হচ্ছে কলা চাষে ফ্রুট ব্যাগিং এবং কলা বাগানের অন্তর্বর্তী পরিচর্যা।
2: জি,
5: তো আমি যে বিষয়টা নিয়ে একটু আগে শুরুতে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কলা। আমাদের নিত্যদিনের যে খাবার আমরা খাই, তার মধ্যে পুষ্টিবিজ্ঞানী এবং বিশ্ব খাদ্য সংস্থার মতে একজন সুস্থ মানুষের দিনে 200-250 গ্রাম ফল খাওয়া উচিত। তো আমরা বাংলাদেশের মানুষ যারা, আমরা কিন্তু গড়ে এই ফলটা খেতে পারি না। তারপরও আমাদের যে মধুমাস বলে থেকে আমরা জুন জুলাই আগস্ট বছরের এই 3 মাস আমাদের বাংলাদেশের মানুষ 60-70% ফল খেয়ে থাকে।
2: জি,
5: আর বাকি 30% ফল বাকি এই 9 মাসে খেয়ে থাকে।
2: জি,
5: কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা প্রথমে বলছে যে আমাদের দিনে 200-250 গ্রাম ফল খাওয়া উচিত, কিন্তু আমরা সেটা খেতে পাচ্ছি না।
2: জি,
5: তার মধ্যেও আমরা যে ফলগুলো সিজনাল ফল, কিন্তু সারা বছর আমরা যে ফলগুলো পেয়ে থাকি তার ভিতর আমাদের ওই প্রথমে যদি বলে থাকি কলা, পেঁপে, পেয়ারা, ডাব এবং নারিকেল, এই ফলগুলো আমরা 12 মাসই পেয়ে থাকি, সারা বছরই পেয়ে থাকি। কিন্তু এই যে সারা বছর যে ফলগুলো, এই যে 4-5টা ফল পেয়ে থাকি, এই ফলগুলো আবার সহজলভ্য না। কিন্তু তার ভিতর কলাটাই একমাত্র সহজলভ্য, সবসময় পাওয়া যায়। এবং উদাহরণটা এইভাবে দেওয়া যায়, সারা বছর যখন তরকারি থাকে না, তখন আলু যেমন সব জায়গায় ব্যবহার করা যায়, ঠিক তেমনি কলাটাও এরকম। যেটা আমাদের অন্য কোন ফল যখন থাকবে না হাতের কাছে, কলাই আমাদের একমাত্র উৎস এবং সহজলভ্য। বিষয়টা হচ্ছে সহজলভ্য। এবং এটা যদি বলে থাকি, এটার ইতিহাসটা হচ্ছে এরকম, প্রায় 650-700 বছর আগে যে পাপুয়া নিউগিনি বা দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলে কলার উৎপত্তি, এবং পরবর্তীতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যারা বণিক ছিল, যারা ইউরোপ

পাচ্ছ যে ফলগুলো, এই যে চারটা পাঁচটা ফল পেয়ে থাকি, এই ফলগুলো আবার সহজলভ্য না, কিন্তু তার ভিতর কলাটাই একমাত্র সহজলভ্য, সবসময় পাওয়া যায়। এবং উদাহরণটা এইভাবে দেওয়া যায়, সারা বছর যখন তরকারি থাকে না, তখন আলু যেমন সব জায়গায় ব্যবহার করা যায়, ঠিক তেমনি কলাটাও এরকম, যেটা আমাদের অন্য কোন ফল যখন থাকবে না হাতের কাছে, কলাই আমাদের একমাত্র উৎস এবং সহজলভ্য। বিষয়টা হচ্ছে সহজলভ্য। এবং এটা যদি বলে থাকি, এটার ইতিহাসটা হচ্ছে এরকম, প্রায় 650 বা 700 বছর আগে যে পাপুয়া নিউগিনি বা দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলে কলার উৎপত্তি। এবং পরবর্তীতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যারা বণিক ছিল, যারা ইউরোপ

0: পাচ্ছ যে ফলগুলো, এই যে চারটা পাঁচটা ফল পেয়ে থাকি, এই ফলগুলো আবার সহজলভ্য না, কিন্তু তার ভিতর কলাটাই একমাত্র সহজলভ্য, সবসময় পাওয়া যায়। এবং উদাহরণটা এইভাবে দেওয়া যায়, সারা বছর যখন তরকারি থাকে না, তখন আলু যেমন সব জায়গায় ব্যবহার করা যায়, ঠিক তেমনি কলাটাও এরকম, যেটা আমাদের অন্য কোন ফল যখন থাকবে না হাতের কাছে, কলাই আমাদের একমাত্র উৎস এবং সহজলভ্য। বিষয়টা হচ্ছে সহজলভ্য। এবং এটা যদি বলে থাকি, এটার ইতিহাসটা হচ্ছে এরকম, প্রায় 650 বা 700 বছর আগে যে পাপুয়া নিউগিনি বা দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলে কলার উৎপত্তি। এবং পরবর্তীতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যারা বণিক ছিল, যারা ইউরোপ, এই পুষ্টিগুণ কলার ভিতর আছে। এবার যদি আমরা বলি, যদি কলা যদি আমরা স্বাস্থ্য উপকারিতাকে, এটা খেলে আসলে আমাদের কি হবে? পুষ্টিগুণ তো বললাম, প্রথমে বলা হচ্ছে যাদের হজম শক্তিতে সমস্যা, তাদের এই কলায় যেহেতু ফাইবার থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং এটা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে
1: কলা।
0: প্রথম, দ্বিতীয় বলা আছে হৃৎপিণ্ড সুস্থ রাখে, অর্থাৎ বলা আছে এখানে যেহেতু পটাশিয়াম থাকে এবং কম সোডিয়াম থাকে, এখানে আমার যে শরীরের যে রক্তচাপ এটা নিয়ন্ত্রণ করে এবং আমার হার্টটাকে সে ভালো রাখে। এরপর বলা হচ্ছে শক্তির উৎস। দেখবেন আমাদের যারা খেলাধুলা করে, ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, তারা দেখবেন মাঠের ভিতর হুট করে একটা কলা খেয়ে ফেলে, তার মানে বোঝা যাচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি যদি কেউ পেতে চায়, তাহলে কলাই একমাত্র উৎস যেটা দ্রুত আপনাকে এনার্জি দেয়। অর্থাৎ বলা হচ্ছে এটাই কাজের শক্তি বাড়ায়, তাই খেলাধুলা বা ব্যায়ামের আগে পরে দারুণ একটা উপকারী এই এনার্জি পাওয়ার জন্য। এরপর বলা হচ্ছে মন ও স্নায়ু ভালো রাখে। কেমন সেটা বলা হচ্ছে, এখানে যেহেতু আমি মনও ভালো রাখে, বলছিলাম যে এখানে ভিটামিন B6 থাকে,
2: হ্যাঁ, শরীর ভালো হলে তো মন ভালো,
0: মনও ভালো থাকতে হবে। এখানে বলেছিলাম আমি যে পুষ্টিগুণের ভিতর বলেছিলাম, এর ভিতর ভিটামিন B6 থাকে এবং এখানে ম্যাগনেশিয়ামও থাকে, তাই এটা কি করে, স্নায়ুতন্ত্রকে, আমার যে স্নায়ু, আমার এই স্নায়ুতন্ত্রকে সচল রাখে এবং আমাকে কি করে, মানসিক ক্লান্তি কমায়। আমি যে মানসিক স্ট্রেসের ভিতর যদি থাকি, এই ক্লান্তিটা আমাকে কিন্তু এই কলাটা
1: কমায়,
0: কলাই কমায়। এবার যদি বলি আমাদের, যদি আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি বলি, যে পাকা কলা যদি চটকে, এর সাথে যদি একটু মধু অথবা টক দই মিশিয়ে যদি আমরা ফেস প্যাক তৈরি করি এবং এটা যদি আমরা মুখে লাগাই, তাহলে আমার ত্বক নরম হবে এবং উজ্জ্বল হবে। ঠিক আছে,
1: আচ্ছা
0: আচ্ছা,
2: লাগাতে
0: হবে। এবার বলা আছে যদি চুলে কলা ও মধু প্যাক ব্যবহার করা হয়, তাহলে আপনার চুল সিল্কি হবে এবং রুক্ষতা দূর হবে। এই কলা, আচ্ছা হ্যাঁ। এবার বলা হচ্ছে কলার খোসার ভিতরের যদি অংশ নিয়মিত যদি আমি দাঁতে লাগে, যদি আমি ঘষি, তাহলে আমার দাঁতের হলুদাব, যে হলুদ হলুদ ভাবটা, এটা কিন্তু দূর হবে, উঠে যাবে। এবার বলা আছে এই যে দেখবেন আমাদের ছাদ বাগানে বা শহরে কৃষিতে দেখবেন, যারা যখন কোনো ফল গাছ বা কোনো গাছ লাগায়, তারা কিন্তু দেখবেন ওই টবের ভিতর কলার খোসা দেয়। অর্থাৎ এই কলার খোসাতে পটাশিয়াম আছে, অর্থাৎ যে গাছের যে পুষ্টি চাইতে, সেটা কিন্তু তাহলে এই কলার খোসা থেকে পটাশিয়ামের চাহিদা আমরা কিন্তু, মানে আমি সার হিসেবে এটা ব্যবহার করতে পারছি আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জুতা, আমাদের যাদের জুতা এতে ময়লা হয়, যদি কলার খোসাটা ঘষে যদি আমি একটু নরম কাপড় দিয়ে যদি ডলা দিই, তাহলে কিন্তু ওই ময়লাটা পরিষ্কার হয়ে যায়,
1: জুতা
0: পরিষ্কার হয়ে যায়।
1: কত কাজে লাগে,
0: অনেক কাজে। তাহলে আমরা তাহলে কলার পুষ্টিগুণ শুনলাম এবং এটা হচ্ছে গিয়ে আমাদের কি স্বাস্থ্য উপকারিতা বা অন্যান্য যে আমাদের উপকারিতা কি, সেটাও কিন্তু আমরা শুনলাম।
2: এই ফলটাকে আমাদের কি করে রক্ষা করতে,
0: হ্যাঁ, এইবার এই ফলটা আমরা কিভাবে রক্ষা করব, তার আগে আমরা যদি বলে থাকি ব্যাগিং। ব্যাগিং এটা ইংলিশ শব্দ, এটা হচ্ছে এক ধরনের পলিথিন বা এক ধরনের অন্য এক ধরনের কাপড় বা অন্য এক ধরনের কাগজ দিয়ে এক ধরনের ব্যাগ তৈরি করা হয়,
1: যেটা
0: মোচাকে আমরা ই করি। তো এটা বলা হচ্ছে আমরা যখন কলার মোচাটা বের হয়, কলার মোচাটা বের হয় 7 দিনের ভিতর যদি আপনি এই ব্যাগিংটা করেন, তাহলে কিন্তু আপনি উপকার বেশি পাবেন। অনেক কৃষক ভাইরা দেরিতে করে, সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষতিটা কি ক্ষতি হবে সেটা আগে বলছি, কিন্তু নিয়ম হচ্ছে 7 দিনের ভিতর করতে হবে। আরো অনেক পোকা আছে, আমরা সেটা বলবো। এখন দেখেন এই যে কলার ব্যাগিংটা আসলে কেন করব, উদ্দেশ্য কি সেটা আমি একটু বলছি। সেটা হচ্ছে বলছে কলাকে সরাসরি সূর্যালোক, সূর্যের যে অতিরশ্মি এবং অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। আপনি যখন এই যে পলিথিন বা যে স্পেশাল যে ব্যাগটা করা হবে, তখন কিন্তু আপনার এই ফলটা সুরক্ষা পাবে অতিরিক্ত তাপ এবং সূর্যালোক থেকে। এবার বলা হচ্ছে,

0: আটকানো থাকবে। এবার বলা আছে এই যে কলার যে আরো কিছু পোকা আছে, থ্রিপস যারা রস চুষে খায়, বা আমাদের বিটল পোকা আছে যারা কি করে কলার কচি কলার গার পরে চলাফেরা করে এবং কুড়ে কুড়ে খায়, এবং আরো অন্য অন্য পোকা আছে, বিটল পোকা আছে, উইভিল পোকা আছে, এরা কি করে এই কলার উপর আক্রমণ করে। তা আপনি যখন ওই যে মোচা বের হওয়ার সাত দিনের ভিতর যখন উপরে বেঁধে দিয়ে নিচের অংশ খোলা রেখে আটকায় দিলেন, তখন কিন্তু এই পোকাগুলো আর ওইখানে আক্রমণ করতে পারে না। এখন আক্রমণ করতে না পারলে তাহলে কিন্তু আপনার কলার কোয়ালিটি বেড়ে যাবে, মানে কি আপনার কলাটা আকর্ষণীয় হবে, দেখতে সুন্দর হবে, আপনার ওর গায়ে পোকা খাওয়া দাগ বা রোগাক্রান্ত দাগ কোনো কিছু থাকবে না। এবার বলা হ্যাঁ, এবং পরিপক্কতা ঠিক মতো পরিপক্ক হবে, মানে পাকবে ঠিক মতো, এবং বলা আছে সংরক্ষণ কালটা কলাটা আমরা এটাও অনেকদিন থাকবে, অনেক দিন থাকবে। তাহলে এই যে বিষয়গুলো এই জন্য আমাকে এটা করতে হবে। এরপর বলা আছে বিভিন্ন ধরনের পাখি আছে আপনার কলাটা পাকলে খেয়ে যেতে পারে, বা আপনার কলার ক্ষেতের ভিতর দেখা গেছে অনেক গাছপালা বা অনেক নোংরা, আপনার দেখা গেল কলা গাছে দেখা গেল অনেক পাতা মরে যায়, তা আমরা বলছি এই পাতাটাকে আপনাকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখন এখানে কোনো কিছু যন্ত্র আপনি ব্যবহার করবেন তখন কিন্তু ওই ঘর্ষণের কারণে কিন্তু ওর গায়ে আঘাত লাগতে পারে, আপনি যখন এই ব্যাগিংটা করে দিবেন এই ফলটা কিন্তু আপনার সুরক্ষিত থাকবে। এরপর বলা হচ্ছে আপনার বৃষ্টির পানি সরাসরি আঘাত আনতে পারে বা শিলা বৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু আপনার ওই ফলটা ব্যাগিং এর কারণে আপনাকে ঠেকাচ্ছে, ব্যাগই রক্ষা করছে। এবার বলা হচ্ছে ফলের ত্বকে যে দাগ বা ক্ষত বা অন্য আরো যে কোনো কারণে দাগ হতে পারে সেটা কিন্তু আর হবে না, এটা কমে যাবে বা হবেই না ব্যাগিং এর কারণে। এরপর বলা আছে কলাটা যে আপনার কাঁদি থেকে বের হচ্ছে, কলার ভিতর একটা একটা নির্দিষ্ট জলবায়ু থাকে, এই যে এটাকে বলা হয় মাইক্রো ক্লাইমেট, ইংলিশে বলে মাইক্রো ক্লাইমেট, ওর ভিতর ওর পাশা তাপমাত্রা আর্দ্রতা এই জিনিসগুলা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। যখন আপনি এই যে সরাসরি আপনি ব্যাগিং যখন করবেন না, এই মাইক্রো ক্লাইমেটটা বা আর্দ্রতাটা অনুযায়ী জলবায়ুটা এটা ঠিক থাকবে না, কিন্তু আপনি যখন ব্যাগিং করবেন তখন এই জায়গার এই অনু জলবায়ুটা সুরক্ষিত থাকবে, ঠিক থাকবে। এরপর যেটাই বলছিলাম প্রথমে যে যদি ব্যাগিং করেন তাহলে ফলের আকার, এর যে আকর্ষণীয়তা মানে দেখতে সুন্দর হবে, এবং রং, এবং এটার বাজারের যে যোগ্যতা মানে চাহিদা এটা বেড়ে যাবে।
1: আরেকটা জিনিস, কীটনাশক স্প্রে করার প্রয়োজন হবে না,
0: কীটনাশক স্প্রে করার প্রয়োজন হবে কিন্তু আপনি যখন কীটনাশকটা অন্য কোনো কারণে স্প্রে করলেন, কিন্তু যখন ব্যাগিংটা করবেন ওই যে কীটনাশক স্প্রে করলে কিন্তু কলার গায়ে কিন্তু একটা অবশিষ্টাংশ থেকে যেতে পারে, যেটা আমার জন্য আপনার শরীরের মানবদের জন্য ক্ষতি, কিন্তু আপনি যখন ব্যাগিং করবেন তখন কিন্তু ওটা ওই স্প্রেটা ওর ফলের গায়ে লাগবে না, ঠিক আছে। তাহলে এই যে আমরা কিন্তু এই কারণে আমরা বলছি কলার ব্যাগিংটা করার উদ্দেশ্য। এখন যদি করেন তাহলে উপকারিতাটা কি আবার একটু বলি, সেটা হচ্ছে পোকামাকড়ের ক্ষতি কমানো। এখানে আমরা বলছি থ্রিপস বিটল পোকা, আগেই বলেছি তারা আর কি কলার কচি কলার গায়ে তারা কিন্তু এখানে চুষে নেয় বা আপনাকে ই করে আপনার ই করে খায় আর কি, কুড়ে কুড়ে খায়, সেটা আর হবে না। এবং আপনাদেরকে বলি বাংলাদেশের মেহেরসাগর কলার উপরে গবেষণায় দেখা গেছে যদি মেহেরসাগর কলায় ব্যাগিং করা হয়েছিল সেখানে 50% থেকে 2.33% নেমে আসছে এই পোকার আক্রমণের তীব্রতা। অর্থাৎ একটা জায়গায় ব্যাগিং করেনি সেখানে 50% আক্রমণ দেখা গেছে, আর যেটাতে ব্যাগিং করছে সেখানে দেখা গেছে 2.33% পোকার মাকড়ের একদমই কমে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি ব্যাগিং এর গুরুত্বটা অপরিসীম। এবার বলা হচ্ছে রোগের ক্ষেত্রে, আমরা দেখেছি রোগের ক্ষেত্রে যদি বলা হচ্ছে যে বৃষ্টির পানি বা আপনার ফলের গায়ে বিভিন্ন পানির দ্বারা কিন্তু আপনার এই জীবাণু ছড়িয়ে এই কলাটা নষ্ট করতে পারে, বা কোনো পোকা আছে সেই পোকাও কিন্তু জীবাণু বহন করে, যেমন অ্যাফিড, অ্যাফিড কিন্তু একটা ভেক্টর যে কিন্তু ভাইরাস বহন করে নিয়ে আসে কলাতে, এবং এই কলা গাছে একটা বাঞ্চি টপ নামে একটা সে ডিজিজ ছড়ায় দেয়, রোগ ছড়ায় দেয়। তাহলে আপনি যদি এই ব্যাগিংটা করতে পারেন তাহলে কিন্তু এই জীবাণুটা বা এই অ্যাফিডটা ঠিক মতো লাগতে পারবে না, আমার এই জীবাণুটাও ছড়াবে না। এবং এখানেও দেখা গেছে এক পরীক্ষায় বা গবেষণায় দেখা গেছে যে এক ক্ষেতে এরকম ব্যাগিং করেনি সেখানে আমার রোগের আক্রমণ 12.67% হয়েছিল, কিন্তু যখন মেলা হয়েছিল কিন্তু যখন ব্যাগিং করছে সেখানে 2.33% নেমে এসেছে, অনেক নিচে নেমে চলে এসেছে। এরপর যদি বলা আছে আপনি যদি ব্যাগিং করেন কলার কাঁদিতে বা মোচাতে, তাহলে বলা আছে ফলের আকার ভালো হবে এবং এই কাঁদির ওজনও বেড়ে যাবে, এবং প্রতিটা কলার আয়তন, আয়তন বলতেছে লম্বা, এর ডায়ামিটার বা মোটা, এবং আলটিমেটলি বলা হচ্ছে এর যে কলার কাদির যে ওজন এটাও বেড়ে যাবে যদি আপনি ব্যাগিং করেন। এবার বলা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, যেটা আমি বলেছিলাম ক্ষত চিহ্ন থাকবে না, ঘর্ষণ পোকামাকড়ের কামড় বা রোদে পড়া কমলে ফলন অধিক মসৃণ হবে এর গাটা এবং আকর্ষণীয় হবে, এবং সর্বোপরি আমাদের রপ্তানিযোগ্য একটা পণ্য হিসেবে এটা আমরা উৎপাদন করতে পারব। এবং এখানে বলা হচ্ছে মোট দ্রবণীয় কঠিন পদার্থ, অর্থাৎ আমরা ইংলিশে বলি টোটাল সলুবল সলিড, কঠিন পদার্থ, এর ভিতরে এটা বাড়বে এবং এটার ক্ষার মানও ভালো হবে। এবং এটা আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এইটা ব্যাগিং করলে নর্মালি বলা হচ্ছে যে আপনার যে আপনার আড়াই থেকে চার মাসের ভিতর আপনার ফলটা পেকে যায় বা পরিপক্ক হয়ে যায়। কিন্তু এই যে ব্যাগিং যখন আমরা করব, আর কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাগিং না করেও দেখেছি, সেগুলোর থেকে যেগুলো আমরা ব্যাগিং করেছি সেগুলো আমাদের ফলটা আগে এবং দ্রুত পাকছে, মানে ম্যাচিউরিটি আগে চলে আসছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা করি তাহলে আমরা এই উপকারগুলো পাবো। এখন যদি আমি বলি কলা চাষে আমি তাহলে ফ্রুট ব্যাগিংটা কখন করব, আমি আগেই বলেছি যে মোচাটা বের হওয়ার সাত দিনের ভিতর যদি আমি ব্যাগিংটা করি তাহলে আমি এটার ভালো রেজাল্ট পাবো,
2: নিরাপদ থাকবে।
0: হ্যাঁ, নিরাপদ থাকবে, এবং এই পলিথিন এই টেনশনে থাকলো না। এবার বলাচ্ছে বলা তাহলে কি বললাম যে ফুড ব্যাগিং বাংলাদেশে একটি নতুন এবং সমন্বয় প্রযুক্তি, আমি যেটাই বলছিলাম। এবং কলা চাষে ফুড ব্যাগিং হলো গাছে থাকা অবস্থায় বিশেষ ধরনের ব্যাগ দিয়ে কলার মোচা বা কাদি ঢেকে দেওয়ার একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি। এবং এটা গাছ থেকে মোচা বা থোর বের হওয়ার পরপরই কলার গাদি বিশেষ ধরনের পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়। সাধারণত এই পলিথিনটা 42 থেকে 49 ইঞ্চির মতো লম্বা হয় আর পোস্ত হয় 30 ইঞ্চি বা তার একটু বেশি হয়। এইরকম একটা পলিথিন বাজারে বিভিন্ন ধরনের সাদা পলিথিন, নীল পলিথিন, কালো পলিথিন বা অন্যান্য বিভিন্ন কোম্পানিও পলিথিন বের করেছে, তার এই পলিথিনতে ঢেকে দিতে হবে এবং এটা কাদির উপরে বেঁধে দিতে হবে আর নিচের অংশ ফাঁকা থাকবে,
2: মানে কিছু না কিছু দম সারা।
0: হ্যাঁ, কখনো এটাকে নিচের অংশ আটকে রাখা যাবে না, যদি আটকে রাখা হয় তাহলে কিন্তু এইটা হিট উৎপাদন হবে, পানি জমে যাবে, ওখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ হবে এবং আলটিমেটলি আমাদের যে উদ্দেশ্য সেটা ঠিক থাকবে না। এবং এটা বলা আছে বারবারই ব্যাগটা আলতোভাবে কাদির উপরের অংশের সাথে বেঁধে দিতে হবে, এবার নিচের দিকটি খোলা রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে। এবং এই পলিথিনটা তাহলে আমরা কতদিন রাখবো, বলা আছে ফল যতদিন ম্যাচিউর না হবে অর্থাৎ পরিপক্ক না হবে ততদিন পর্যন্ত আমি এই ব্যাগটা
1: রাখতে হবে,
0: আমরা রাখতে পারবো বা রাখতে হবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের যদি আমরা ব্যাগিং করে থাকি তাহলে আমাদের এই লাভ উপকারিত হবে।
1: তাহলে এবার আমরা একটা গান শুনি,
2: কলা, শুধু কলা না, আজকাল তো পেয়ারা, আম, তারপরে ওই বেদানা, এত এরকম ব্যাগিং করতে দেখছি,
0: ব্যাগিং করতে দেখছেন। এবং এইসব যে ব্যাগিং এর কথা বলছেন, এই ব্যাগিং গুলাতে বলা হচ্ছে মাছি পোকা আক্রমণ হয়।
2: জি,
0: আর আমরা কলার ক্ষেত্রে এটা কিন্তু মাছি পোকা,
2: মাছি পোকা না,
0: এটা হচ্ছে আমাদের বিটল পোকা, থ্রিপস, এই পোকা আমাদের দমনের জন্য, সব পোকা জীবাণু থেকে আমাদের দমনের জন্য।
2: আচ্ছা, কলা কত রকম আছে কদিন একটু?
0: আচ্ছা আচ্ছা,
2: কলা কিন্তু অনেক রকম,
0: অনেক প্রকারের আছে কলা। আচ্ছা, আমরা যদি একটু বলে থাকি কলা, আমাদের ভিতর বিভিন্ন ধরনের কলা আছে, যেমন জনপ্রিয় কলার ভিতর আমরা বলি সাগর কলা, অমৃত সাগর, সবরি, কবরি, চম্পা, চিনি চাম্পা, দুধ সাগর, কাঁচকলা, জিনাইন কলা, বর্তমানে একটা এসেছে যেটা জিনাইন কলা, আমাদের টিস্যু কালচারের মাধ্যমে হয়ে থাকে, সেটা একটা চমৎকার কলা। এরকম অনেক কলা আমাদের বাজারে পাওয়া যায়।
2: আরো দুটো কলা আছে,
0: আরো অনেক কলা আছে, অগ্নিশ্বর বলেছি মনে হয়, তারপরে চম্পা, করবি, চন্দন, কবরী, এটে কলা, বতুরাইটা, গোমা, সাঙ্গিয়াইটা, অনেক ধরনের কলা আছে,
2: বিভিন্ন
0: রকম কলা
2: আরো আছে,
1: যেটা আমরা জানি,
2: যেটা কওদি আরো আছে না, আরো দুটো, একটা হইলো শিল্প কলা, একটা হইলো সলা কলা।
1: গান শুনি
2: আমরা।

আজকাল কেরে পোলা পান, বাপেরে কয় হোকায়ান, মারে কয় কটনি বড়ি, বৌরে কয় সোনার চান। আজকাল কেরে পোলা পান, বাপেরে কয় হোকায়ান, মারে কয় কটনি বড়ি, বৌরে কয় সোনার চান। আটা দিয়ে না দাঁড়াও, হাসিয়ে না শুনে যাও কয়।

বাপেরে কয় কাম করো না, বসে পড়ে তো খালি খাও, আজরে মানসির ভাত কন্ত আনিয়ে দেব কও। বাপেরে কয় কাম করো না, বসে পড়ে তো খালি খাও, আজরে মানসির ভাত কন্ত আনিয়ে দেব কও। শুধু বাসে আসি বৌনার দর্নি বৈশাও, শুধু বাসে আসি বৌনার দর্নি, আমার পরে কি যে টান, ওরে ভাগ্য গুণী পাইছে।

মারে কয়টি যে এরিস চোখ মুখ তোর সব আছে, তুই জল জানতা মানুষ থাকতে আবার বউডা কেন দেহির কাছে। মারে কয়েকি যে এরিস চোখ মুখ তোর সব আছে, তুই জল জানতা মানুষ থাকতে আবার বউডা কেন দেহির কাছে। আমার বউডায় কয়ে কান্দে নইছে, আমার বউডায় কয়ে কান্দে নইছে, ও মা তুমি পেত্ত বান বাধান নরম জালিমাইয়ে খাটাস কেন আজকাল কের পোলা পান। বাপেরে কয় হোক কায়ান, মারে কয় কুটনি বুড়ি।

0: আমার গার মধ্যে জ্বলতে নাগে যেই দেহি বউ ভাত নাম দে এই ও হাতে কালি মাহায় খালি ও মা তুই বেড়াস তয় কমেন দে আমার গার বদ্দি জ্বলতি নাগে যেই দেহি বউ ভাত নাম দে ও মা ও হাতে কালি মাহায় খালি তালি তুই বেড়াস তয় কমেন দে ভাত নান্দাস রে মা আর ওরে দে ভাত নান্দাস রে মা আর ওরে দে পাড়ার মধ্যে ফাস্ট চেয়ারা কাল আরে ওই তোই আমার জান পরান আজকালকের পোলা পান বাপেরে কয় হোকায় আন মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান আটা দিয়ে না দাঁড়াও হাসে না শুনে যাও কথা কয় আন আজকালকের পোলা পান বাপেরে কয় হোকায় আন মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান।
1: আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুবাগার কণ্ঠে, তাই না? এবার দেখো, এবার আমরা ফোনে যাব, যাওয়ার আগে নাম্বারটা আবার বলে দিই আর একবার,
2: 0190-74-12-19-70।
1: দেখো ফোন আসে কিনা।
3: আমি যদি কথা আছে শ্রোতা ভাই বোনের, আপনারা এই কলা
1: ফল ফল পাহালি নিয়ে প্রশ্ন করবেন,
3: প্রশ্ন করলি ভাইজান আছে উত্তর দেবেন। একটা ফোন আসছে, ধরো ওই রেস
1: ধরো।
3: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই। হ্যাঁ জি জি জি, সাতক্ষীরা থেকে। জি
4: ভাই,
1: আমার
3: লিচু গাছ,
1: লিচু গাছ,
4: এই লিচু গাছের যে নতুন ডালি পাতা বেরিয়েছে,
3: হ্যাঁ
4: ডালি পাতা গুলো সব পুড়ে গেছে। কেন
3: পুড়ে গেছে?
4: হ্যাঁ।

0: হ্যাঁ,
1: দামি পাতাগুলো সব উঠে গেছে, কেন
0: পুড়ে পুড়ে গেছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: শোনেন,
1: একটা আছে সেরা মতো ওখান থেকে শুরু হয়েছে আর পুরো পাতাটা বালি পাতাটা
3: জীবাণু যেটা বলা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়। আমরা জেনে থাকি যে ব্যাকটেরিয়া কোনো উন ছাড়া অর্থাৎ কোনো ক্ষত ছাড়া কারো শরীরে ঢুকতে পারে না। তা গাছের পাতায় যখন কোনো ক্ষত হয় ওখান থেকে ব্যাকটেরিয়া ঢুকে, তো এই ব্যাকটেরিয়া ঢুকে তারপর ওখান থেকে আস্তে আস্তে কোনা থেকে অর্থাৎ পাতার টিপ থেকে প্রথম উপর অংশ থেকে ঢুকবে, ওখান থেকে পাতাটা আস্তে আস্তে দুই সাইড থেকে পুড়তে পুড়তে পরে পুরো পাতাটা পুড়ে যায়। এখন এখানে আপনার বাজারে যে অনুমোদিত যে ব্যাকটেরিসাইড আছে সেই অনুমোদিত ব্যাকটেরিসাইড তাকে স্প্রে করতে হবে। এখন ইউন গ্রুপের টিমসেন আছে, এখন উনাকে আমি সবচেয়ে ভালো পরামর্শ দিতে বলার জন্য বলছি যে আপনি নিকটস্থ যে আপনার যে ব্লকের উপসহকারী কৃষি অফিসার আছে তার সাথে যোগাযোগ করবেন, নাহলে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন, তাহলে আপনি আপনার রেমেডি পাবেন। তবে আমাদের কৃষক ভাইরা যেটা সমস্যা যেটা হয় তারা করে কি দোকানে গিয়ে কীটনাশক দোকানে গিয়ে তারা যে দোকানদার তার কাছ থেকে জেনে শুনে কিনে তখন তারা প্রতারিত হয়। এই জন্য আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যেহেতু আপনি ব্যাকটেরিয়ার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, আপনি সফটটাকের ওষুধ দিলে কিন্তু এটা কাজ করবে না।
0: তাইলে ভাইজান আপনি একটা কাজ করবেন, আপনার সকালবেলা 11টার দিকে
1: ছত্রাকনাশক
3: ওনাকে ব্যাকটেরিয়া নাশক দিতে হবে। আমি বারবার বলছি ব্যাকটেরিয়া নাশক দিতে হবে, হ্যাঁ
2: সবাই সব দিক দিয়ে যার যার নিয়ে ব্যস্ত চেষ্টা করছে,
4: কেউ
2: ভুল চিকিৎসা ধরো।
0: হ্যালো,
2: মানে মশা বেরোইছে নাকি? ও মানে থোর কেবল বেরোচ্ছে
3: আচ্ছা ধন্যবাদ। আপনার কথা হচ্ছে কলা গাছের যে বিষয়গুলো বলছিলাম, কলা গাছে আপনার আপনার স্টেমের ক্ষেত্রে যে পোকাগুলো বলছে এটা হচ্ছে উইল পোকা, যদি পচপচ করে ওখানে যদি ফেটে যায় ওখানে যদি পোকা দেখা যায় এটা হচ্ছে উইল পোকা। তবে আমার যেটা মনে হচ্ছে উনি যেহেতু পাতা শুকানোর কথা বলছে সেটা আমার মনে হচ্ছে পানামা ডিজিজ নামে একটা ডিজিজ বা রোগ হয়েছে। এই রোগটা হলে আপনার পাতাগুলো শুকিয়ে যাবে, পাতার কিনারা হলুদ এবং পাতাগুলো শুকিয়ে যাবে এবং পাতার বোটা থেকে ভেঙে যাবে এবং ওই যে একটা মাঝখানের অংশ থেকে দু চারটা সবুজ পাতা থেকে বাকি সব পাতাগুলো শুকায় ভেঙে পড়বে, হলুদে শুকায় ভেঙে পড়বে। হ্যাঁ, ঝুলে ঝুলে ভেঙে পড়ছে না? হ্যাঁ, তাহলে এই তো আমরা সেটাই বলছি, এটা যে পানামা ডিজিজ। এবং এইটাকে করতে গেলে আপনাকে বলা হচ্ছে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। আপনার ক্ষেতটা এই যে পাতার যে জীবাণুগুলো ছড়াচ্ছে এটা অল্টারনেট হোস্ট হিসেবে অর্থাৎ ওই পাতারগুলোর ভিতর ওই জীবাণুগুলো আশ্রয় নিচ্ছে, ওইটাও আবার আক্রমণ করবে, ধ্বংস করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং এটা আমি বলি লক্ষণটা হচ্ছে প্রথমে হচ্ছে বয়স্ক পাতার কিনারে হলুদ হবে এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করবে, পরবর্তীতে পাতার বোটার কাছে ভেঙে নিচের দিকে ঝুলে ঝুলে পড়বে, গাছ মারা যাবে, কোনো কোনো সময় গাছ লম্বা লম্বা ফেটে যাবে, যেটা ওনার কথা আমরা বুঝতেছি। এবং বলা আছে

0: ভিতরে লক্ষণ হচ্ছে কি ভাস্কুলার বান্ডল হলুদ হয়ে যাবে, অর্থাৎ ওই যে যদি সে গাছটা যদি কেটে ফেলে ভিতরে যে ভাস্কুলার বান্ডল বলে সেটা একদম হলুদ হয়ে বাদামি হয়ে যাবে, মরে যাচ্ছে আর কি। এখানে তাহলে কি বলা হচ্ছে, প্রতিকার হচ্ছে আক্রান্ত গাছ গোড়া সহ উঠিয়ে পুড়ে ফেলতে হবে, পুড়ায় ফেলতে হবে,
1: মানে ঝাড়ে রাখাই যাবে না,
0: রাখা যাবে না। আচ্ছা, এবার বলা হচ্ছে ফাঁকা স্থানে নতুন রোগ মুক্ত চারা রোপণ করা, ফাঁকা স্থানে নতুন রোগ মুক্ত চারা। এরপর বলা হচ্ছে বাগান পরিষ্কার রাখা, আর এরপর বলা হচ্ছে যদি আপনি এতে যদি কাজ না হয় আক্রান্ত জমিতে চার বছর কলা চাষ করবেন না, অর্থাৎ ওই জমিতে অন্য কোনো ফসল চাষ করতে হবে, একই ফসল বারবার করা যাবে না। আর বলা হচ্ছে চারা লাগানোর পূর্বে গর্তে 1% ফরমালিন ও 50% পানি দ্বারা ভিজিয়ে দেওয়া এবং 10-12 দিন পর পর চারা রোপণ করা, এটা করতে হবে। আর ওই যেটা বললাম শস্য পর্যায় অনুসরণ করা, অর্থাৎ যদি তার প্রথম উচিত হচ্ছে যে এক জমিতে 3-4 বছর চাষ না করা, এতে কি করে ওই যে ক্রপটা বা ওই কলাটা সে সাসেপ্টেবল হয়ে যাচ্ছে, মানে ওকে পেয়ে বসতেছে ওই রোগটা, ঠিক আছে। এখন ওই জন্য তাকে অন্য ফসল চাষ করে ওই জমিটা 3-4 বছর অন্য জায়গায় এনে মানে ভালো পজিশনে এনে তারপরে তাকে কলা চাষ করতে
2: হবে, নতুন করে
0: চাষ। ইয়েস ইয়েস, এটা
2: ধন্যবাদ আপনাকে। দেখো এবার আরেকটা ফোন আমরা নিতে পারবো
1: না, আসি তো ধরব,
2: হ্যাঁ
1: কারে ধরব আমি
2: না, সেটা না, যদি আসে দেখো।
1: তাই যে হ্যালো,
0: ওয়ালাইকুম
2: আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ ভালো আছি,
2: আমরা তো ভালো আছি।
3: কথা বলছি মোহাম্মদ কাসেম সর্দার, উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে।
1: হ্যাঁ কাসেম, তোমার বন্ধু পলাশ গতকাল ফোন করিল,
3: পলাশের মতন। আর আজকে একটা কথা কইলাম, সেটা হচ্ছে কি, আমি তো আমার জমিতে বিভিন্ন রকম ফসল লাগাইছি, ঠিক আছে, শসা লাগাইছি, তরমুজ লাগাইছি, বরবটি লাগাইছি, সিম লাগাইছি, উস্তে লাগাইছি, কিন্তু ওই মিষ্টি কদুর সে ওই যে মিষ্টি কদুর ছোট ছোট তা পড়ি পড়ি পড়ি যাচ্ছে। তাই কালকে আমি চিন্তা করলাম যে আমার কি হচ্ছে,
2: মিষ্টি কদু মানে কুমড়ো, কুমড়া
0: কুমড়া না লাউ, মিষ্টি কুমড়া, হ্যাঁ কদু আর লাউ একই আমরা বাংলায় বলি। হ্যাঁ ঠিক আছে, বলেন, প্রশ্ন করেন।
3: এখন এই ফলটা কেন তো পড়ে যাচ্ছে সেটাই বলেন।
0: আচ্ছা,
2: কয়দিনের ফল পড়ছে, মানে ফুলের হওয়ার পর কয়দিন বয়সে
0: পরাগায়ন ঠিক মতো না হয় তাহলে, অর্থাৎ পুরুষ ফুলের পরাগরেণু যদি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে না ঠিক মতো পড়ে, অর্থাৎ পলিনেশন যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ফলটা ঝরে যাবে। দুই হচ্ছে তাহলে ওখানে আগে দেখতে হবে যে পরাগণ ঠিক মতো হচ্ছে কিনা। আমরা কিন্তু এই জন্য বলে থাকি হাত পরাগণ করার কথা, হাত পরাগণ যদি করেন, অর্থাৎ পুরুষ ফুল আমরা দেখি পুরুষ ফুলটা ছিঁড়ে পাপড়িটা ছিঁড়ে ওই যে পরাগণটা স্ত্রী ফুলে গর্মেন্টে একটু লাগিয়ে দিতে হয়, এই কাজটা যদি আমরা করি তাহলে আপনার ফল দাঁড়াবে। যদি এতে আপনার কাজ না হয় তাহলে বুঝতে হবে ওই গাছের পুষ্টির অভাব আছে। আমরা বলে থাকি যেমন আমরা ইউরিয়ার কাজ কি, আমরা বলি ইউরিয়া গাছকে সবুজ করে, টিএসপি কি করে বা ট্রিপল সুপার ফসফেট, পটাশ সার যেটা বলে ফসফেট সার যেটা, সেটা হচ্ছে আপনার ফুল ফল ধরতে সাহায্য করে। এখন আপনি কি ঠিকমতো সারের ডোজটা দিয়েছেন কিনা এটা একটা কাজ,
2: সেটা একটা চিন্তা করে দেখে
0: এখন এটা আপনাকে দেখতে হবে।
2: হ্যাঁ আমাদের হাতে আর সময় নেই, আর শুনলাম কি
1: তাহলে পরাগায়ন করতে হবে,
0: তাহলে পরাগায়ন করতে হবে। হ্যাঁ
2: আজ শুনলাম আমরা কলা চাষে ফ্রুট ব্যাগিং এবং কলা বাগানের অন্তর্বর্তী পরিচর্যা আলোচনা করলেন জনাব মোহাম্মদ তহিদিন ভুঁইয়া, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষি সংরক্ষণ অধিদপ্তর খুলনা। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।
1: হয় হয়
4: চলো
1: যাই,
4: আল্লাহ হাফেজ।

চাষ আবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছাড়।

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
3: তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ে না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হবে আল্লাহ পাকিশানে হামদ।

0: আসসালামু আলাইকুম, 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই ফারা তাবাসুম তানিশা। প্রাইম মিনিস্টার তারেক রহমান হ্যাজ এম্ফাসাইজড মেকিং দ্য ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড কালেকশন প্রসিডিউর্স সিম্পল, করাপশন অ্যান্ড হ্যারাসমেন্ট ফ্রি, অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR ইন্টু এ ট্রাস্টেড অ্যান্ড পিপল ফ্রেন্ডলি ইনস্টিটিউশন সো দ্যাট পিপল ফিল কমফোর্টেবল পেয়িং ট্যাক্সেস ভলান্টারিলি। হি সেড দিস ওয়াইল অ্যাড্রেসিং দ্য রেভিনিউ কনফারেন্স 2026 অর্গানাইজড বাই NBR অ্যাজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার অ্যাট শেরে বাংলা নগর ইন দ্য ক্যাপিটাল টুডে। The Prime Minister said there is no alternative to building a digitally modern, data-driven tax administration. Describing VAT as an important source of revenue in a modern economy, he said its success depends on effective implementation. Earlier, the Prime Minister, while addressing in response to various statements of taxpayers at the revenue conference, said the BNP government has adopted a policy of expenditure reduction since assuring office. Calling upon the revenue officials to motivate and inspire the people to pay taxes, the Prime Minister said the government should spend the people's hard-earned tax money for the welfare of the people and present this idea to the taxpayers. Finance Minister Amir Khusru Mahmood Chaudhry and Finance Advisor Rashid Al Mahmood Titumir, among others, spoke at the conference. Home Minister Salahuddin Ahmed has said the government will gradually introduce an artificial intelligence AI-based automated fine system on all highways across the country after evaluating the performance of the system launched on the Dhaka-Chattogram highway. He said this while inaugurating the AI-powered auto fine system at the Highway Police's Command, Control and Monitoring Center at Meghnaghat in Shoragao of Narayanganj today. Under the project, AI cameras have already been installed on 490 pillars along the Dhaka-Chattogram highway. The cameras will automatically detect and record violations including speeding, dangerous overtaking, disobeying traffic signals and signs, driving on the wrong side of the road and illegal parking. A special Pink Bus service has been launched in the capital, aiming to ensure safe, comfortable and smooth travel for women on city streets. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam inaugurated the service at the BRTC's Dhaka Truck Depot premises at the Tejgaon in the capital today. Launching this, the Road Transport and Bridges Minister said special bus service has been taken as part of the implementation of the government's election manifesto. One of the main features of the service is that the buses will be operated by women drivers and conductors. The minister said initially the service has been started with a total of 14 buses. Out of those, 10 buses will ply on 10 routes in Dhaka City and the remaining 4 buses will operate in Chattogram and Bogura. A Russian missile attack killed 10 people in a village in Ukraine's northeastern Kharkiv region. Ukrainian authorities said this today. Ukrainian President Volodymyr Zelensky said on X, the Russians launched a brutal attack on a busy intersection in Pechenihi, Kharkiv region. Government will definitely respond this Russian strike, he added. Pakistan's Supreme Court today ordered that jailed former Prime Minister Imran Khan be moved to a hospital for medical checks. The top court said the 73-year-old would be transferred to Shifa International Hospital in the capital, Islamabad, within 2 days. The cricketer-turned-politician was jailed in 2023 after being convicted on a string of charges that he claims were politically motivated. Dhaka Meteorological Office says due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining northwest bay, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions till 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions and landslides may also occur at places over hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining northwest bay moved west-northwestwards and now lies over Jharkhand and adjoining area. It is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, steep pressure gradient lies over the north bay. Squally weather may affect the maritime ports, north bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Para have been advised to keep posted. Local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour. The regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River posts in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজবুল হুদা। বস্ত্রপাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের আধুনিকায়ন এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চীন ও বাংলাদেশের মধ্যে রেশম চাষ গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে এই খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি রেশম চাষের পদ্ধতি উন্নয়ন, তুঁত চাষের প্রসার এবং রেশম সুতার গুণগত মান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, রাজশাহীর রেশম কেবল একটি শিল্প নয়, এটি দেশের ঐতিহ্য ও গর্বের অংশ। দেশে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়কর সহ এই দুই কার্গো এলএনজি কিনতে ব্যয় হবে 1,850 কোটি টাকার বেশি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। চলতি মাসের প্রথম 16 দিনে দেশে প্রায় 1.78 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা 2025 সালের একই সময়ে আসা 1.26 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 41.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের 13 তারিখ থেকে 16 আগস্ট পর্যন্ত 4 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে 289 মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। চলতি বছরের জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত দেশে মোট 4.6 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ ছিল 3.74 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহে শক্তিশালী গতি বজায় রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধির প্রতিফলন ঘটেছে এই প্রবণতায়। চট্টগ্রামের মেরুসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের বেবজা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিলের প্রায় 134.25 কোটি টাকা সাশ্রয় হয়েছে। নির্ধারিত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্য কম খরচে প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কোষাগারে বড় ধরনের অবদান রাখার অবস্থানে পৌঁছেছে অর্থনৈতিক অঞ্চলটি। বেবজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনামুল হক বাসুসকে বলেন, প্রকল্পটির জন্য মোট 1,302 কোটি 91 লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, বেবজা অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা 539টি শিল্প প্লটের মধ্যে 401টি শিল্প প্লট ইতিমধ্যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 77টির, কমেছে 266টির এবং অপরিবর্তিত ছিল 47টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 40 পয়েন্ট কমে অবস্থান করছে 5,773 পয়েন্টে। ডিএসইতে আজ 998.10 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.50 টাকা, মালয়েশিয়ান রিগিট বিক্রয় 30.68 টাকা, ক্রয় 30.04 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.76 টাকা, ক্রয় 3.68 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিত রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এই মুহূর্তে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
4: আমি সায়মা আলম অপসরা, ভিকারনাসান উমেনস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
5: আমি রাফিয়া রহনুমা, ভিকারনাসান উমেনস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
3: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তাহলে এসো আমরা মূল আলোচনায় আজকে চলে আসি। আজ আমরা পর্ব দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, তোমাদের যে বইটি আছে সেই বইটি থেকে পরিচ্ছেদ 28 বিভক্তি। তা আমরা দূরের বন্ধুরা, পৃষ্ঠা নাম্বার হলো 74 পৃষ্ঠা, আমরা একটু খাতায় লিখছি বিভক্তি, তোমরা একটু প্রস্তুত হয়ে নাও। প্রথমে রাফিয়াকে বলবো,
4: ভাগ করা।
3: বিভক্তি মানে বিভক্ত করা, বুঝতে পেরেছ? বিভক্তি মানে কি দূরের বন্ধুরা? তোমাদেরকে বলছি, বিভক্তি মানে বিভক্ত করা। কিন্তু ব্যাকরণে বিভক্তি মানে বিভক্ত করা না। যেমন দেখো, আমি কলমের ক্যাপটা খুললাম, বিভক্ত করলাম, এখন কি করলাম? বন্ধ করলাম। তাহলে ব্যাকরণে বিভক্তি মানে হয়েছে জোড়া লাগানো। তাহলে মজার বিষয় হতে পারে না যে ব্যাকরণে বিভক্তি কিভাবে জোড়া লাগানো? এখন আমি একটি বাক্য লিখছি দূরের বন্ধুরা, তোমরা একটু লেখো। আমার এখানে দুজন শিক্ষার্থী আছে, এখন আমি বললাম যে রাফিয়া অপ্সরা ডাকো, বাক্যটা হয়েছে?
5: না।
3: কেন হয়নি? রাফিয়া অপ্সরা ডাকো, বাক্যটা হয়নি?
5: না।
3: কেন না?
4: অপ্সরাকে হবে,
3: অপ্সরাকে ডাকো, অপ্সরাকে ডাকো। তাহলে একটু আগে যে বলেছিলাম যে জোড়া লাগানো, তাহলে এই যে কে যে বর্ণটা আছে, এই অপ্সরের সাথে ডাকোর যে জোড়া লাগাইছে, মানে কি কেটা দিয়ে কি করানো হয়েছে, জোড়া লাগানো হয়েছে না, এটাই হলো বিভক্তি। দূরের বন্ধুরা, তোমরা মনে রাখবে তোমাদের পরিচ্ছেদে বিভক্তির যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা স্পষ্ট নয়। বিভক্তি হয়েছে অপ্সরাকে ডাকো, এখানে কে যেরকম বিভক্তি, আবার ডাকোকে যখন আমরা ভাঙবো তখন ডাক যুক অ, এই অটাও কিন্তু বিভক্তি। অর্থাৎ বিভক্তি হয়েছে শব্দের শেষে যুক্ত হলো, এটা একটা লগডক, বুঝতে পেরেছ? আবার ডাকো হলো, ডাক হলো ধাতু, ধাতুর সাথেও যুক্ত হলো, এটা একটা লগডক। তাহলে বিভক্তি মানে ওই অপ্সরার যে কে আবার ডাকর সাথে যে অযুক্ত হয়েছে, দুটোই কিন্তু বিভক্তি। তাহলে আমরা যদি বিভক্তির সংজ্ঞাটা একটু চমৎকার করে বলি, যে শব্দ কিংবা ধাতু তার সাথে তারপরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে, তখন আমরা তাকে বলবো বিভক্তি। বলো তো রাফিয়া, কি বলেছি? শব্দ বা ধাতু,
5: ধাতু
3: তারপরে
5: তার সাথে
3: যে বর্ণ বা বর্ণ সমষ্টি,
5: যে বর্ণ বা বর্ণ সমষ্টি
3: যুক্ত হয়ে পদ গঠন করে, তখন সে বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো বিভক্তি, ঠিক আছে? কিন্তু আজকে যে বিভক্তি নিয়ে আমরা কথা বলবো, সেই বিভক্তি হলো শব্দ বিভক্তি, মানে নাম বিভক্তি, এটা কারক বিভক্তি, বিভিন্ন নামে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে আজকে যে বিভক্তি নিয়ে বলবো সেই বিভক্তির নাম কি?
4: শব্দ
3: বিভক্তি বা নাম বিভক্তি বা কারক বিভক্তি। অর্থাৎ বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বুঝাতে বিশেষ্য বা সর্বনাম, কার সাথে বলো?
5: বিশেষ্য
3: বা সর্বনামের সাথে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয়, এগুলোকে আমরা বলবো বিভক্তি। যেমন আমরা কতগুলো উদাহরণ দিচ্ছি এখানে, একটা হলো এ, একটা হলো তে, একটা অন্তস্থ অ, একটা অন্তস্থ অ একার, এটা এক ধরনের বিভক্তি। আবার দেখো কে রে, এটা এক ধরনের বিভক্তি। আর একটা হলো র এর এর, এটা এক ধরনের বিভক্তি। অর্থাৎ তিন ধরনের বিভক্তি, এখানে আমরা বিভক্তিগুলোকে তিনটা ভাগ করতে পারি। আগে আমরা পড়েছি ছোট সময় যে শব্দ বিভক্তি সাত প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখন কিন্তু এরকম আমরা পড়ছি না, কারণ দেখা গিয়েছে যে তৃতীয় বিভক্তি বলতে আমরা দ্বারা দিয়া কর্তৃক যেগুলো বলতাম এগুলো মূলত অনুসর্গ, কিংবা হতে থেকেছে যেগুলো বলতাম এগুলো মূলত অনুসর্গ। সেই কারণে আমরা এখন আর বিভক্তি এরূপ নাম দিচ্ছি না, আমরা বলছি বিভক্তির সাইনগুলো। যে বিভক্তিগুলোকে আমরা তিনটা ভাগ করবো, একটা হলো এ তে, একটা অন্তস্থ অ একার, একটা হলো কে রে আর একটা হলো র এরকম, ঠিক আছে। এখন আজকে আমরা জানবো যে কখন আমি এ বিভক্তি কিংবা তে বিভক্তি কিংবা অন্তস্থ অ কখন আমরা কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। এবার দেখো প্রথমেই যে বিভক্তিটি আছে সেটার আমরা একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটু উদাহরণ লিখলাম যে লোকটি বাজারে গিয়েছে, একটু লেখে নেই দূরের বন্ধুরা, লোকটি বাজারে গিয়েছে। তাহলে দেখো এখানে ক্রিয়াপদ কোনটা রাফেয়া, দেখো তো ক্রিয়াপদ কোনটা গিয়েছে, ক্রিয়াপদ কোনটা গিয়েছে। বলছে সাধারণত ক্রিয়ার স্থান কাল ভাব বুঝাতে এ বিভক্তি বসে। ক্রিয়ার স্থান তাহলে কোথায় গিয়েছে, বাজারে গিয়েছে, তাহলে এখানে এ বিভক্তি আছে। কোনটাতে গিয়েছে কথা কিন্তু বলি নাই, বাজারে ক্রিয়ার স্থান, তাহলে বাজারটা স্থান না, বাজার যুগ এ বিভক্তি যুক্ত হয়েছে। আবার বলেছে ক্রিয়ার কাল, কাল মানে কি সময়, তাহলে আমি সকালে ঘুম থেকে উঠেছি, তাহলে এইটা কি হলো ক্রিয়ার কাল। আর বাজারে যখন বলবো এটা কি হলো ক্রিয়ার স্থান, বলো ক্রিয়ার স্থান, বলো
5: স্থান,
3: আর এটা হলো ক্রিয়ার কাল। আরেকটা হয়েছে ক্রিয়ার ভাব বুঝতে অনেক সময় কি হয় এ বিভক্তির বা তে বিভক্তির ব্যবহার হয়, ঠিক আছে, পারবা? আচ্ছা, এরপরের যে বিষয়টি সেটি হলো যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই, কার চিহ্ন কয়টি বলো রাফিয়া, কার চিহ্ন কয়টি?
5: দশটি।
3: কি কি? অ বাদ দিয়ে সবগুলো, আকার,
5: আকার,
3: ঋষিকার, দীর্ঘিকার, রস্বকার, দীর্ঘকার, একার, ঐকার, ঋকার, ওকার, এরকম তো। অর্থাৎ স্বরবর্ণ আমাদের কতটি? ১১টি। ১১টির মধ্যে অ এর কোন কারধ্বনি আছে
5: না,
3: অ বাদ দিয়ে ১০টি কারধ্বনি আছে। তাহলে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়। যেমন দেখো আমি এখানে বললাম কম্পিউটার একটা শব্দ, বলো কি বলেছি?
5: কম্পিউটার,
3: কম্পিউটার একটা শব্দ, তাহলে কম্পিউটার শেষের যে বর্ণটি এটা কি দেখো র, এখানে কোনো কার চিহ্ন আছে
5: না,
3: কম্পিউটার আছে কার চিহ্ন
5: না,
3: কিন্তু আমি যদি বলি যে আমি কম্পিউটারে লিখছি তাহলে কম্পিউটারে, কম্পিউটারে র যুগ এ সমান হচ্ছে কম্পিউ, বলো কম্পিউটারে, ঠিক আছে। তাহলে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই, এখন তুমি একটা উদাহরণ দাও তো, এরকম অপশন একটা উদাহরণ দাও তো, একটা শব্দের সাথে এ বিভক্তি যুক্ত করো মানে কার চিহ্ন নেই,
5: বাজারে,
3: ভেরি গুড, বাজার, বাজার যুগ এ বাজারে, তুমি একটা উদাহরণ দাও তো,
5: বিকালে,
3: বিকাল যুগ এ বিকালে ল, মানে যেগুলোর শেষে কার চিহ্ন নেই সেগুলোর শেষে এ বিভক্তি বসে। দূরের বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলছি। এবার দেখো বলা হয়েছে যে শব্দের শেষে যদি রস্বই বা রস্ব উকার থাকে তাহলে তে বিভক্তি বসে। কি বলেছি? শব্দের শেষে যদি রস্ব ইকার কিংবা রস্ব ইকার, যেমন একটা শব্দ লিখলাম হাতি, তাহলে হাতি কি আসলো? হাত ই, হাতি, ই আসলো রস্ব ইকার। আবার যদি রস্যকার বলি যেমন মধু, বলো
5: মধু।
3: এখন আমি বললাম কখনো হাতিতে উঠেছ? অপশনা উঠো নাই, রাফিয়া উঠেছ হাতিতে, তাহলে হাতিতে, কখনো হাতিতে উঠেছ? হাতিতে, তাহলে হাতি ই কারণ তো ই আছে, তাই তো? মানে এখানে বলা হয়েছে কি যে শব্দের শেষে যদি রস্যকার বা রস্যকার থাকে তাহলে কোন বিভক্তি বসবে? তে বিভক্তি, তাহলে হাতিতে। আবার বলা হয়েছে মধু যুক্তে, মধুতে, তবু জন্য তা মধুতে মাখা, তাহলে মধু যুগ কি হলো? তে, কি হলো? মধুতে, মধুতে মাখা, ঠিক আছে। এরপরে দেখো আকারান্ত, আকারান্ত মানে কি রাফিয়া? আমি না এটা বুঝি না, আমাকে একটু বোঝাও তো, আকারান্ত মানে কি?
5: আকারান্ত,
3: আকার থাকবে, ভেরি গুড। দূরের বন্ধুরা দেখছো তোমরা কিন্তু অনেক পারো, আকারান্ত শব্দের শেষে অন্তস্থ অ বসে। যেমন ঘোড়া, ঘোড়া আকার আছে, এখন আমি বললাম ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় অন্তস্থ দেখেছ। আবার আমি বললাম সন্ধ্যা, সন্ধ্যা, তাহলে সন্ধ্যা মানে না আকার আছে, হ্যাঁ, আগামীকাল সন্ধ্যায় পড়াবো, সন্ধ্যায়, ঠিক আছে, সন্ধ্যায় পড়তে বসবে, সন্ধ্যার সময় সন্ধ্যায়, তাহলে সন্ধ্যায় বানানে কি আসে?
5: অন্তস্থ।
3: তাহলে দেখো প্রথম যে বিভক্তিগুলো ছিল এ বিভক্তি, তাহলে রাফিয়া তুমি বলো তো প্রথমে এ বিভক্তি কোথায় বসে? ক্রিয়ার স্থান বুঝাতে,
5: স্থান বুঝাতে
3: এ বিভক্তি বসে, কাল বুঝাতে বসে, এবং ভাব বুঝাতে এ বিভক্তি বসে, ঠিক আছে। তে বিভক্তি কখন বসে?
5: রস্বকার, ঋষিকার,
3: যদি শব্দের শেষে রস্বই থাকে কিংবা
5: রস্বকার থাকে,
3: হ্যাঁ, একজন বলো, অপশনটা বলো,
4: যদি শব্দের শেষে রস্যু ইকার বা শব্দের শেষে রস্যু থাকে, রস্যুকার থাকে,
3: তখন তে বিভক্তি বসবে, যেমন হাতিতে, মধুতে, এরকম। ঠিক আছে, আর অন্তস্ত অ কখন বসে? যখন আকারান্ত, বলো,
4: যখন
3: আকারান্ত কি, শব্দের শেষে যদি আকারান্ত থাকে, মানে আকার থাকে, তাহলে কি হবে? অন্তস্ত অ বসবে। বুঝতে পেরেছ? এবার বলা হয়েছে আরেকটি বিষয় যে অন্তস্ত অ একার কখন বসে। দেখো, বলা হয়েছে শব্দের শেষে দ্বিস্বর থাকলে, দ্বিস্বর। রাফিয়া, তুমি দ্বিস্বর বুঝো?
5: না স্যার।
3: আচ্ছা দেখো, আমি একটা শব্দ লিখছি, ভাই, বলো তো কি বলেছি?
5: ভাই।
3: তাহলে ভাইয়ের স্বরধ্বনি কয়টা আছে?
5: একটা।
3: দেখো ভ আছে, ভ কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন। তাহলে ভয়ের সাথে কি আছে? আ। তাহলে আ একটা স্বরধ্বনি, আর রস্যুই আছে একটা স্বরধ্বনি। কয়টা স্বরধ্বনি আছে?
5: দুইটা।
3: দুইটা। তাহলে যে শব্দে দুইটা স্বর থাকবে সেটাকে বলা হয় দ্বিস্বর। বলো,
5: যে শব্দে দুইটা স্বর থাকবে
3: সেটাকে একটু জোরে বলো। হ্যাঁ,
5: যে শব্দে দুইটা স্বর থাকবে তাকে দ্বিস্বর বলে,
3: দ্বিস্বর বলা হয়। তাহলে ভাইয়ে কয়টা স্বর হলো? দ্বিস্বর। তো যদি শব্দের শেষে দ্বিস্বর থাকে তাহলে অন্তস্ত একার বসবে, বিভক্তি বসবে। যেমন ভাইয়ে, ভাইয়ে, ভাইয়ে, বলো ভাইয়ে। তাহলে ভাইয়ে একার, মানে ভাই শব্দটাতে দ্বিস্বর আছে, ভাই শব্দটাতে দ্বিস্বর আছে, তাহলে দ্বিস্বর থাকলে অন্তস্ত একার বিভক্তি বসবে। বুঝতে পেরেছ কি বলছি? আরেকটা আছে যে যদি রস্যুই কারান্ত যদি শব্দের শেষে থাকে তাহলেও একার বসবে। যেমন আমি বললাম ঘি, ঘি খাও, ঘিয়ে বাজা, ঘিয়ে, ঘিয়ে, এই যে ঘি হলো পূর্ণ শব্দ, তার সাথে অন্তস্ত একার হয়েছে ঘিয়ে। স্যারকে বোঝাতে পারছি? তাহলে আমরা এই চারটা বিষয় দূরের বন্ধুত্বের উদ্দেশ্যে অপসর এখন বলো, এই চারটা বিভক্তি সম্পর্কে কি কি পড়েছে? একটি হলো এ বিভক্তি পড়েছি, তে বিভক্তি, অন্তস্ত অ, আর অন্তস্ত অ একার। তাহলে এ বিভক্তি কখন বসবে? যখন ক্রিয়ার
4: স্থান,
3: কাল, ভাব। আর তে বিভক্তি কখন বসবে? তে বিভক্তি কখন বসবে? যদি শব্দের সাথে রস্যুকার বা রস্যুকার থাকে তে বিভক্তি বসবে। এবার রাফিয়া বলো, কখন অন্তস্ত অ বসবে?
5: যখন শব্দের শেষে আকারান্ত,
3: আকারান্ত হবে, তখন সেটা অন্তস্ত বসবে। আর অন্তস্ত অ একার কখন বসবে?
5: যখন শব্দের শেষে দ্বিস্বর হবে,
3: শব্দের শেষে যখন দ্বিস্বর থাকবে। এই তো, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছ? এখন আমরা যাব পরবর্তী যে বিভক্তিটা আছে, সেটি হয়েছে কে বিভক্তি এবং রে বিভক্তি। কখন কে বিভক্তি বসে এবং কখন রে বিভক্তি বসে? দেখো, বাক্যে গৌণ কর্মের সাথে কে বিভক্তি বা রে বিভক্তি বসে। এখন গৌণ কর্ম কোনটা, আমরা একটা উদাহরণ দিই। আমি বললাম অপ্সরা আমাকে একটি কলম দিল। দূরের বন্ধুরা, তোমরা অনেক অনেককে অনেক কিছু গিফট করো না, তা আমি একটি বাক্য লিখলাম যে অপ্সরা আমাকে একটি কলম দিল। তুমি এখানে বলো তো কর্ম কোনটা? রাফিয়া বলো, দিল তো বাবা ক্রিয়াপদ, সে আমাকে একটা কলম দিয়েছে, দিল তো ক্রিয়াপদ। এখানে কর্মপদ আছে দুইটা, কি কি? একটি হলো কলম,
5: কলম,
3: আর একটি হলো আমাকে। দূরের বন্ধুরা, তোমরা কিভাবে বুঝবা যে এটা কর্মপদ? সহজ, ক্রিয়াপদকে কি দ্বারা আর কাকে দ্বারা প্রশ্ন করবা। কি দিল?
4: কলম।
5: কলম
3: কি দিল?
5: কলম।
3: আবার বলছি, কি দিল?
5: কলম।
3: কাকে দিল?
5: আমাকে।
3: কাকে দিল?
5: আমাকে।
3: আমাকে, এখানে লেখা আছে না যে অপ্সরা আমাকে একটি কলম দিল? তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? কর্ম। খাতায় দেখো, কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়?
5: কর্ম।
3: কি দ্বারা প্রশ্ন করলে কি হয়? কর্ম। দুইটাই কর্ম। কোনটা মুখ্য কর্ম মনে রাখবা দূরের বন্ধুরা, তোমরাও মনে রাখবে যে বস্তুবাচক কর্মটি হলো মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মটি হলো গৌণ কর্ম। মনে থাকবে? সেই গৌণ কর্মে কে বিভক্তি বা রে বিভক্তি বসে। যেমন অপ্সরা আমাকে, এই যে কেটা হলো, এটা হলো একটি বিভক্তি। বুঝতে পেরেছ রাফিয়া?
5: জি স্যার।
3: এবার আমি যদি বলি তাহলে রে বিভক্তি দিয়ে, আমরা যদি এরকম একটা কবিতার একটা অংশ এরকম যদি বলি, আমারে তুমি করিবে ত্রাণ হেন হিমুর প্রার্থনা, আমারে তুমি করিবে ত্রাণ আমারে, তাহলে আমারে কে রে। বুঝতে পেরেছ? অর্থাৎ গৌণ কর্মে সবসময় কি হয়? কে বিভক্তি হয়
5: এবং
3: রে বিভক্তি হয়। তুমি কি বুঝতে পেরেছ অপ্সরা?
5: জি স্যার।
3: রাফিয়া বুঝতে পেরেছ?
5: জি স্যার।
3: আবার বলো, কে বিভক্তি রে বিভক্তি কোথায় হয়?
5: গৌণ কর্মে সঙ্গে সাধারণত কি
3: গৌণকর্ম কি
5: গৌণকর্ম ব্যক্তিবাচক
3: ব্যক্তিবাচক ভেরি গুড আর মুখ্যকর্ম
5: বস্তুবাচক
3: খুবই চমৎকার বলেছ আর একটি বিভক্তি আছে সেটি হয়েছে র বিভক্তি বা এর বিভক্তি সেটা কোথায় বসে দেখো বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক বোঝানোর জন্য পূর্ববর্তী শব্দের সাথে র এর যুক্ত হয় যেমন দেখো আমি বললাম রাজার রাজার কি বলেছি
5: রাজার
3: হ্যাঁ কিংবা হাতির বুদ্ধিজীবীর তনুর অর্থাৎ রটা সাধারণত আকারান্ত রস্যুকারান্ত রস্যুকারান্ত শব্দের শেষে র হয় আকারান্ত আকারান্ত রাজা আছে তার শেষে র আকারান্ত রস্যুকারান্ত হাতির দীর্ঘিকারান্ত বুদ্ধিজীবীর রস্যুকারান্ত তনুর দীর্ঘকারান্ত বধুর অর্থাৎ বলা হয়েছে আকারান্ত বা রস্যুকারান্ত দীর্ঘিকারান্ত রস্যুকারান্ত দীর্ঘকারান্ত শব্দের শেষে র বসে এরপরে বলেছে কি যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই যেমন আমি বললাম বল বলে কার চিহ্ন আছে একার আকার রস্যুকার দীর্ঘিকার এরকম আছে বল তো বলে যদি কার চিহ্ন না থাকে তাহলে কি হবে বলের বলো
5: বলের
3: বলের বলের বল যুগ এর তাহলে আমরা বলেছি না এর কোথায় বসে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই আমি বললাম বলের শব্দ শব্দ কোন কার চিহ্ন আছে কিন্তু বলি শব্দের খেলা কবিতা যখন পড়ায় কবিতা মানে কি শব্দের খেলা তাহলে শব্দের বলো
5: শব্দের
3: শব্দের তাহলে এর যুক্ত হয়েছে ঠিক আছে আচ্ছা আবার শব্দের শেষে দ্বিস্বর থাকলেও এর হয় ভাইয়ের বলো
5: ভাইয়ের
3: ভাইয়ের বইয়ের ঠিক আছে তোমার বইয়ের 75 পৃষ্ঠা 74 পৃষ্ঠা করে তোমার বইয়ের বই যুগ এর অর্থাৎ দ্বিস্বর থাকলেও কি হয় এর হয় ঠিক আছে তাহলে আমরা কি কি পড়লাম অপশনে তুমি যদি দূরের বন্ধুদের উদ্দেশ্যে বলো প্রথমে কি পড়েছি
5: বিভক্তি
3: বিভক্তি সম্পর্কে কয়টা কথা বলেছি বিভক্তি কয় ধরনের হতে পারে
5: দুই
3: ধরনের হতে পারে কি কি
5: শব্দ বিভক্তি
3: মানে শব্দ বিভক্তিকে আমরা কি নাম দিয়েছি কারক বিভক্তি নাম বিভক্তি এরকম আরেকটা হতে পারে ক্রিয়া বিভক্তি আজকে যা আলোচনা করেছি কি বিভক্তি নিয়ে
5: শব্দ বিভক্তি
3: কয় ধরনের থাকতে পারে
5: তিন
3: ধরনের কি কি
5: এ তে অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অয়
3: একার হ্যাঁ আবার
5: আবার কে রে
3: হ্যাঁ আরেকটি হলো
5: বর্ষণ র
3: র ববিন্দু র হ্যাঁ শূন্য বলা দরকার নেই বিন্দু র ববিন্দু র বা অন্তঃস্থ র আমরা এটিকে কি বলবো ববিন্দু র অথবা অন্তঃস্থ র এর
5: এর
3: ঠিক আছে তুমি কি বুঝতে পেরেছ অপশন বুঝতে পেরেছ তাহলে শুধু আমরা শুধুমাত্র বিভক্তিগুলো কি শুধু এরকম করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পারবো না
5: পারবো
3: প্র্যাকটিস করতে হবে তাই তো দূরের বন্ধুরা সামনে তোমাদের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে হয়তো সম্ভাবনা আছে হওয়ার তো সামনে তো প্রিটেস্ট পরীক্ষা এরপর এসএসসি পরীক্ষা তাই তো প্রিটেস্ট শেষ হয়ে গেছে সামনে টেস্ট পরীক্ষা দিবা তারপরে এসে সময় কিন্তু খুবই কম দেখতে দেখতে সময় চলে যাবে আর যদি টেস্ট পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হয় এরপরে তো এসএসসি পরীক্ষা চলেই আসলো তো সেই কারণে ব্যাকরণের যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেটি হলো পর্যাপ্ত অনুশীলন যা আমি উদাহরণ দিয়ে দিয়ে ব্যাকরণটা পড়ব অর্থাৎ আমি সংজ্ঞা দিয়ে উদাহরণে যাব না আমি উদাহরণ থেকে সংজ্ঞায় আসবো তাহলে ব্যাকরণটা আমাদের ভালো শেখা হবে দূরের ও কাছের বন্ধুরা আজকের আলোচনা ভালোভাবে আশা করে বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে এতক্ষণ থাকার জন্য দূরের এবং কাছের বন্ধুদের আবারও ধন্যবাদ সবার জন্য শুভকামনা

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিত রায়, সম্পাদনা ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, কানিজ ফাতেমা লুনা এবং আমি নওশিন ফরহান নূর। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ নূর জাহান, রাসেল খান, মোহাম্মদ শাকিল আহমেদ এবং রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন হাসিনা পারভিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hello, dear learners. I welcome all of you at today's English learning program. Let's speak English. আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী উপস্থিত আছে। চলো আমরা ওদের সাথে পরিচিত হই।
1: Hello, I'm Ushurju Khairul Oishi, a student of the University of Dhaka, and I welcome all of you to this program.
2: Hi, I'm Mashur Rahman, and I'm a student of A-levels.
0: Thank you, Mashur and Oishi, for coming to our studio today for this program. And I'm also thankful to those who are enjoying listening our program today. Dear learners, আমাদের আজকের Let's Speak English programটির বিষয়বস্তু হলো e-learning. E-learning তোমরা নিশ্চয়ই জানো এই সম্পর্কে, এই টার্মটি সম্পর্কে এখন খুবই সারা বিশ্বব্যাপী একটা আন্দোলন হয়ে গেছে বলা যায়। আমরা আজকের অনুষ্ঠানটির এম বা লক্ষ্য হচ্ছে সাম লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করব, যে লিঙ্কিং ভার্বগুলোর শেষে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় এবং সাধারণত প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি অ্যাডজেক্টিভ হিসাবে লিঙ্কিং ভার্বগুলোর সাথে ব্যবহৃত হয়। এটা খুবই একটা চমৎকার স্ট্রাকচার ফর স্ট্যান্ডার্ড কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ টু। আমরা ওয়েল কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজগুলোকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলি, অর্থাৎ আমার ভাষাটি যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন সুন্দর করে বুঝতে পারে দেন ইট ইজ কল্ড স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। হাউএভার ডিয়ার লার্নার্স, টুডেস প্রোগ্রাম উইল অলসো লিসন short conversation as text, and before listening this short conversation we'll learn some unknown word meanings. Perhaps they are familiar to you or not. Let's start writing. The first word is instant, duty syllable, আর এটির form হলো adjective, spelling হচ্ছে INSTANT, instant, অর্থাৎ বাংলা শব্দটির মানে হলো তাৎক্ষণিক বা সঙ্গে সঙ্গে, অর্থাৎ ইংরেজি সিনোনিম বলা যেতে পারে immediate, IMMEDIATE. However, আমি বলেছি যে এই ওয়ার্ডটির ফর্ম বা স্ট্রাকচার হলো অ্যাডজেক্টিভ। ইয়েস, আমরা যখন কোনো নিউ ল্যাঙ্গুয়েজ শিখব উই নিড টু এম্পাসাইজ অন থ্রি থিংস, দ্যাট ইজ MFP, দ্যাট ইজ মিনিং, তারপরে হলো ফর্ম, তারপরে হলো প্রোনাউন্সিয়েশন। এটা একটা বিদেশি বা বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে যে কোনো নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোনো নতুন ওয়ার্ড হোক আর যাই হোক সেটার সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে ফর্ম জানতে হবে, অর্থাৎ সেন্টেন্সে এই শব্দটি ওই পার্টিকুলার শব্দটির অবস্থান কি সেটা আমাদের জানা উচিত। তারপরে এর স্ট্রাকচার বা ফর্ম সম্পর্কে জানতে হবে, এটা অ্যাডজেক্টিভ না এটি নাউন নাকি এটা প্রেপোজিশন এটসেট্রা এটসেট্রা। দেন আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটা ফ্যাক্ট, যদিও আধুনিক ইংরেজিতে সারা বিশ্বব্যাপী মোর দেন 11টিরও বেশি ইংরেজি প্রচলিত এখন, আমরা প্রোনাউন্সিয়েশনটাকে অতটা গুরুত্ব অনেক সময় দিই না। উই এম্পাসাইজ অন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি যখন কথা বলছি তখন আমার ইংরেজি ভাষাটা থার্ড ব্যক্তি বুঝতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কেস। হাউএভার নেক্সট ওয়ার্ড হচ্ছে হার্ডলি। হার্ডলি এটা অ্যাডভার্ব, এর অর্থ হলো বেয়ারলি, এটা অলমোস্ট নেগেটিভ শব্দ, এটা স্কার্সলি বলা যায়, এটা সিনোনিম, আর এর মিনিং হলো অলমোস্ট নট। বেয়ারলি, স্কার্সলি, হার্ডলি একই মিনিং, আর এটির ফর্ম হলো অ্যাডভার্ব, অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ। আর হার্ডলি স্পেলিং হচ্ছে

0: বল বা কঠোরভাবে কাজ করে বলতে হবে হি ওয়ার্কস আর শি ওয়ার্কস হার্ড, কিন্তু হার্ডলি বললে বোঝা যাবে সে কাজ করে না।
1: ক্লিয়ার?
0: ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ার্ড, ডিয়ার লার্নার্স, প্লিজ রাইট ফিডব্যাক। এটা একটা খুবই কমন শব্দ, ফিডব্যাক, দুটি শব্দ একসাথে, এফ ডবল ই ডি, ফিড আর ব্যাক, বি এস সি কে, এটার নাউন। এর বাংলা অর্থ হল মতামত, ওপিনিয়ন, যেটাকে আমি ইংরেজিতে বলি, দ্যাট ক্যান নট বি, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর অল অফ ইউ। এই ফিডব্যাক শব্দটি কিন্তু এটা ম্যাস নাউন, এটা প্লুরাল করা যাবে না, এটা সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। ইয়েস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ। সো ইউ ক্যানট সে ইন ফিডব্যাকস, ক্লিয়ার? বাট অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার উই মে কমিট দিস সর্ট অফ মিস্টেক, সো অ্যাভয়েড মেকিং দিস সর্ট অফ মিস্টেক। হাউএভার, নেক্সট ওয়ার্ড, ডিয়ার লার্নার্স, প্লিজ রাইট ইভলভ, ই ভি ও এল ভি ই, ইভলভ। ইভলভ শব্দটি হলো ভার্ব, আর এর ফর্ম হলো ভার্ব, আর মিনিং হচ্ছে চেঞ্জ অথবা ডেভেলপ স্লোলি ওভার টাইম, বিশেষ অনেক সময় ধরে কোনো পরিবর্তন বা উন্নতি হওয়াকে আমরা বলি ইভলভ। এর থেকে আসছে ইভলিউশন, ইভলিউশন আনাদার টার্ম, ইভলভ ইজ এক ধরনের পরিবর্তন করা, অ্যাকশন ওয়ার্ড। হাউএভার, ইনস্টেড অফ, এটা একটা ফ্রেজ, এটা অর্থ হলো পরিবর্তে, ইংরেজি ফ্রেজের সিনোনিম দেওয়া যেত ইন প্লেস অফ, ইন লিউ অফ ইত্যাদি। এর লাস্ট ওয়ার্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো, এটা নাউন, এর স্পেলিং হচ্ছে আই এন এফ আর এ এস টি আর ইউ সি টি ইউ আর ই। হাউএভার, ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় লিসনিং দ্য কনভারসেশন এনটাইটেলড ই লার্নিং।
2: I'm so frustrated today. The server for our online lecture lagged halfway through the professor's live session today, and then the Wi-Fi dropped completely because of the heavy rain in Mirpur. Traditional classes are so much more reliable.
3: I get your frustration, but you cannot blame the whole concept of e-learning on a local power cut or bad weather. Look at the flexibility it gives us.
2: But do you actually feel connected? When the teacher posts the recorded videos on our university portal, it feels like watching a one-way YouTube tutorial. There is hardly any real-time interaction or instant feedback.
3: That is true for poorly designed institutional portals, but platforms are evolving. But when we use collaborative tools or even structural Facebook learning groups, peer-to-peer discussion solves half the problems.
2: Maybe you're right. If someone posts a confusing coding bug, we troubleshoot it together in the comments.
3: I suppose the self-paced part is nice. I rewatched a complex statistical analysis lecture 3 times last night in a packed physical lecture hall. If you miss a sentence, it's gone forever.
2: Exactly. E-learning gives you more control over your own pace. The challenge in Bangladesh isn't whether digital learning works. It's about upgrading our rural and urban mobile data infrastructure, lowering internet costs, making course content genuinely interactive instead of just uploading a 50-page PDF file.
3: Right, you are. Thank you.
2: You're welcome.
0: Thanks a lot, Mashdur and Uishi, for reading out this short conversation. Dear learners, you must have heard the sentence, but do you actually feel connected? এটার বাংলা অর্থ হলো যে কোনো কিছুর সাথে যে মানসিক বা আত্মিক মেলবন্ধন অনুভব করার ব্যাপারটা বলা হচ্ছে এটাতে। যেমন ডু ইউ ফিল কানেক্টেড, তুমি কি মানে যুক্ত হওয়ার কিছু অনুভব করো, এতে যুক্ত আছো কিনা বা ইনভলভ আছো কিনা, এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা নিতে পারি এটি থেকে। ইয়েস, ডিয়ার লার্নার্স, দ্য ফ্রেজ ফিল কানেক্টেড ইন দিস সেন্টেন্স, এই বাক্যটিতে ফিল কানেক্টেড অর্থ হলো কোনো কিছুর সাথে মানসিক বা আত্মিক মেলবন্ধন অনুভব করা, অর্থাৎ ইট এক্সপ্রেসেস মিনিংফুল ইমোশনাল সোশ্যাল অ্যান্ড কগনিটিভ বন্ড উইথ অ্যানাদার। ইন দিস সেন্টেন্স এই বাক্যটিতে আমরা ফিল হলো এক লিঙ্কিং ভার্ব, উইচ ইজ ফলোড বাই অ্যাজেক্টিভ কানেক্টেড, যদিও আমরা এটি পাস্ট পার্টিসিপল মনে করছি বা এটি অ্যাকচুয়ালি এটা পাস্ট পার্টিসিপল কানেক্টেড, কিন্তু এটি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট ফাংশনস অ্যাজ আ predicate adjective describing a state of emotional, social and mental attachment, as I have already touched. The structure of using linking verb with adjective is amra structure jodi kori ei linking verb tahole linking verb tapore adjective ebong common linking verb followed by this structure orthat linking verb plus adjectives egulo holo je somosto common verb gulo byabohar kora hoy linking verb hisabe ebong tader pore amra adjective byabohar kori shegulo holo be verb for example she is happy tapore arakta verb ache seem s w e m seem for example

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান, রিজিয়া পারভিন এবং সহ শিল্পীবৃন্দ, গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিকী।

0: খাল খননের গান শুনলেন মনির খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছেলে মেয়ে বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। জাতীয় উন্নয়নে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নাই। নিজে লেখাপড়া শিখুন, অন্যকে লেখাপড়া শিখতে উৎসাহিত করুন। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি। গানের কথা লিখেছেন ফরিদা ফারহানা, সুর করেছেন আব্দুল্লাহ খান।

দেশের গান শুনলেন সুস্মিতা দেবনাথ সুচির কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রীতিশ মুখোপাধ্যায়। শিল্পী কণ্ঠে প্রথম গান, এই তো তোমার প্রেম ওগো।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন ২০২৬ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে ২০,০০০ রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্র্যাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ। খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনে চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠ্যক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ দক্ষিণের পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ এলবাকি। An evaluation and concluding ceremony of National Fisheries Fortnight was held at the Divisional Office Conference Room of the Fisheries Department in Khulna today. Divisional Director of Fisheries Department, Mohammad Jahangir Alam, attended it as chief guest. Presided over by the District Fisheries Officer, Mohammad Budruzzaman, the function was attended by Quality Assurance Manager of the Quality Control Laboratory of Khulna Fisheries Department, Mohammad Muqtadir Khan, Deputy Director of Fisheries Department, Bipul Kumar Bashak, and Senior Assistant Director of Fisheries Department, ATM Taufik Mahmood. Assistant Director of Fisheries Department Ujjal Kumar Roy presented the keynote paper. The fish cultivators, fishermen and concerned officials were present at that time. A seminar on news presentation of Bangladesh Betar as a result of the spread of information technology, challenges and prospects was held at the conference room of Khulna Betar today. Associate Professor of Mass Communication and Journalist Discipline of Khulna University, Mojidul Islam, presented the keynote paper at the seminar. Regional Director of Khulna Betar, Mohammad Foriduddin, and Regional Controller of News, Mohammad Nurul Islam, attended Eid as chief guest. Regional Engineer of Khulna Betar, Tanjun Nihar Akhtar, and Assistant Controller of News, Gaji Humayun Kabir, including the officials of Betar and District correspondents were present at that time. Financial assistance checks of 82 lakh taka were distributed among 20 families affected by road accident at the Deputy Commissioner's Conference Room in Chuadanga today. Deputy Commissioner Lutfun Nahar distributed the checks as chief guest. Additional District Magistrate MBM Khalid Hussein Siddiqui, the Assistant Director of BRTA, Traffic Inspector and Concerned Officials were present at that time, organized by BRTA Chuadanga Circle. Meanwhile, grant checks of 4 lakh and 2,000 taka were distributed among 56 poor and distressed people at the Jila Parishad Auditorium in Kustia today for treatment and education. Administrator of Jila Parishad, Heroic Freedom Fighter, Principal Sohrab Uddin, distributed the check as chief guest. The Acting Executive Officer of Jila Parishad and officials of the concerned department were present on the occasion. Besides, educational stipend of 5 lakh and 60,000 taka were distributed among 20 meritorious students of different educational institutions in Meherpur today. Administrator of Jila Parishad, Javed Masood Milton, distributed the checks as a function arranged at the Jila Parishad's hall room as chief guest. Presided over by the executive engineer of Jila Parishad, the function was attended by the officials of concerned departments and local elite. Football and Shalika Secondary School defeated Chorpokuria Jubo Shongho by 2-0 in Aftaruddin Sriti football tournament at Abdul Koni Secondary School ground under Shalika Upojila in Magura today. Dhaka Met Office says the monsoon depression over southwestern part of Bangladesh West Bengal coast and adjoining Northwest Bay moved west-northwestwards and now lies over Jharkhand and adjoining area. It is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, steep pressure gradient lies over the North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep visited local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Jashur, Kustia, Rajshahi, Rongpur, Babna, Bogura, Tangail, Mamansingh, Borishal, Dhaka, Faridpur, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pools in these areas are to request cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: স্থানীয় খবর শুনলেন ইংরেজিতে বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ভয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এখন থেকে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি শেখ আকবর হোসেন অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায় প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী একটু পরেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা
3: বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা এখন শুনবেন অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি অনুষ্ঠানের প্রথম গানটি মোহাম্মদ চান মিয়া বয়াতির কণ্ঠে

সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া এটি কিন্তু বর্তমানে বেশ একটি মারাত্মক আকার ধারণ করেছে। তাই আসুন সবাই মিলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে আমরা পানি জমতে দেব না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেব না। আর যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করব। আসুন সবাই মিলে সচেতন হই, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছিলেন। এবারে মঞ্জুরা সুলতানার কণ্ঠে গানটি শুনবেন।

আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী আকবর আলী সাঈ।

0: এই গানটির সঙ্গে শেষ হল লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এখানে একটু বেশি দিয়ে।
1: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন খুরশিদ হাসান খানের কণ্ঠে, রচয়িতা সাব্বির আহমেদ চৌধুরী।

মিছিলে সামিল, এই মোনাজাত করিও কবুল।

0: কাজী রোজ হাসরে তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে
1: মহান আল্লাহ পাকের সামনে হামদ শুনছেন। এবারে শিল্পী ফরিদা পারভীন, গীতিকার আজিজুর রহমান।

মহান আল্লাহ পাকের শানে পরপর দুখানি হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এর কিছু লক্ষণ রয়েছে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন হঠাৎ তীব্র জ্বর এবং তার সাথে নিচের যে কোনো দুটি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রভাব রয়েছে। যেমন মাথা ঘোরা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে এবং শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা চিকুনগুনিয়ার ক্ষেত্রে, খাবারে অরুচি, বমি বমি ভাব অথবা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দাগ, গলা ব্যথা, নাক মুখ ও মাড়িতে রক্ত পড়া এবং সর্দি কাশি। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮৩ শতাংশ, সন্ধ্যে ৬টায় ৭৯ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৩৫, সূর্য অস্ত যাবে ৬:২৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও উইন্ড ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। ঢাকা মেট অফ ইস ফোরকাস্ট ফর ইনল্যান্ড রিভার্স ওয়ার্নিং ভ্যালি টিল মর্নিং। There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in south or southeast direction over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Joshua, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River pools in these areas have been vest local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effective 6 p.m. It may expected temporary gusty or squally wind with light to moderate rain or thunder shower in many places of Khulna, Borishal, Chattogram and Sala divisions and a few places of Rangpur, Mamunshing and Dhaka divisions. It also may expected medium to heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may slightly increase all over the country. Today, the maximum temperature was recorded in Joshua 35 degrees Celsius and minimum was in Sylhet 23.9 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka at 33.1 degrees Celsius and minimum was in 27.8 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 83%, at 6 p.m. 79%. Tomorrow the sun rises over Dhaka at 5:35 a.m. and sets at 6:29 p.m. The Alpha weather in time.
0: Bangladesh Betar. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে ২০ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে অকেজো গোলাবারুদ ধ্বংস করা হচ্ছে। এই কার্যক্রম চলাকালীন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী ফরিদা পারভীন, কথা সাজিয়েছেন আবু জাফর।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ শুনবেন বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডাটা বেস প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী 20 থেকে 29 আগস্ট সময়ে নৌযান শুমারি 2026 পরিচালিত হবে। নৌযান শুমারি উপলক্ষে আজ জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীদের নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। অবহিতকরণ সেমিনারে জানানো হয়, সাতক্ষীরা জেলায় 1745টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিজিবি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কোস্ট গার্ড, বিভিন্ন মৎস্যজীবী সমিতি, নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ ও প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি মানুষের জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা ও গণমাধ্যমের কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দ্রুতগতির ইন্টারনেট, স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে সংবাদ সংগ্রহ, যাচাই, সম্পাদনা ও পরিবেশনার প্রচলিত পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ গণমাধ্যম বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশন ব্যবস্থাও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ বেতার খুলনায় আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। এর উপর শুনুন একটি ডেস্ক রিপোর্ট।
2: তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার আজ খুলনা বেতারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
3: এবং এখন পর্যন্ত দুর্যোগ থেকে শুরু করে যাবতীয় কিছুতে এটা সম্প্রচার, ধরেন আপনার বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, আপনি একটা প্রাচীনতম অবস্থায় আছেন, দুর্গম অঞ্চলে আছেন, সেখানে আপনার হচ্ছে বেতার।
2: খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এতে মূল আলোচক ছিলেন। এ সময় তারা বলেন,
4: বাংলাদেশ বেতার সরকারি গণমাধ্যমের একটি অন্যতম বাহক, মানুষের সাথে সরকারের যে ব্রিজ, যে যোগসূত্র, সেটি স্থাপনের অন্যতম একটি বাহন।
5: বিভিন্ন সময় ঝড় বৃষ্টি এই সময় কিন্তু আমরা এই ধরনের ডিউটি করি, 24 ঘন্টা খোলা থাকে। এবং আমাদের খুলনা বেতার যেহেতু খুলনায় অবস্থিত, দুর্যোগ পরবর্তীতে আমাদের কিন্তু সবসময় কনসার্ট থাকতে হয়।
2: খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, সহকারী বার্তা নিয়ন্ত্রক গাজী হুমায়ুন কবির সহ জেলা সংবাদদাতা এবং বেতারের কর্মকর্তা কর্মচারীরা সেমিনারের উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশ বেতারের অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার খুলনা।
1: জাতীয় মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান আজ খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুদ জামানের সভাপতিত্বে খুলনা মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মোহাম্মদ মুক্তাদির খান, মৎস্য দপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক ও সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ বক্তৃতা করেন। দুই দিন ব্যাপী মৎস্য পক্ষের মূল্যায়ন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় সহ মৎস্য চাষী, মৎস্যজীবী, মৎস্য আহরণকারী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর ফুটবল মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় করমদি ফুটবল একাদশ 1-0 গোলে দেবীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে সাতক্ষীরা দেভাটা উপজেলা ফুটবল মাঠে 5-দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় নোয়াপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ 4-1 গোলে পারুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর শেষ হলো।
6: প্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে আছেন, দেশের যে কোনো প্রান্তে আছেন, আপনাদের সকলকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনারা তো জানেন যে আজকে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার এই জাতীয় অনুষ্ঠানে গবাদি পশুর রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি যে কোনো সমস্যার বা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে আজকে উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেইন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-32-6-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02-44-81-32-6-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। আর অনুষ্ঠানটি শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শোনা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। তো ভাবি, তোমার বাসায় তো, তোমার ঘরে তো দেখেছি যে রয়েছে গবাদি পশু। আমরা তো জানি যে গবাদি পশু রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা হলো রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী পদ্ধতিগুলোর একটি। তো টিকা পশুর দেহে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ফলে রোগের প্রাদুর্ভাব ও মৃত্যু হ্রাস পায় এবং উৎপাদনশীলতা বজায় থাকে। এটা আমাদের সবারই জানা উচিত। আমাদের সবারই জানা উচিত, শুধু আমাদের গবাদি পশু বলছি না, আমাদের মনুষ্য জীবনেও রোগ প্রতিকারের চেয়ে প্রতিষেধকই উত্তম। তাই টিকাটা নেওয়ার কতটা প্রয়োজন, টিকা নিলে কি হয়, রোগ হওয়ার আগেই একটা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, রোগ বিস্তার রোধ করে, গোয়ালঘর বা নিকটস্থ এলাকায় রোগ ছড়িয়ে পড়ানো ঠেকানো যায়, অর্থনৈতিক ক্ষতি কমানো, মৃত্যু হার, উৎপাদন হ্রাস কমানো যায়, মানুষে ছড়াতে পারে এমন রোগও নিয়ন্ত্রণ করা, যেমন রেবিস, ব্রুসেলোসিস ইত্যাদি। তো এইসব বিষয়ে আজকে খুব বিস্তারিতভাবে বলবেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। ভাই, স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম সালাম, আপনাকেও স্বাগতম এবং শ্রোতা বন্ধুদেরও স্বাগতম। আমাদের প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি শুরু করছি আসলে একটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং রোগ টিকা প্রদান আর কি, ভ্যাকসিনেশন আমরা যেটা বলি, এটা আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা আমরা সাধারণত বলে থাকি। তো আসলে গবাদি পশুর রোগ বালাই দমনে এই জন্যই প্রতিষেধক টিকা হল রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী পদ্ধতিগুলোর মধ্যে একটি।
6: আর মেহমান ভাই, এই সময়টা বিশেষ করে বর্ষা যাচ্ছে, হ্যাঁ, নতুন করে ভাদ্র,
7: এই সময় যে কিছু সিজনাল কিছু রোগ বালাই আসে, সেই জন্যই আবার এরপরে পরবর্তীতে শীত আসবে,
6: অনেক জায়গায় তো গোয়ালঘর পর্যন্ত শেষ হয়ে গেছে বন্যার পানি।
7: যদি এই সমস্ত আগাম যদি আমরা টিকা দিয়ে রাখি, তাইলে দেখা যাচ্ছে যে গবাদি পশু রোগ প্রতিরোধ ক্ষমতা টিকা পশু দেয় নির্দিষ্ট রোগের বিরুদ্ধে, রোগ প্রতিরোধ ক্ষমতা তো তৈরি করে, ফলে রোগের প্রাদুর্ভাব বা মৃত্যু হ্রাস পায়, অর্থাৎ মৃত্যু হয় না।
6: এবং আমরা চাই,
7: সবচেয়ে বড় কথা হলো যে উৎপাদনশীলতা, আমার যে গরু দুধ দিত 10 লিটার, সেটা 10 লিটারের দুধ দিবে যদি আমি ঠিক মতো টিকা দিই। কিন্তু যদি রোগ হয় তাহলে কিন্তু তাহলে তার দুধ উৎপাদন কমে যাবে,
8: মানে রোগ হইবার আগে প্রতিষেধক
7: নিতে হবে। সেই জন্যই
6: কতটা দরকার বুঝতে ভাবি। হ্যাঁ, আমরা তো আমাদের মানুষের জীবনেও দেখছি এই যে হাম বা এই যে বিভিন্ন রকমের বাচ্চাদের যদি রোগের প্রতিষেধকটা আগে দেয়া থাকতো তাহলে তো এত সমস্যা হতো না। হ্যাঁ,
7: আবার কিছু কিছু রোগ আছে যেটা হলে এনিম্যাল মারাও যায়, সেই হিসেবে খামারি ভাই বোনদের ব্যাপক ক্ষতি হয়। সেই জন্য ভ্যাকসিন তো খুব সরকারিভাবে প্রতিটা উপজেলায় এবং খুব সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন পাওয়া যায় প্রতিটা উপজেলায়। তো ভ্যাকসিন অল্প দামে কিন্তু আমরা ভ্যাকসিন দিতে পারি, কিন্তু
6: আমাদের সুযোগ ছাড়ব কেন?
7: হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের টিকার জন্য বিভিন্ন সময় আছে। আমি এটা আসছি, এর আগে আমি একটু বলতে চাচ্ছি টিকার উদ্দেশ্যটা কি। প্রথমত যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অর্থাৎ রোগ হওয়ার আগেই প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে ভ্যাকসিনের মাধ্যমে। রোগ বিস্তার রোধ হবে, অর্থাৎ গোয়ালঘর বা নিকটস্থ এলাকায় রোগ ছড়িয়ে পড়বে না, এটা ঠেকানো সম্ভব হবে। কিছু কিছু রোগ আছে, ছোঁয়াচ রোগ, যদি আমার টিকা দেওয়া থাকে তাহলে অন্য অ্যানিমেলকে সেটা আক্রান্ত করবে না।
6: বেশ,
7: অর্থনৈতিক ক্ষতি কমানো, বিশেষ করে মৃত্যুর হার এবং উৎপাদন হ্রাস যেটা বলছিলাম যে এটা অনেক ক্ষেত্রেই কমানো যায়। মানুষে ছড়াতে পারে, কিছু কিছু রোগ আমরা বলি গবাদি পশু থেকে হিউম্যানে, মানুষ থেকে আবার হিউম্যানে, এই রোগগুলার জন্য ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে আমরা জুনোটিক রোগ যেগুলা র্যাবিস, ব্রুসিলোসিস, অ্যানথ্রাক্স রোগটা যদি মানুষের থেকে গরু থেকে মানুষে বা এনিমেল থেকে খামারিদের মধ্যে ছড়াতে পারে।
6: তবে মেমন ভাই, আমরা তো যেহেতু গ্রামবাসী, আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই গবাদি পশু পালন করছেন, হয়তো একটু ভালো করে জানেন না যে টিকা প্রদানের সময় যে সতর্কতাটা আমাদের মাথার মধ্যে রাখা দরকার, এটা যদি একটু আগে বলে নেন, তারপরে টেলিফোন নেব। আমাদের রাশেদ ভাই বসেই আছেন আমাদের টেলিফোনের লাইনটা দেওয়ার জন্য, কি কি সতর্কতাটা আগে নেওয়া দরকার একটু।
7: টিকা প্রদানের জন্য সাধারণত আমরা সুস্থ পশুকেই টিকা দিতে হবে,
6: বেশ,
7: অসুস্থ হয়ে যাওয়ার পরে না,
6: অসুস্থ পশুকে
7: টিকা দেওয়া যাবে না।
6: বেশ বেশ,
7: কারণ হলো টিকাই কিন্তু অনেকটা ওই দিক করে জীবাণু,
9: রোগ হয়ে যাওয়ার পরে রোগের ওষুধ দিতে হবে, প্রতিষেধক না।
7: মেয়াদ উত্তীর্ণ টিকা ব্যবহার নয়, আমরা যখন এই যে ভ্যাকসিনটা দিব, ভ্যাকসিনের গায়ের মধ্যে যে ভ্যাকসিন এক্সপায়ার ডেটটা দেখে নিতে হবে। ভ্যাকসিন একটা নির্দিষ্ট টেম্পারেচারে, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু সংরক্ষণ করতে হবে। যদি বেশি গরমের মধ্যে রাখা হয় বা রুম টেম্পারেচার রাখা হয় তাহলে কিন্তু ভ্যাকসিনের কোয়ালিটি কমে যেতে পারে। সঠিক বয়স ও ওজন অনুসারে ভ্যাকসিন দিতে হবে। পরিষ্কার ইঞ্জেকশন বা সরঞ্জাম, যে সমস্ত ভ্যাকসিন দেওয়ার সময় সুই এবং সিরিঞ্জ ব্যবহার করতে হবে। টিকার পরে অনেক সময় মাঝে মাঝে হালকা জ্বর বা একটু গায়ে ফুলা দেখা দিতে পারে, যা স্বাভাবিক হতে পারে। এটা নিয়ে
9: হিসাব করে দিতে হবে।
6: এবারে আমি রাশিদ ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে টেলিফোন লাইনের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যাঁ মিন্টু ভাই, চাঁদপুর থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন, আপনার কোন সমস্যা থাকলে বলেন। আপনারা কোথায় বসে শুনছেন, চাঁদপুরে বসে শুনছেন না আপনাদের পাংশায় বসে শুনছেন? আচ্ছা, পাংশা রাজবাড়িতে বসে শুনছেন, বেশ।
10: আমি বলছি আর কি চাঁদপুরের থেকে।
6: হ্যাঁ, চাঁদপুরের আপনার পরিচয় আমরা জানি, চাঁদপুরের মিন্টু ভাই, জি বলেন।
10: আমার প্রশ্ন হচ্ছে যে আমি অগ্রিম মানে গরুর কিংবা ছাগলের যেন অগ্রিম যে টিকা গুলো দেওয়া হয়
6: আমাদের মেহমান ভাই, আমাদের মেহমান ভাই তো বলে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
11: হ্যাঁ আঙ্কেল, আমি সাগর বলছিলাম, দিগর পাংশা রাজবাড়ি থেকে।
6: আচ্ছা বলেন।
11: হ্যাঁ, আমার সাথে আছেন বাবা খোকনচন্দ্র তথা লুৎফর জট। আঙ্কেল, আমার একটা প্রশ্ন হলো যে যে এখনকার সময় যদি আপনার বাচ্চাদের বলুন এই অর্থে আপনার খাওয়া ফোট হয় বুঝছেন,
6: হ্যাঁ
12: আপনার
6: ছেলে তো একটু আগেই বললো, আপনি বলেন।
12: ওয়ালাইকুম
6: আসসালাম। আপনারা সবাই
12: ভালো আছেন? মাস্টার ভাই,
6: আচ্ছা হারুন ভাই নাই, না সাদিয়াবু নাই, সাদিয়াবু নাই, আমরা আছি।
12: আমি মোহাম্মদ লুৎফজদার বড়কুলা পাংশা থেকে বলছি।
6: জি পাংশা থেকে বলছি, বলেন বলেন।
12: আমার সাথে খোকন সরকার, হাজী মোহাম্মদ, মিন্টু সাগর, আমরা সবাই এক জায়গায়
6: বসে। হ্যাঁ আপনারা এক জায়গায়, আমি শুনলাম তাই যে আপনারা এক জায়গায় বসে শুনছেন। হ্যাঁ শুনছেন আপনারা, শুনলাম যে এক জায়গায়
12: খুব ভালো লাগছে। আমরা মেলা লোক শুনি।
6: জি
12: আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, আমার ওই লোকের দুইটা আগে গরু আছে বুঝছেন, যে হইল গরু হইল একটাইলে পাও জ্বর আছে আর একটাইলে মুখ জ্বর আছে বুঝছেন, এই কালা কালা ভোট হচ্ছে কিন্তু ডাক্তার ওষুধ দিতে কাম হচ্ছে না। তাহলে হইলে কি করলে ভালো হয়, সার দিন একটু বলে আর খাচ্ছে না। আর তাই হইল গে আপনার হইল গিয়ে ইডি বুঝছেন, এই যে ন্যাপটল ডে, সে হইল বড় ডাক্তার আসলো বাংলার কি আন কষ্ট কি যে মানে দিয়ে গেছে,
6: খুব ভালো কথা বলেছেন, অনেকের এটা উপকার হবে এই এখান থেকে। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
13: কথা বলছিলাম, আপনি হেদি হাসান মামুন, সভাপতি আপনাদের শ্রোতা সংঘ জীবনপুর দরুদ মানিকগঞ্জ।
6: হ্যাঁ মামুন ভাই, মানিকগঞ্জ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
13: আপনারা ভালো আছেন?
6: জি ভালো আছি। জি বলেন।
13: ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে এই যে এখন তো বর্ষার সিজন চলছে, তো গ্রামে দেখা যায় যে বিভিন্ন বাড়ির চারদিকে অথই পানি থাকে, তো সেক্ষেত্রে যারা গরু পালন করে তারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস থেকে যোগাযোগ করে বিভিন্ন টিকাগুলো সংগ্রহ করতে পারে না, সম্ভব হয় না। সেক্ষেত্রে ইউনিয়ন বা কাছাকাছি কোনো জায়গা থেকে টিকাগুলো সংগ্রহ করার কোন পদ্ধতি আছে কিনা ব্যাপারে একটু জানতে।
6: বাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, নিশ্চয়ই স্যার ওটা লিখে নিচ্ছেন আপনাদের কথাগুলো, তো উনি জবাব দেবেন। আমাদের সঙ্গে তো বলেইছি রয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, তিনি উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। হ্যালো কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
14: বলছিলাম মাগুরা মোহাম্মদপুর বাবুখালী কোমরপুর থেকে এমডি জিএল।
6: আচ্ছা বলেন ভাইয়া, স্বাগত জানাচ্ছি, বলেন আপনার প্রশ্ন থাকলে বলেন। হ্যালো,
14: আমার প্রশ্ন হচ্ছিল যে গাভিন গরুরে এইসব
6: কিন্তু আপনি তো এখনই বললেন আমাদের সাথে কথা।
14: বাছুর গরুর আছে, জ্বর আছে মাঝে মাঝে, ডাক্তার নিয়ে যাওয়া লাগে। কারণ জ্বর আলি পর এখন কিভাবে বোঝা যায়, দেখা যাচ্ছে জ্বর বেশি হয়ে যায় তারপরে আমরা বুঝতে পারি, প্রথমে তো বোঝা যায় না। প্রথমে কোনো সিস্টেম আছে কিনা যে গরুটা খাচ্ছে না এই কোনো মাধ্যমে যে আমরা বুঝতে পারবো যে এইভাবে
6: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের সঙ্গে থাকেন, আমরা টেলিফোন নিয়ে নিই তারপরে সরাসরি স্যার বলবেন। হ্যালো আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন?
15: আলী হাসান, মানিকনগর কৈটলা বেড়া পাবনা থেকে বলছি।
6: আলী হাসান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
15: আমি জানতে চাচ্ছি গবাদি পশুর যত ধরনের টিকাগুলো আছে এগুলো আমরা কোথায় গেলে পাবো, আর এগুলো ফ্রি নাকি টাকা লাগবে?
6: বাহ সুন্দর প্রশ্ন, গবাদি পশুর যে টিকাগুলো নেওয়ার কথা আমরা বলছি সেটা কোথায় পাওয়া যাবে এবং এটা এটা কি পয়সা লাগবে কিনা এদের জন্য? বাহ সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর কে রয়েছেন আপনার সাথে?
16: আমার শুভেচ্ছা এবং সালাম। তো আমার প্রশ্ন ছিল একটাই, সেটি হচ্ছে যে গরুর একটা রোগ আছে ডেইরি কাউজের ক্ষেত্রে, বিশেষ করে মেস্টাইটিস। তো এই মেস্টাইটিস রোগের ক্ষেত্রে এটা আমাদের সার বলেছিলেন ব্যাকটেরিয়া ঘটিত। এখন এটা কি মানে বর্ষাকালে বাড়তে পারে? আর যদি বাড়ে তাহলে এটা প্রতিরোধের উপায়টা কি, মানে যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ?
6: বাহ, সুন্দর প্রশ্ন রাফিদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কে রয়েছেন? আচ্ছা, আমরা এখন কিন্তু প্রশ্ন নিয়ে শেষ করব। আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন জমে গেছে, স্যার তো বসেই আছেন। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো,
17: আমি রফিক, ফাতেমানগর থেকে বলছি।
6: আচ্ছা রফিক সাহেব, ফাতেমানগর থেকে বলেন।
17: আমার প্রশ্ন হলো যে গরু প্যাকামে থেকে ঠেঙ্গে গা হয়ে গেছে এবং গরু শরীরে গোটা গোটা রোগ দেখা দিয়েছে, এই সম্পর্কে একটু যদি বলতেন।
6: আচ্ছা, আপনার এই একই রকম প্রশ্ন আরও দু একজন ভাই করেছেন, আমরা তার সবই স্যারের কাছ থেকে শুনবো। তো আমরা শুরু করি এখন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর, তিনি আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন। আর যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে ফেসবুকেও আছেন তাদেরকেও একসঙ্গে স্বাগত জানাচ্ছি, তারা শুনছেন, দেখছেন এবং এখান থেকে পরামর্শ নিচ্ছেন।
7: সবাইকে ধন্যবাদ এবং আবারও স্বাগত জানাচ্ছি। আসলে হাজি মিন্টু মিয়া পাংশা রাজবাড়ি থেকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা আজকের আমাদের যে আলোচ্য বিষয়ের সাথে সম্পূর্ণভাবে এটা বিষয় মিলিত আছে
8: বা
7: এটার সাথে। হ্যাঁ, তো অগ্রিম টিকা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণত প্রায় 7-8টা রোগের বিভিন্ন ধরনের টিকা পাওয়া যায় আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে। FMD ভ্যাকসিন, এটা খুরা রোগ যেটা আমরা বলি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এটা বছরে 2 বার 6 মাস অন্তর দিতে হয়। এটা কিন্তু সারা দেশেই, এটা আসলে বিশেষ করে বর্ষার আগে এই টিকাটা অবশ্যই দিয়ে নিতে হবে, খুরা রোগের টিকা। তারপরে হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া, এটা হলো ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা বর্ষার আগে বছরে 1 বার দিলে হবে, অর্থাৎ প্রতি বছর বর্ষার আগে দিলেই এই রোগের থেকে রক্ষা পাওয়া যাবে। ব্ল্যাক কোয়াটার বা আমরা যেটা বলি বাদলা রোগ, বর্ষার আগে বছরে 1 বার, এটাও বর্ষার আগে। আসলে বর্ষাকালে বিভিন্ন ধরনের
6: রোগবালাই
7: হয়, এই জন্য ম্যাক্সিমাম গবাদি পশুর টিকাগুলো বর্ষার আগে দিয়ে নেওয়াই ভালো। অ্যানথ্রাক্স, এটা সাধারণত যে এলাকায় দেখা দেয় সেই এলাকা থেকে অন্য অ্যানিমেলে ছড়ায় বা মানুষের শরীরেও কিন্তু এটা চলে আসতে পারে। সেই অ্যানথ্রাক্স যে এলাকা ঝুঁকিপূর্ণ, যেমন এর আগে দেখা গেছে যে সেই এলাকায়, সেই ঝুঁকিপূর্ণ এলাকায় বছরে 1 বার এই অ্যানথ্রাক্স ভ্যাকসিনের টিকা দিয়ে নিতে হবে।
8: আগে নামে অমন ভাই শুনতাম কুকুরে কামড় দিলে হয়।
7: হ্যাঁ, ওটা হলো যে র্যাবিস ভ্যাকসিন। সেই র্যাবিস ভ্যাকসিন হলো যদি কুকুরে কামড় দেয় তখনই কিন্তু আক্রান্ত পশুর কামড়ের পর এই র্যাবিস রোগের টিকা দিতে হবে। এটা যে এমন না আগে থেকেই দিয়ে রাখতে হবে তা না, যদি কামড় দেয় বা বিড়ালে আঁচড় কাটে তখন কিন্তু সাথে সাথেই ভ্যাকসিনটা দিতে হবে, দেরি করা ঠিক হবে না। তারপরে ব্রুসিলোসিস ভ্যাকসিন, এটাও কিন্তু এটা সাধারণত ফিমেল এনিমেল অর্থাৎ আমাদের বকনা বাছুরের জন্য 4-8 মাস বয়সে এই ভ্যাকসিনটা দিলে তাহলে ব্রুসিলোসিস রোগটা হয় না, এবং এই ব্রুসিলোসিস রোগও কিন্তু অনেকটা ছোঁয়াছে। তারপরে PPR, এটা হলো সাধারণত আমরা বলি যে ছাগলের হয়ে থাকে, সে ছাগলের PPR রোগ, এবং এই রোগ হলে একসাথে অনেকগুলো ছাগল মারা যায়, সেই জন্য বছরে এই রোগের 1 বার বছরে টিকা দিতে হবে। তারপরে গোট পক্স আছে, মুখের মধ্যে বিভিন্ন ধরনের গুটি বসন্ত হয়, সেটাও বছরে 1 বার দিয়ে নিতে হবে। এবং কিছু কিছু প্রশ্ন অলরেডি আসছে যে গায়ের মধ্যে জ্বর হয়, গায়ের মধ্যে গোটা গোটা হয়ে থাকে, সেটা হলো আমরা বলছি এটা রিসেন্টলি এই রোগটা দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, সেটা হলো লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন। তো এইটা এই কারণে হয়ে থাকে, সেটা গ্রীষ্মের শুরুতেই এই রোগের টিকাটা দিলে ভালো, এবং বছরে 1 বার, প্রতি বছরে 1 বার যদি এই ভ্যাকসিনটা দেওয়া থাকে তাহলে এই রোগ হওয়া থেকে রক্ষা করে। এটা হলো ভ্যাকসিনের সময়সূচি। তারপরে পাংশা রাজবাড়ি থেকে সাগর এবং খোকচন্দ্র দাস, লুৎপত জোয়ারদার, ওনারা জানতে চেয়েছেন যে ওই যে আমি যেটা বললাম যে গায়ের মধ্যে ফোটা ফোটা হয় LSD বা লাম্পি স্কিন ডিজিজ, সেটা রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিতে হবে, রোগ হয়ে গেলে নিকটস্থ ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে ভেটেরিনারি সার্জন আছে তার সাথে যোগাযোগ করে সঠিক চিকিৎসা করাতে হবে। লুৎপত জোয়ারদার আরও জানতে চেয়েছেন যে পা ফুলা, কালো কালো দাগ, পায়ের মধ্যে ক্ষত এবং মুখ দিয়ে লালা যায় এরকম দাগ থাকে। আসলে পায়ের দুই খুরের মাঝখানে যদি ঘা হয়, মুখ থেকে লালা যায়, তাইলে কিন্তু এটা বুঝাই যাচ্ছে যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটা কিন্তু অনেকটা ওই রোগের সিমটম থেকেই বুঝা যাচ্ছে। সেই জন্যেই ঘায়ের মধ্যে, পায়ের ঘায়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি পটাশিয়াম পটাশ গলানো পানি দিয়ে পরিষ্কার করে, ওই যে গ্রামের মধ্যে সোহাগা পাওয়া যায়, সোহাগা, এটা একটু তাওয়ার মধ্যে ভেজে নিয়ে ওইটা মধুর সাথে মিক্স করে ওই জায়গাটায় লাগাইতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এই এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এবং যদি আরো বেশি তীব্র থাকে তাহলে নিকটস্থ ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করে এখানে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন বা যাতে রোগ না ছড়ায় সে ধরনের ট্রিটমেন্ট দিতে পারে, এবং ব্যথানাশক, যেহেতু ওখানে গা হয় ব্যথাও হতে পারে, সেই জন্য ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে। মেহেদি হাসান মামুন মানিকগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু ইউনিয়ন পর্যায়ে, সাধারণত এখন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে প্রতিটা ইউনিয়নে কিছু কিছু জায়গায় আমরা যে ভ্যাকসিনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং ভ্যাকসিনেশন ক্যাম্পেইনও হয়, সেই ক্যাম্পেইনের সময় কিন্তু আপনারা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই ভ্যাকসিনগুলো দিয়ে নিতে পারেন। তারপরে জুয়েল মাগুড়া থেকে জানতে চেয়েছেন যে প্রেগনেন্ট অ্যানিমেলকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। হ্যাঁ, প্রেগনেন্ট অ্যানিমেলকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে, তবে লেট প্রেগনেন্সি, আমরা বলি যে একদম বাচ্চা প্রসবের আগে ভ্যাকসিন না দেওয়াই ভালো। তবে ভ্যাকসিনেশন এই প্রেগনেন্ট গরুকে দেওয়া যায়, সেটা সেফ আছে। এখন ভ্যাকসিনগুলো, যে সমস্ত ভ্যাকসিন পাওয়া যায় সেগুলো নিরাপদ প্রেগনেন্ট অ্যানিমেলের জন্য। খোকন যন্ত্র দাস আরও জানতে চেয়েছেন যে জ্বর আসার আগে জানা যাবে কিভাবে। যখন একটা অ্যানিমেলে জ্বর, সাধারণত এটা বিভিন্ন জীবাণুগঠিত কারণেই বা ঠান্ডা লাগার কারণে বা কোনো অন্য কোনো রোগের কারণে কিন্তু টেম্পারেচার বাড়তে পারে, সেই জন্য সাধারণত গরু দেখা যাচ্ছে যে খাওয়ার আস্তে আস্তে কমিয়ে দেয়। যখন এই খাবার, নিয়মিত খাবার খাবে না, তখনই তা বুঝতে হবে যে তার কোনো একটা সমস্যা হচ্ছে এবং সেটা আক্রান্ত হতে পারে। আলী হাসান জানতে চেয়েছেন যে টিকা কোথায় পাওয়া যাবে এবং টিকার ফি দিতে হবে কিনা। টিকা,
6: এটা খুব গুরুত্বপূর্ণ,
7: খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা বলি ভ্যাকসিন দিতে হবে কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে। প্রতিটি উপজেলায় আমাদের ভ্যাকসিনেশন, আমি যে ভ্যাকসিনগুলোর কথা বললাম সেই ভ্যাকসিনগুলো আমাদের সরকারিভাবে ঢাকাতে সেটা উৎপাদন করা হয়, ভ্যাকসিন যে আমাদের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে, সেই ভ্যাকসিনগুলো একটা নির্দিষ্ট স্কেজুলে সারা দেশে কিন্তু জেলা পর্যায়ে সরবরাহ এবং উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে এবং সেখানে এই ভ্যাকসিনগুলো স্টোর করা হয়। এই ভ্যাকসিনগুলো ওই উপজেলা থেকে আপনারা ভ্যাকসিনগুলো দিতে হবে এবং ভ্যাকসিনের জন্য খুবই নাম মাত্র মূল্যে, সামান্য মূল্যে, খুবই সাবসিডাইজড ভর্তুকি মূল্যে ভ্যাকসিনগুলো দিতে হয়। সরকারি কিছু রেভিনিউ ভ্যাকসিন থেকে আসে, সেই জন্য ভ্যাকসিনের জন্য সামান্য কিছু ফি দিতে হয়, সেটা খুবই নগণ্য, খুবই কম। রাফিদ হাসান ঢাকা থেকে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বর্ষাকালে বা ম্যাস্টাইটিস রোগ হয়ে থাকে, এটা প্রতিরোধের উপায় কি। আসলে আমি যেটা বললাম যে প্রথমেই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রোগ হওয়ার আগেই কিন্তু যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু রোগ হলে, হওয়ার পরে সেটা অনেক ক্ষতির সম্মুখীন
6: হবে, আমাদের হাতে কিন্তু সময় নেই।
7: সেই জন্য ভ্যাকসিন, ম্যাস্টাইটিস রোগ হওয়ার আগে অর্থাৎ উলান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দুধ ভালোভাবে দোহন করা
6: এবং
7: গবাদি পশু খেতে দেওয়া, এগুলাই খুবই গুরুত্বপূর্ণ।
6: এর মধ্যে আমাদের সঙ্গে ফেসবুক থেকে যোগাযোগ করেছেন মেহেদি হাসান মামুন মানিকগঞ্জ, ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, রফিদ হাসান পলাশতলি জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, জহরুল ইসলাম জয় রাজশাহী থেকে, শহীদুল ইসলাম, মোবারক হোসেন কনি নান্দাইল ময়মনসিংহ থেকে এবং বগুড়া থেকে ইসমাইল হোসেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। ধন্যবাদ ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং শ্রোতাদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন। আর শ্রোতারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং পরামর্শ সাথে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান শেষ করছি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন আর প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। চলো আমরা উঠি,
8: চলো যাই।
9: আচ্ছা, ঠিক আছে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বেশ সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবারে। আজ আপনাদের জন্য রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার।
1: দূরবারের প্রথম গান শুনবেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন সুবল দাশ।

শুনছেন দুর্বারে অলংকার অনুষ্ঠানে আধুনিক গান। এবারে শিল্পী সুবীর নন্দী। গানের কথা লিখেছে মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। শিল্পী কণ্ঠে শুনবেন পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো এই গানটি।

শিল্পী সামিনা চৌধুরীর কণ্ঠে এবারে শুনবেন ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে গানটি। গানের কথা লিখেছেন ডক্টর আরিফ এবং সুর করেছেন নকিব খান।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা। অলংকার অনুষ্ঠানে এবার শোনাব বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে গান। গীতিকার মোহাম্মদ জাহিদুর রহমান, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আল দিন।

আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে এবারে শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গান। গীতিকার মুন্সি ওয়াদুদ, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

অলংকার অনুষ্ঠানে এবারে শুনবেন সুমন রাহাতের কণ্ঠে গান। গানের গীতিকার নুরুল ইসলাম মানিক আর সুর করেছেন শিল্পী নিজেই।

0: প্রিয় সৈনিক ভাইয়েরা, এই গানের সাথে শেষ হল দুর্বারের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিন্টু চৌধুরী,
1: আমি কানিজ ফাতেমা লুনা।
2: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। পচেস্ট্রমে চার দিনের ক্রিকেটে আজ তৃতীয় দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 239 রান করেছে। বাংলাদেশ এ পর্যন্ত 280 রানে পিছিয়ে রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল 5 উইকেটে 519 রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। গলে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে 4 উইকেটে 84 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 4 উইকেটে 84। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এদিকে আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ম্যাকেতে। বাংলাদেশ সময় সকাল 6:00 খেলা শুরু হবে। সিরিজে ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ টোয়েন্টি ক্রিকেট সিরিজে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে 10-দিনব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুক্রের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় টঙ্গিবাড়ি উপজেলা 2-0 গোলে মীর কাদিম পৌরসভাকে পরাজিত করেছে। রাজবাড়ী জেলা পুলিশ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন্স ডি দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ লাইন্স ডি দল 2-1 গোলে এ দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। জেলা পুলিশ সুপার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়ান কাপ হকি ইভেন্টের অংশ নিতে বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার ও 7 জন ফরওয়ার্ডার রয়েছেন। এক মাস পরে জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমসের 20তম আসর। এতে অংশ নিচ্ছেন প্রতিভার অধিকারী সব কিশোর কিশোরী এবং অলিম্পিকের চেয়েও বেশ কিছু সংখ্যক ক্রীড়াবিদ। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচি অঞ্চলে অনুষ্ঠিত এই আসরে প্রায় 15,000 ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আইচি নাগোয়া গেমস আয়োজক কমিটির ভাইস সেক্রেটারি জেনারেল কাজুহিরো ইয়োগি এএফকে বলেন, গেমসের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এশিয়ান গেমসকে ঘিরে টোকিও এবং আশেপাশের শহরগুলো নানা সাজে সজ্জিত হচ্ছে। উল্লেখ্য, এশিয়ান গেমসে বরাবরের মতোই অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর পাশাপাশি কাবাডি ও উশুর মতো আঞ্চলিক খেলাগুলোও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এশিয়া কাপ আগামী 28 আগস্ট শুরু হয়ে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ, এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশ নিতে সরাসরি জাপান যাবে। আগামী মাসের 2য় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও বাংলাদেশ আনসার ও ভিডিপি এই প্রতিযোগিতায় আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় সুস্থ থাকুন, এমনটাই আমাদের কাম্য। প্রিয় বন্ধুরা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটি বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি পরিবারের সচেতন হয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনব আলোচনা জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে। অংশগ্রহণে ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার ও ডাক্তার ইরশাদ জাহান, সঞ্চালনায় ডাক্তার ডরিন আঞ্চম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইরশাদ জাহান, সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, আরও রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা?
3: জি আলহামদুলিল্লাহ।
2: শুরুতেই জানতে চাবো ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে যে আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি কি রয়েছে?
3: ধন্যবাদ আপনাকে। আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী দুইটা পদ্ধতি আছে, একটা হলো আইডি আর একটি হলো ইমপ্লান্ট। আইডি 10 বছর মেয়াদি এবং ইমপ্লান্ট আমাদের দুই ধরনের আছে, 3 বছর এবং 5 বছর, 1 রড 3 বছর এবং 2 রড 5 বছর। আইডি যারা নিবে তাদের জন্য একটা শর্ত আছে, কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে, তারপরে তারা যেকোনো সময় নিতে পারে, কিন্তু নিশ্চিত হইতে হবে সে প্রেগনেন্ট না। একটা পদ্ধতি সুইচ ওভার করে নিতে পারে, খাবার পরিচক্র শেষ করে সে নিতে পারবে, কন্ডোম ব্যবহার করতে সে পেটে বাচ্চা নেয়নি, নিশ্চিত হলে সে আইডি নিতে পারবে, আর অন্য যেকোনো একটা পদ্ধতি সুইচ ওভার করেও সে নিতে পারবে। আর ইমপ্লান্ট একটা অত্যন্ত চমৎকার পদ্ধতি, এটা সবাই নববিবাহিত দম্পতি ইমপ্লান্ট নিতে পারে, ইভেন কি ডেলিভারির পরপরই বাচ্চা হয়ে গেছে সাথে সাথে ইমপ্লান্ট নিতে পারে। কাজে ইমপ্লান্ট খুবই চমৎকার একটা পদ্ধতি এবং এটা খুবই কার্যকরী। কারো যদি অল্প বয়সে বিয়েও হয়ে যায়, সে যদি বিশের আগে বাচ্চা নিতে না চায়, সে এখানে 3 বছর একটা স্পেস দিতে পারে, এটা তার জন্য খুবই চমৎকার একটা পদ্ধতি।
2: ডক্টর ইরশাদ জাহান, আপনার কাছে জানতে চাইবো, এই যে ইমপ্লান্টের কথা আমরা শুনলাম, তো এটা আসলে যারা নতুন দম্পতি নিতে চান তাদের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে কিনা? যে অনেকের একটা ধারণা রয়েছে যে জন্ম নিয়ন্ত্রণে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান হতে সমস্যা হতে পারে, তো এই প্রসঙ্গে যদি কিছু বলতেন।
4: ইমপ্লান্ট আসলে প্রজেস্টেরন হরমোনের হরমোন কন্টেইনিং রড, তো সুতরাং এখানে প্রজেস্টেরন হরমোনের জন্য যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ফোটা ফোটা রক্ত যাওয়া বা একটু মুখে ব্রণ হওয়া, এই টুকটাক সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটার জন্য কোনো জটিলতা হয় না। আর বাচ্চা নেওয়ার কথা যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভধারণে কোনো অসুবিধা আছে কিনা, আসলে কোনো অসুবিধা নাই। এই জন্যই অসুবিধা নাই বলেই নবদম্পতিদেরকে দেওয়া হচ্ছে যে 3 বছর স্পেস দিল, তারপরে পরে বাচ্চা নিল, কারণ এটা খুলে ফেলার সাথে সাথে তার ওভুলেশন ইয়েটা ফিরে আসে এবং ওইটা ওভুলেশন হতে পারবে এবং সে কনসিভ করতে পারবে, প্রেগনেন্সি নিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না।
2: ডাক্তার রফিকুল ইসলাম, এই যে আরো একটি পদ্ধতির কথা আমরা জানলাম যে কপারটি, যেটা 10 বছর মেয়াদী একটি পদ্ধতি, তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে একজন মহিলা তার শরীরে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কপারটির জন্য তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা?
3: কপারটি একটা চমৎকার পদ্ধতি, এটা আমরা জানি এর মধ্যে কোনো হরমোন নাই, যেহেতু হরমোন নাই কাজেই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ছোটখাটো দিয়ে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একেবারেই মিনিমাম, কারো কারো সেটা হলো যে একটু তলপেটে ব্যথা হইতে পারে, প্রথম 2-3 মাস একটু ফোটা ফোটা মাসিক হইতে পারে, আর এছাড়া আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যায় সে 5-10 বছর যদি রাখে তাহলে চমৎকারভাবে কাজ করে।
2: এবং এই যে ইমপ্লান্ট বা কপারটি, এই দুইটি দীর্ঘমেয়াদী পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? এবং যদি কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থেকে থাকে, তাদের জন্য এটা আসলে কতখানি কার্যকর?
3: আইডির জন্য তো ব্লাড প্রেশার ডায়াবেটিস এটা তেমন যদি কন্ট্রোলে থাকে সমস্যা না, আইডির বেলায় শুধুমাত্র জরায়ুতে যদি কোনো ক্যান্সার বা টিউমার বা অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে থাকে, মাসিক বেশি হয় তাহলে তাদের জন্য একটু দেওয়া যাবে না, কিন্তু অন্য সব ক্ষেত্রে দেওয়া যাবে। আর ইমপ্লান্টের বেলায় প্রেশার যদি সহনীয় মাত্রায় থাকে, হাইপার টেনশন কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যাবে, এবং ডায়াবেটিস থাকলেও দেওয়া যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে।
2: তো এই ক্ষেত্রে যদি আমরা মানে পদ্ধতি দেওয়ার আগে তাদেরকে কোন স্ক্রিনিং করা হয় কিনা?
3: আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, জি আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যেখানে আমাদের সেবা দেওয়া হয় আইওডি এবং ইমপ্লান্ট। তাদের অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে তাদের রক্তে সুগার এবং অ্যালবুমিন আছে কিনা এটা দেখা হয় এবং দেখার পরেই দেওয়া হয়।
2: ডক্টর ইরশাদ জাহান, এই যে ইমপ্লান্ট বা কপারটি, এটা আসলে কখন ব্যবহার করবেন তারা, এই ক্ষেত্রে কোন শর্ত রয়েছে কিনা?
4: এই ক্ষেত্রে তেমন ইয়ে নাই যে কপারটি হলো যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই দিয়ে দেওয়া হয়। ইমপ্ল্যান্টও তাই, মানে মাসিকের প্রথম 5 দিনের মধ্যে শুরু করা হয় যাতে সাইকেলের নিয়মিত থাকে এবং তখনই কাজ করতে পারে, ওই সময় সে ওভুলেশন না করিয়ে গর্ভধারণ রোধ করতে পারে।
2: এবং তেমন কোন বিশেষ শারীরিক পরীক্ষার তো তেমন
4: কোন শারীরিক পরীক্ষার তেমন দরকার
2: না।
4: হ্যাঁ, আমরা তো দেখি ব্লাড প্রেশার দেখি, হাইপারটেনশন দেখি। এটা আসলে ইমপ্ল্যান্টটা তো প্রজেস্টেরন সম্বলিত ইমপ্ল্যান্ট, সেই জন্য এটা অসুবিধা হয় না। স্ট্রোজেন কন্টেইনিং থাকলে সেখানে আমরা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য চিন্তা করি।
2: আর এই যে ইমপ্ল্যান্ট, এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা, আমরা জানি একটা 3 বছর মেয়াদী এবং একটা 5 বছর মেয়াদী, এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা এটা পরে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা? যে হঠাৎ দেখা গেল যে উনি হয়তো সময় মতো এটা খুলতে পারলেন না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে?
4: সমস্যার মধ্যে যেটা হবে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, তখন তো প্রেগন্যান্সি
2: পিরিয়ডটা পর্যন্ত উনার পরে থাকার
4: কথা, সেই পিরিয়ডটুকুই তারপর তার কন্ট্রাসেপটিভ কাজ করবে না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে না, তখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে
2: এবং নিয়ন্ত্রণের জন্য। সেক্ষেত্রে তো আসলে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরপরই অবশ্যই সেটা খুলে ফেলার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে। এবং এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা কি ডাক্তারি পড়ায় কিনা আমি জানতে চাচ্ছিলাম?
3: ইমপ্ল্যান্ট ডাক্তারি পড়ায় এবং ডাক্তারি খুলে দিবে, এবং তাদেরকে একটা কার্ড দেওয়া হয়, কার্ডে তার মেয়াদ কবে শেষ হবে সেটা লেখা আছে এবং কবে খুলতে আসতে হবে সেটাও লেখা আছে, এবং তার সাথে আমাদের যে FWA মাঠ কর্মী আছে তারাও তাকে সহযোগিতা করে।
2: ডক্টর ইরশাদ জাহান, সব শেষ প্রশ্ন আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে এই যে কপারটি এবং ইমপ্ল্যান্ট, আমরা দুইটা দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা জানলাম, তো এই পদ্ধতিগুলো যারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে যদি তারা সন্তান চান, তাহলে নির্দিষ্ট সময়ের আগেই তারা খুলে ফেলতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা?
4: অবশ্যই তারা খুলে ফেলতে পারবেন। যে ইমপ্ল্যান্ট যেমন 3 বছর বা 5 বছর মেয়াদি, আর আইইউডি হচ্ছে 10 বছর মেয়াদি, তো উনি যদি চান যে না 10 বছর না, আমি 5 বছর পরেই সন্তান নিব, তো উনি নিতে পারেন। যখন উনি মনে করবেন যে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি খুলে কেন্দ্রে গিয়ে খুলে আসতে পারেন এবং তখন উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
2: এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণ করতে
4: কোনো অসুবিধা হবে,
2: সময় লাগতে পারে,
4: তেমন কোনো অসুবিধা হবে না। পরের মাস থেকে তার ওভুলেশন হবে, পরের মাস থেকে সে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে তার।
3: এখানে আমাদের একটা স্টাডি আছে, 1-3 সপ্তাহ লাগতে পারে, বেশি লাগে না, 1-3 সপ্তাহ আমাদের একটা স্টাডি আছে।
2: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে আলোচনাটি শুনলেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে জনসংখ্যার গান, শিল্পী মিজান মাহমুদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়িতে ফুলের টব বা অন্যান্য কোনো জায়গায় যেন পানি জমতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই আমাদের নিরাপদ রাখতে পারে। আসুন সবাই সচেতন হই, নিরাপদ থাকি। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: বেলা পার হয়ে যায়, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। এটা কপাল, এই কপালে বুঝি এই লেখা আছিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পেছন দিক থেকে আসমকে একখান ট্রাক এসে মাইরা দিল। ব্যাস, আমি আমার ফা দুইখা নাড়াইলাম, সেই থেকে আমি ঘরে বসা।
2: কার লগে কথা কইতেছেন? ঘরে তো কেউ নাই।
1: আমার নসিবের লগে দেখাউন দে।
2: খাওন আনতে পারি নাই।
1: খাওন আনতে পারোস নাই মানে?
2: বিপি সাবগো বাড়ির মেহমান আসিল, সব ভাত শেষ হয়ে গেছে।
1: তাহলে এখন খামু কি?
2: আমিও তো খাই নাই।
1: তুই খাস নাই তাতে আমার কি? সেটা আমার ফ্যাট জ্বলতাছে, গ্যাস্ট্রিকের বেদনাটা বুঝি বাড়লো। খাওন কই থেকে আনবে আমি জানি না, আমার খাওন নাই না দে।
2: মানুষই তো তাহলে বুড়া বুড়িরা না খাইয়া থাকতে হয়।
1: একটা না, দুইটা না, ছয় ছয়টা ফোলা, ছয়টা জোয়ান ফোলা থাকতে আমি ফঙ্গু ঘরে না খাইয়া থাকি, আর তুই বান্দিগিরি করস।
2: এই তো আসিল আমগো কপালে,
1: লাত্তি মারি আমি এমন কপালে।

0: সিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোন দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আইজো তুমি নেশা করে বাড়ি ফিরছো
2: কি? আমার সোনার চন্দ্রে, তোর বাপের টাকায় নেশা করছি নাকি?
1: এই বাপ, তুই কথা কইবা না, কয়ে দিলাম
2: কি? তুই আমার চোখ রাঙার কথা কস আজকা তোরে।
3: ওই বুঝি বদমাইশটা ফিরছে,
1: ওটারে তো মারতেছে। আমার হয়েছে যত মরণ,
3: তোর মরণের কি হয়েছে? ওরা কি আমাকে খাইতে দেয় না পিনতে দেয়?
1: 10 মাস 10 দিন তো পেটে রাখছিলাম।
2: তোর বাপে বিয়ার সময় নগদ 20,000 টাকা দেবো কইছিল, দেয় নাই।
1: তার অবস্থা তো তুমি দেখতেছো, দেবো কই টাকা?
2: দিতে পারবো না তো কইছিল কে? যা তুই আমার ঘর থেকে বাইর হ। গেলো খারাপ হয়ে নাকি? বাইর হয়ে গেছে।
1: আমি কই যাবো?
2: কই যাবি তার আমি কি জানি? আমার ঘর থেকে বাইর গেলো, কথা কানে যায় না? আইস তোরে। তুমি আবার আইছো
1: কে? বউ মাটির মধ্যে পড়ে রয়েছে কেন?
2: মনে হয় দাঁত লেগে গেছে।
1: দাঁত লেগে গেছে বউ? ও বউ, বউ গো, দাঁত তো লাগে নাই।
2: দাঁত লাগে নাই?
1: এ তুই কি করছস? পাউডারে মাইরা বলে
2: মরে গেছে মা? ও মা, বউ মরে গেছে? ও বউ, কথা কো, কথা কো, বউ কথা কো। আমি তোর মারতে চাই নাই বউ, জানিস না নেশা করলে আমার মাথা ঠিক থাকে না।
4: লইয়া যান দারোগা সাহেব, এমন কুলাঙ্গার ফোলার মুখ দেখতে চাই না। আর আপনি গো কই? আপনারা যারা খারায় তামসা দেখতেছেন, এই যে আইজ আমার ফোলা খুনি, এই দোষ খালি আমার ফোলার না, এই দোষ আমারও। আমি বাপ হইয়া পারি নাই ফোলা গো মানুষ করতে। আমি একজন নিষ্কল হইয়া ছেলেটা ফোলা জন্ম দিছি। সংসারে পোলা গো ঠিক মতো দুই বেলা খাইতে দিতে পারি নাই, আমার নষ্ট হইয়া গেছে। সুর একটা জুয়ারি, একটা নেশা গোর। আপনারা আমার মতো ভুল করেন না গো ভাই, সংসার ছোট রাখেন, ফোলা মান মানুষ করতে পারবেন। আর ফোলা মান মানুষ হলে আমার মতো বুড়া বয়সে বাপ মায় গো না খাইয়া থাকতে হইব না।

0: সংসার ছোট রাখুন, সুখী জীবন করুন।
1: প্রিয় বন্ধুরা, আপনাদের সবার সুস্থতা এবং সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি আজকে সুখী সংসার থেকে। গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম। জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব, চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হল এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। রাশিয়ায় ব্রিটিশ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, লন্ডনকে পরিণতি ভোগের হুঁশিয়ারি মস্কোর। এবং আগামীকাল লিডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড NBR একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুল
2: দেশের জনগণ বর্তমানে NBR একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে।
0: প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল।
2: একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই।
0: তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এখন ঘুরে দাঁড়ানোর পালা। বর্তমানে দেশে ট্যাক্স GDP অনুপাত এখনও সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার সবসময় তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। উল্লেখ্য, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্ম পরিবেশ তৈরির লক্ষ্যে বেসরকারি খাতের CSR তহবিলের সহায়তায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে

0: রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা মানব সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
1: কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের আগে আমাদের পৃথিবীর সমস্ত যাবতীয় সুকর্ম এবং কুকর্মের জন্য একমাত্র কৃতিত্ব দাবিদার এবং অপরাধী ছিল মানুষ। কিন্তু এখন যখনই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনো প্রশ্ন করি, সহযোগিতা নেই, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নেই, তখন অনেক ক্ষেত্রেই তার উপরে খুব অন্ধের মতো নির্ভর করতে হয় এবং একথা না জেনেই নির্ভর করতে হয় যে সে আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার ব্যবহারের চেয়ে এআই প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ায় কাজের মৌলিকত্ব ও সততা ব্যাহত হচ্ছে। এ সময় তিনি অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল ইকোসিস্টেমকে গণমুখী করতে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু করা হল নারী বান্ধব বিশেষ বাস সার্ভিস। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এক উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন,
3: আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনস্যুর করব সড়ক পথে।
2: প্রাথমিকভাবে ঢাকা সহ চট্টগ্রাম ও বগুড়ার বিভিন্ন রুটে 14টি বাস দিয়ে এই উদ্যোগ চালু হয়েছে। বিআরটিসির এসব বাস পরিচালনা ও চালকের দায়িত্ব রয়েছে নারী কর্মীরাই। নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানান কয়েকজন চালক।
4: আমি 2018 সালে ড্রাইভিং এর উপর প্রশিক্ষণ নেই, 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। আজ 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করতেছি আর বর্তমানে মহিলা বাস সার্ভিসে আমি কর্মরত থাকবো। আমি যাত্রীকে সেবা দেবো।
2: বিশেষ এই সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ নারী যাত্রীরাও।
5: আমরা মহিলা বাস সার্ভিসের জন্য মানে অনেক দিনের অপেক্ষায় ছিলাম, এখন এটা চালু হওয়ার কারণে আমরা খুবই গর্বিত ফিল করছি এবং আমরা নিরাপদে এখন বাসায় পৌঁছাতে পারবো, এটা ভেবেও আমাদের খুব ভালো লাগছে।
6: এটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি মেয়েরা এখন অনেক বেশি সেফ এন্ড হচ্ছে রাত্রে বের হওয়াটা এটা সব ফ্যামিলি অ্যালাউড করে না, কারণ মেয়েরা এখন খুবই আনসেফ, যেখানে সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়। কিন্তু এখন এটা হওয়ার কারণ হচ্ছে মেয়েদের অ্যাকচুয়ালি ভয়টা থাকে না যে তাদের কোনো হ্যারাসমেন্ট হবে, কারণ এখানে ড্রাইভার যাত্রী সবাই মেয়ে।
7: মেয়েদেরকে নিয়ে যে ব্যাপারগুলো হতো বিগত দিনে, অনেক সমস্যাগুলো হতো, সেটা আর এখন আপনি দেখতে পাবেন না। অনেক ভালো কোনো কিছু আপনি দেখতে পাবেন, যেমন এখন মেয়েরা এই যে চাকরি পাচ্ছে, এগুলো আরো বড় পরিসরে চাকরিগুলো বাড়বে, মেয়েরা আর পিছিয়ে পড়বে না, মেয়েদের নানান ধরনের যে সমস্যাগুলো হতো সেগুলো আর হবে না, অনেক ভালো কিছু দেখবেন সমাজে।
2: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। আরও শুনুন প্রতিবেদনে।
2: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে আনুষ্ঠানিকভাবে চালু হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই যুগান্তকারী প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন,
8: এখানে সাইন সিগন্যাল দেওয়া আছে, সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে, অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে

0: আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে।
1: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 490টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় AI ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গতিসীমা অতিক্রম, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার সাথে সাথে তথ্য চলে যাবে BRT এর ডাটাবেজে এবং গাড়ির মালিকের মোবাইলে SMS এর মাধ্যমে মামলার তথ্য পৌঁছে যাবে। অনুষ্ঠানে মহাসড়কে চাঁদাবাজি ও অননুমোদিত থ্রি হুইলার চলাচলের বিষয়েও কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
2: মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব।
1: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানীবালা। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তবে দুইজন প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ইসি সিনিয়র সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আগামী বৃহস্পতিবার বেলা 2 থেকে বিকেল 5 পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ, খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনের চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠ্যক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে দেশীয় পর্যায়ের খেলাগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বিদ্যালয়সমূহে খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের প্রথম 180 দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতিকে সন্তোষজনক উল্লেখ করে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে। তিনি আজ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোন সংকট নেই, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। সরকারের 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে গতি এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো সংস্কার এবং সাহায্য বিতরণে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে একাধিক ক্র্যাশ প্রোগ্রাম। মাঠ পর্যায়ে এসব প্রকল্পের সুফল পেতে শুরু করেছে মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এরই অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেশজুড়ে চলছে রাস্তা সংস্কার, সেতু কালভার্ট নির্মাণ সহ নানা কাজ। টিআর ও কাবিখা প্রকল্পের সঠিক ব্যবহারে উন্নত হচ্ছে প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। শুধু অবকাঠামো নয়, দুর্যোগে দ্রুত সহায়তা পৌঁছাতেও জোর দিচ্ছে মন্ত্রণালয়। ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি ও নদী ভাঙনে ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং দ্রুত ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে, বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
7: মানবসৃষ্ট দুর্যোগ হয় আমাদের, আমাদের আবহাওয়াজনিত দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ তো হয়। সেই দুর্যোগে সক্ষমতাটা বৃদ্ধি করাটাই হলো আমাদের মন্ত্রণালয়ের মূল কাজ। ওই জায়গায় আমরা বেশি ফোকাস করতে চাই। দুর্যোগ পূর্বে একটা প্রস্তুতির ব্যাপক প্রয়োজন থাকে, সেটি যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে দুর্যোগ চলাকালীন ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়।
6: ত্রাণ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি ঠেকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জানান, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়াতেও রয়েছে পরিকল্পনা। গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
7: শুধু রিলিফের উপর মানুষকে নির্ভর করা ঠিক হবে না, মানুষের আত্ম
8: থাকে না, তো জরুরি কাজে তো দিতেই হবে মানুষকে স্বাভাবিকভাবে। রিলিফের সে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রজেক্ট তৈরি করা দরকার।
6: দ্রুত সারা, স্বচ্ছতা আর টেকসই পরিকল্পনার সমন্বয়ে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করাই এখন মন্ত্রণালয়ের বড় লক্ষ্য। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি রাশিয়ার সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাজ্যে নির্মিত ড্রোন ব্যবহৃত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যকে এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ব্রিটেনে অবস্থিত রুশ দূতাবাস ইউক্রেন সংকটকে ইচ্ছাকৃতভাবে আরও বাড়িয়ে তুলতে যুক্তরাজ্যকে অভিযুক্ত করেছে। ইউক্রেন মস্কো ও রাশিয়ার অন্যান্য স্থানে হামলা জোরদার করেছে, বিশেষ করে তেল শোধনাগার ও রসদ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল শেষ হওয়া ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ যুক্তরাষ্ট্র আর বাড়াতে চাইছে না। তিনি আরও বলেন, তেহরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উত্তোলন করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনা যে সমঝোতা স্মারক ছিল তার ষাট দিনের সময়সীমাটি যুক্তরাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণেই অর্থহীন হয়ে পড়ে। খেলার খবর। ক্রিকেট। আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল চারটায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার উপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। এবং দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা, চট্টগ্রাম মহাসড়কে বসানো হল এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। খবর শেষ হল।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ ইসাক আলী। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বললেন, জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। এই বক্তব্য নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এসব কথাকে কেন্দ্র করে আজকের সংবাদ পর্যালোচনায় সরকারের গত ৬ মাসের কার্যক্রম, জনসম্পৃক্ততার ধারা এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন নিয়ে একটি ধারাবাহিক বিবরণী উপস্থাপন করা যায়। প্রথমেই উল্লেখযোগ্য যে সরকারের 180 দিনের পথ চলা মূলত জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত। নির্বাচনী অঙ্গীকার ছিল শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। মুখপাত্র মাহাদ্দি আমিনের বক্তব্যে প্রতিফলিত হয়েছে যে এই অঙ্গীকারগুলো বাস্তবায়নের পথে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে জনসম্পৃক্ততার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। কারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের মতামতকে নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। গত 6 মাসে সরকারের বিভিন্ন ক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়মিত সভা, অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ ও পরামর্শ গ্রহণ এবং নাগরিক সেবায় ডিজিটাল ব্যবস্থার প্রসার জনগণের অংশগ্রহণকে আরও সহজ করেছে। এর ফলে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারছে এবং দ্রুত সমাধান পাচ্ছে। এই প্রক্রিয়া জনগণের আস্থা বাড়িয়েছে, যা সরকারের জন্য একটি বড় অর্জন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষাখাতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্কুলে অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার জনগণের কাছে দৃশ্যমান পরিবর্তন এনেছে। স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সম্প্রসারণ এবং ঔষধ সরবরাহ নিশ্চিতকরণও সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা চালু করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা এবং গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া সরকারের সাফল্যের অংশ হিসেবে গণ্য হচ্ছে। এসব উদ্যোগ জনগণের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। মুখপাত্রের বক্তৃতায় উঠে এসেছে গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড স্থাপিত হয়েছে, যেখানে একবারের জন্য কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতার চর্চা অনেক সময় সেটি সীমাও লঙ্ঘন করেছে, উস্কানি দেওয়া হয়েছে, আবার অশোভন আচরণও করা হয়েছে। তারপরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে সেটিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বর্তমান জনগণের সরকার। সরকার দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। গত 6 মাসে জাতীয় সংসদে অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত অধিবেশনে সংসদ সদস্যরা একে অপরের আলোচনা সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। এই সরকার গঠনের পর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও গতকাল রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে বলেছেন, বিগত 6 মাস বা 180 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে, তবে সরকারের পক্ষে তা নিশ্চিতভাবে বলা যায়, বিগত 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। তবে সরকারের এই সাফল্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শহরাঞ্চলে যানজট নিরসন এখনও বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। মুখপাত্র মাহাদি আমিনের বক্তব্যে এসব চ্যালেঞ্জ সরাসরি উল্লেখ না হলেও জনসম্পৃক্ততার মাধ্যমে এগুলো মোকাবেলার ইঙ্গিত পাওয়া যায়। জনগণের মতামত ও অংশগ্রহণকে কাজে লাগিয়ে সরকারের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। প্রেস ব্রিফিংয়ে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও আলোকপাত করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও সরকারের প্রথম 180 দিনের কার্যক্রমে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে তা আগামী দিনের জন্য আশাব্যঞ্জক। জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে, যা গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করছে। অতএব পর্যালোচনা থেকে এটা স্পষ্টভাবে বলা যায় যে সরকারের 180 দিনের সাফল্যের মূল ভিত্তি হল জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দৃঢ় প্রচেষ্টা। মুখপাত্রের বক্তৃতায় প্রতিফলিত হয়েছে সরকারের আত্মবিশ্বাস এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। এই ধারাবাহিকতা বজায় থাকলে সরকারের কার্যক্রম সুদৃঢ় হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় সরকারের প্রথম 6 মাসের পথ চলা কেবল প্রশাসনিক সাফল্য নয়, বরং জন আস্থা অর্জনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। এই কথা আগামীতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে উঠবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: বাংলাদেশ বেতার এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন একটি দেশের গান শুনবেন শিল্পী সালমা জাহান, গীতিকার মুন্সী ওয়াদুদ।

মুন্সী ওয়াদুদের লেখা দেশের গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। শ্রোতবন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েবের আমাদের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা এখন অনুষ্ঠান।

মুন্সী ওয়াদুদের লেখা দেশের গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। শ্রোতবন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা এখন অনুষ্ঠান।

মুন্সী ওয়াদুদের লেখা দেশের গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। শ্রোতবন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান

মোহাম্মদ রফিকুল ইসলামের লেখা দেশের গানটি শুনলেন আবিদা সুলতানার কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে বেলা 1:05, সন্ধ্যে 6:10

0: হ্যালো, ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া শিপ্রা দেবনাথের কণ্ঠে আধুনিক গান শুনতে পাবেন দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া বিকেল 3:05 ও বিকেল 4:05 ছায়াছবির গান শোনা যাবে। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 শিল্পী অশোক সাহা। পাঁচমিশালি গান পরিবেশিত হবে বিকেল 3:30। পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ বেলা 2:30। এছাড়া মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 12:40। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনতে পাবেন দুপুর 12:50, বিকেল 4:50 এবং সন্ধে 6:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: এই ছিল আমাদের সারাদিনের পরিবেশনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন আজকের তৃতীয় পালার শেখ আকবর হোসেন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতর রহমান গাজী এবং প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন। ঘোষণা এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি, প্রসূন কুমার রায়। সুপ্রশ্রোতা, আমাদের আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।